232-6253 কগডুং নাম্বার মোবাইল ইউজাৰ 03-81 কোড নাম্বার নানি তাপতি

0: হ্যালো
1: হ্যালো দাদা, ফোন কাহাম
0: ফোন কাহাম লাম সগো সাবুং কাহাম বকু
1: লাম লাম সগো তা না না না
0: এ সাবুং কা
1: আং মাইলা মোরা নি শ্রীতি
0: মাইলা মোরা
1: সিমনানি
0: সিমনানি বকু শ্রীতি ন লাম সগো ছাড়ি
1: দাদা তিনি তো তে হিজাই সাতুং তুং মানে ওয়াতে ওয়া মানে তেই দেখা
0: এ তাংই সিং তুং খা কে ও তাম সক তুং খা ওয়া কে ও তাম সক ওয়া খা
1: এমনি তো না আং বতা আং জীব আমি হিনু সময় তুম খানকে আমার কষ্ট নিবাগে কমপ্লিট সয়া নিবাগে সাজাক তিন সঙ্গতা হ্যাঁ নিবাগে ওয়াতে ওয়াকে বতো দাঁড়া তাবো তিন বরক তাঙ্গে সানা নাম বলা না ও রাবা জানা নাঙ্গ হ্যাঁ নিবাগে মানে ওয়াতে মাংলো বেশি ওয়াই টং খানকে এসে ওয়াতেনে হিনকিরো ওয়াতে মাং আছে ওয়াখা রাবার মারালি রং রং করি খা হিনলাই তা
0: সুখ দুঃখ কিরিমা জলিমা লাইসিমা নাইসেলেমা ও সিনি লাংমা বাই গদাল যা ফিয়া সঙ্গাবো নো একসেপ্ট খালাই দানা না নাই নগল তাম হন 2326253 কক টুং নাম্বার মোবাইল ইউজার 03 81 অকোট নাম্বার নানি তাপক দিয়ে

0: বেলা হ্যাঁ ভাই তাকো করা বেলা হ্যাঁ ভাই তাকো বিচর আইসারে
1: আও আমার খাতে কই কাট খাস সমজে থাকলে যাও বংখা
0: হুম
1: আবু নাম্বার কোনে কোনে নিবলে কে আং বসাই তো মাসে তাই মাসে বড় ভাবে চাই তো মাসে
0: হুম
1: আবু নো আও আতে ইতাই সাতং গে তো খানে সঙ্গে আচ্ছা দুশমান হাইং থাকা
0: হুম
1: ওয়াতি থেকে ওয়াতি গেলাই থাইও হজগ মাইমা লামিয়া হনে
0: তাকো বিচরাই বেলাই বেলাই হামবাই সঙ্গতাবো সালকামা সঙ্গতাবো হায়ুনি খরং পান্ডাও থানায় আমনিয়া গোলাহাইন হাই সালকামা পান্ডা ফাইবিনে বেলাই হামবাই।

কম আকাশবাণী আগরতলা খাই টাই যত লক্ষণ ফাইসিং ফুকসং হামজামিয়াফরি সিং দিন হাইন খরং পান্ডা দিন টং সাল তালিং তাল সাল চেবা সাল রাশিব্রী থামসেবা তৈব্রা বিশি জুলাই তাল সাল দক সাল নৈসাই নৈশি দক ইংরাজি বিশি মিটার নিরা থামসি দক ফুটাব্রী একবার সাসাই নিরা দক শিশুক কিলো হাচ্ছ তাই সারাসা পয়েন্ট দক মেগা হাচ্ছ অপান্ডা আওয়াইং টঙ্গ হায়ং হাকতর জুদা জুদা গবাং মা পদে পদ বেমারি কতাল কতাল খে নুকজাগী টঙ্গ আবার বিশৃঙ্গ রাও দক সিনি সাইব গবাং বেমার মালমাতানি সিমি বড় রকমি সাগো কপরমা নুকজাগী টঙ্গ অমাহিনী সাকলাইকা হায়ং সাকাম মথা একবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আও তিনি জুলাই তালনি সাল দক সাল ও সালনসং ওয়ার্ল্ড জোনোসেস ডে একবা হায়ং জোনোসেস ডে সাল হই পালালায়ু অব বিশি ব্রম ব্রম তিনি হাইসাল পালালায়ু অবনি নাহার মুখা হায়ং হাকতর মালমাতানি বসাকনি বড়নি সাগো বেমারী কপরমান রোগী সাইমান রেনানি তাই সিসারি মূ খাইন তাই আবনো নাহারিন অ বেমারী রঙ কাসমানি বাকিন অবনি অ সালনি নামকুমা সাল নাহার মূ হই সাইমান আবন রোগী সিনা থাকে লাইবুমা ও টঙ্গ ফ্রান্স নি ছয় সিক্রেন লুই পাস্তুর চিচা রা চাচিবা বিশনি তিনি হাইসালন জলতাঙ্ক হনে কাইসা বেমারনি রেবিস ভ্যাকসিন সামু ব অ সালন ফুনগরিকা বাহকে কাতিনা নি একবা কাসমানি অ বেমারি রঙ জুনুতিক আবতাম আবংখা অ বেমারকে মালমাতা রংনি সিমি বড় রংনি সাগো কপরমানি আমন হন জুনুসিস আবরম দি অঙ্গিমানো জলতাঙ্ক অঙ্গিমানো ইবোলা হেকবা সোয়াইন ফ্লু এডিয়ান ইনফ্লুয়েঞ্জা একবার নিপা ভাইরাস আবহাওয়ক ফুনমারি আবনুর।

0: যে মঙ্গনাঙ্গনি আছে মাসাল আবরং আবরং বিশিংতঙ্গ বারট কেশরী হিনেনে ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় খরচা শ্রীকরণ খরচা জাতীয়তাবাদী হর হামজামি তাই খরচা শ্রীকরণ চিচুকুরা সাবিশো তিনটি সাড়ে নব আজাইও আমার কারণে তিনশি সাল যে মঙ্গনাঙ্গ তিনটি সালের জন্য ইয়াকারি থাকা আবরং বিশিং দুই হাজার দুই বিশ ধীরুভাই আম্বানি ভারতের খরচা শিল্পপতি রিলায়েন্স রিলায়েন্স ইন্ডাস্ট্রি নি নবখান ব তিনটি সালানো ব যেন তিনটি সালানো ইয়াকারি থাকব জানি তিনটি সাল আজেমা সাল কাজামা সাল হাইক মতো নারো জানাই সাল বরফ হায়ংনি খরংনি ফাইজিংতেই বেলে বেলে খাকা হাম তাই হামজাং ইয়াফার
1: আও ফারিকে চিন্তা হাইনি খরং খালায়নে হুকবার সসা ক্লাইমেটরি ককিসা সসানো সুন যত্ন সিনিও চাব চালায় আবন ও সসানো সাইমান খানকে ডায়াবেটিস বেমারকনি বাকে বেলাইন কাহাম সালব্রুম সচানো চাখানকে তাই ব্লাড সুগার বহাইন জাগাও ফাইও বদ্রেপদ জাদ্রাও বিশিঙ্গ নুকজাগ জাপানিজ লং গ্রিন কারিপসা বারপাপ্তা পালার খিরা ক্ষীরপতি হাইব্রিড রং বিশিংতঙ্গ প্রিয়া মধু সংযোগ আবহাওয়া বনকাইনি জরা রকমকে টুংলাং মলনি বগে জানুয়ারি ফেব্রুয়ারি তাল তাই ওয়াটি মলনি বাকে মে জুন তাল কাইনা নাই তাই কিসা কুসুক থাইও খে এপ্রিল তাল কাইমানো বন কাইনানি হিকে একর কাইসও বিশে এপান নিশি মালখংসুক মুসুক বিখি এবা জাবরা কসক হাবাই কাহামকে সাপলৈ রেনা নাই তাই অমাকে পৈলা আল বাইফ্রু রেনা নাঙানো তাই পাইথাক আল বাইমানি জরাব খেতাও এগর কাইসাও নিজিবা সের ইউরিয়া সের থামসি এস এস পি তাই থামসি সের এম ও পি রেওই মানখানকে তাইব চাকুব বুথাই গেবাং থাইনাই থাইয়া আবো বুবার বারমান রগিছে উঙ্গ রমদি বুড়ি বুবারন গবাং খে বারে উইমান খানকে বুথাই বহাইন গবাং ন থাইনাই আবন বাগিছেন সসানো বুড়ি অমহাই বুড়ি বুবার গবাং খে বাং রেনান বাগি রাখেবা বার রেনান বাগি যেন কাছে বিথি নুগ আবো ন জিব্রালিক এসিড থাকি দঙ্গ আবোন স্প্রে খেলারে কানকে কিসা বুড়ি বুবার বাঙ্গ হাকে বুবার বাং খানকে বুথাই বাহিন গবাং খান থাইনে আবন নকারে পদ্রিপথ বেমারি রং বিশিঙ্গ ব নুকজাগ রমদি পাউডার মিলিউট হই কাইসা বেমার নুকজাগ আবংকে বলাইনি বিশিং সাকা কিটিং কিটিংখে কুফুর কুফুরকে নুকজাগ উলোখে বলাই চাক সাবই বুফংপানো থই থাঙিমানো আবনিয়াংনি হলসমানাঙ্কে যেন কার্বন ডাইজিম এবা কন্টাফ এ ফাইভ ন টু এম এল রুবই এক লিটার টু এম এল বিথি সাপলৈ যেন স্প্রে খালাইকানকে কিসা হলসমগানা তেকাইসে তঙ্গ বুথাই চিকন চিকন ফুরু করা ফুরু মাসিরক একবা ইয়ং চিকন চিকন বাবুই ফুবুই আয়ং রক অবুথাইন ককই মকই খাই উলো বাক্সাকে ছগুই পানসে থাঙ্গু বুথাই বুথাই বুসিদ্রাই রো কে আবন বাকে চিং ইয়াকাকে মেলাথিয়ন একবা হিলথিয়ন ন টু এম এল এক লিটার তৈয় সাপলৈ স্প্রে খাই কানকে কাহামগানো একবা হলসও মানানো মহাকে সঙ্গে কাহামকে নাইকানি খাই

0: সার্টিফিকেট তঙানাগানি সাজাখা ওমর হংকে বিসি চি জানিসমি বিসি থামচি নি বিসিংগনা নাংনাই তাই মানমারি মানানো তাল চিচুকু সাই চুকু রাখলাই তাই লগিও বাতারা উভয় রাজাগানি সাজাখা আশুক জরা খনাকে সেবকু বরক তংমানী কগ্র
1: ফাইডে তাবুক দিনে নবদেবানি সকাম বরেনে ককটমা ও তামতং নালেন নবদেবানি সকাম বরেনে ককটমা রগই সাইমান জাকা নখা সময় বাই কবল জাক তংনে ফেরাং ককই ওয়াতই ফাইফা নমান তোমারে তংমানো সাকাও 34 ডিগ্রি সেলসিয়াস খামাও নিশিদক ডিগ্রি সেলসিয়াস মেয়া যতন চাই সাকাও তোমারে তমানি থামছি সা ফুটা বা ডিগ্রি সেলসিয়াস খামাব নৈশিদক ডিগ্রি সেলসিয়াস নবার তুই হুকুন বা মরে রাও চুকুচি বা খামাব বাছি বরে তিনি ফুনি দাম্বা তামুই সতী থামছি জরা হাতে ওয়াতি কালেখা 2.1 মিলিমিটার আর কাইসা হজাক তংনান বাকে সাকালাই যাকো বেলায় ওয়াতি কালাইমানো হাস্তেনি গরংসা গরংনি থায় তাই আবনে কারণে হাস্তিনি যত দৃষ্টিকোণ ওয়াতই ওয়াই মানো ফেরাং কগুই নবার ফাইনে ওয়াতি ফাইমানো আবন বগুই হজাক তংনা বগুই সাকলে যাগো
0: আহো আশুক জরা খনারকে নবর্তিবান কক পাইথাগো খনারাইনে রচাবমু খনারাইনে হেমন্ত কুমার জমাতিয়া

0: হাপ্তা খুতেবে খুব চুনো হাই লামসক ফির এফএম উজ্জয়ন্তী সালকামা পান্ডাবু সালকামা পান্ডাবু কক সালাই তঙ্গনি ওয়াতি মল জরাবো ওয়াতেই সাতুমতুই কক সেলাই তঙ্গনি তুমে তুঙ্গ হন ওয়াকে ওয়াও হন তামনি বাকি বনি বাকিলে নামো খালাইকা চামো খালাইকা তাবনি অজরাবো যেতেকে জরাতি ওয়াতি ওয়াইয়া জরাতি সাতুং তুঙ্গিয়া যে জরা ওয়ানা নাঙো আ জরা ওয়াইয়া যে জরা তুংনা নাঙো আ জরা তুঙ্গিয়া আমি তামনি অবনি বাকি হায়ং গনাঙ্গি যে গ্লোবালাইজেশন নি দং বা বিষয়ন বেলাই তুমফ্লাই দং অজারা নং আং বো ভাই সাকথার মুং নাখা 232-6253 ককডুং নাম্বার 9485007172 কাইনি নিয়েছিনি ককডুক নাম্বার খুলুক যা দঙ্গ ও কাইনি এও নর ককডুক বাই করঙ্গি মানো হ্যালো
1: ফুঙ্কাহাম স্যার
0: ফুঙ্কাহাম লামসগো তাকো অমৃত
1: ভাই আং রবিছে
0: হ্যাঁ
1: আং রবিছে রবি
0: রবি দা তাকো রবি দা খরাং তামাস সল্লাই কাছা
1: ভাই ভাই বুইলা ও স্যার কক দং মাথা ওয়াই বুরই
0: আও
1: গে আং আবো কল মানে সগিয়া দা সানি নর আবো
0: আ কক সাইতং পুরো রগ অঙ্গাঙ্গে কল সপাই কাঙ্গাঙ্গে তিসা জাগিয়া রগুং না আহে কেবা তে কবুন বরক তে খরক চা কক সাইত হাঁকে নিন কল তি সাজা গিয়া খানা কাইনি কাইনি তো কক দু খুলুক যাক তঙ্গ আমনি বাগি নেই কক দু কাইনি তঙ্গ নৃমা জর তে খরকসা ফোন খালাই দখানা তে খরকসা বে কক সাই দখানি নি নাম ফোন বাইকে তিছে না মাতাকো
1: এহি আবো জুনকো
0: নি নে অ্যাপস তে খনা দে অ্যাপস তে খনা পুরো গাঙ্কে কিসা লে রই থাঙ্গো রেডিও তে খনা কাঙ্কে দাদা সিদাক নঙ্গ অ্যাপস তে খনা কাঙ্কে কিসা লে তাও ফোন ফাইমা বাই কক সামানি রেডিও তে আওয়াই মানি বা নি নে অ্যাপস তে খনা মানে আবোনে বিসিং নে কিসা সা পার্থক্য দো রেদুন বিসিং তুই ফানো চে কিসিসা আং যে নি ফোন ফাইমানি আব একদম ডাইরেক্ট ফাইও নে রেডিও থাঙ্গো তে কিসিসা লেরি নে অ্যাপস থাঙ্গো তে বু লেরি নে আবো নং কাইনি কাইনি কল কক দুক বু দঙ্গো নং বাই কক সাই দঙ্গ খাঙ্কে তাবু তে খরচ কল খালাই দঙ্গ তে গাইসা বনে তি সাজা গিয়া আংই দঙ্গ আবো খা কইনা করি তাকো দেখা দি তিনি যে অ তুংমানি জরাতি তুংমানি জরাতি ওয়াতি ওয়াইয়াং মানে আমন তুই নেই চুং যে চিনি তাম খালাই দেয় অবশ্য সাদি
1: আও জং আবো লে তো খালাই গাইব তুংমানি তাই ওয়াতি গো কবাং থিমানি তুংমানি খেব বলাই তুং ও কাছে লিমিট তো নি আতা
0: ছাড়ে তাকো হ্যালো হ্যালো
2: লো ফুঙ্কাহাম ডাকত
0: ফুঙ্কাহাম
2: নাম উত্তম সারচং তাগারজলা আমতলে
0: তাগারজলা আমতলে নি তাকো উত্তম এই ছাড়ে
2: এই কল খাবরি মাইয়া ডাকত ডেলি ফোন খলাই নি আসকে নো না আসকে কাস্টমার বানখা
0: কাস্টমার ইয়া চিনি লিসেনার খানাই তো মাই লিসেনার
2: আবন তাকো আবন ফোন খলাইলে
0: আবু ফোন খলাই মা বাগিনে খরন হইকে কক সাজি দিহি হ্যালো হ্যালো
3: হ্যালো
2: তো আছে জানা না ঠিক করে
0: হ্যাঁ সাদি
2: হ্যাঁ ইয়া ইন বড় ওয়াটি তো ওয়াটি নো

0: কে মাস বস ফাইকা ওয়ান সু নাইছি যাবো বাইনে নামো সালো দুই হাজার গানকে মাস সাইট হাজার সাইট হাজারকে বছর সাত লাখ বিশ হাজার তাবসু জরা কেমনি উমর তাবসু জরা চল্লিশ বছর কাইতাম হাঙ্গে ব আটাইশ কোটি আশি লাখ নি অক্সিজেন চাখা বাইনা নাকে তামুং খুমু অব যতন ফ্রি সঙ্গ হাবার নি সিমি মানে দো পিয়া সঙ্গ হাবার নুদে বাইকে মাথা নারাং না বাকি বউ ভাই সাকতারি দো সাকতার লাই যত বিশ্ববাসা সঙ্গ হায়ুম গানাঙ্গি এনভাইরনমেন্ট ডে পরিবেশ দিবস হিনে হাবার নি সাল হিনে জুন তালনি পাঁচ তারিখও পালাইও আ সাল যত্ন বুফা কায়ো মন্দির কায়ো মুখ প্রধানমন্ত্রী সব এক পেয়ার মা কেনা বুমানি মঙ্গি বুফাং ফাংসা আসে বুফাং কাইজাগি দো বেশি বুরুম বুরুম আ বুফাং বিয়ংথাং নাকি নিন্দা খালাইজাক কাসিমি কায়ো নাকি নিন্দা খালাইজাক ওয়ান সপ্তাহ নাকি নি খালাইজাক কানকে আবো তরকালো কানকে আসে গবাং মা বুফাং কাইজামন আমি তো তেবো গবাং না তোমানি আবো ফাং বিয়ং কমাইথাং কাগজ পত্র সিমিন বুফাং কাইজাকা হ্যালো হ্যালো
1: হ্যালো
0: লামসগো
1: ফুঙ্কাহাম কিশোর বাবু
0: ফুঙ্কাহাম সানো খলমকা লামসগো
1: তিনি কক দুক লামনি রং খা তামো
0: আ কাইনি খালাইকা কক দুক যতনি কাহামনি বাগিনো অবমা একা অব আর নাইখানকে খরং নিকে কক সারি তন মানো
1: কাই তাবু কক দুক হাবি তো তং লাইন নং পিছাইয়া বা ওয়াইনি ওয়াই তাম হাবানি গো
0: তেগা সাথে কক সাই তং ফেয়াং গো তিসা জাগেতা কাইনি বা তাবুকনি যে কক গানকে নাইন ফোর এইট ফাইভ ডবল জিরো সেভেন ওয়ান সেভেন টু অবহে আফ্রুকে ইয়াং জায়গা অবহে সরাই সরাই অঙ্কু তিনি তো অ তাবুক যে কক সাইতামনে অ নাম্বার বা আগিনি নাম্বার বা সরাই সরাই ন অ নাম্বার অঙ্কাঙ্কে তামুং কাঙ্কে আয়াঙ্গো যে কক সানাই কিসা খরাং কতরকে সাকাঙ্কে ইয়াঙ্গো ডিস্টার্ব হং ফাইও আমনে বাগে কিসা এই দা সাগার দি
1: কক বর্তমানকে সাতুং ওয়া তৈনো সিন বড় রক অবং জাগলাই মানে আবনো তৈনো সালাইলা না
0: আও ফিয়া সং আবনো জরাতি ওয়াতি ওয়ানানি জরাতি সাতং তুংনানি আমন বগলে সিং তাম সাই তুম মুটং চিনি আও আইন তে
1: জান তাওয়ানানি দে বুঝি মান ওকে হাই কে সিং যে জাগাও তং যে অঞ্চল যে রিজন সিং মানে বজবাস প্লাই তং
0: বগুলো কি অবস্থান তা
1: বেলাই বেলাই কপাল কা হাম দো কিশোর বাবু আবো সিং কাই তন বেলাই হাম বাইরে সিং রে কুলমাইয়া
0: সাই
1: মানে সিং টেম্পারেট ক্লাইমেট রিজন সিং বজবাস প্লাই হ্যাঁ গবাং মা সংসার সং হাইয়ং নুগ গবাং মা জায়গাও ওয়াতি গরি জায়গাবো দো গবাং মা জায়গাও সাতুং নুগিয়া জায়গাবো দো গবাং মা থাইও তিনি তামনাই অবর গরিবো দো তাবু বুফাং বাফাং গরিবো দো তিনি অর হংকে সং যে রিতু তিনি যে মল দো মানির তিনি অর দো জবাব মেশিন আর ও জন তাও জন আপনি বলছেন নাতি শীতুষ্ণ নেই সমান দিবে খালাই তাহে দিবা টেম্পারেট ক্লাইমেট কিনে ও জায়গা ও সেন মাতং মানে বুঝছেন যে কাহাম তবু তুমিয়া তবু কলমিয়া সব সাইয়া মানে ব্যবহার ও জন মানে কক্তা
0: ব্যবহার ও জন
1: এই আবো ব্যবহার ও জন কে সন অর তন সে জায়গা যাও কে সেন নগো তুম মানে থ্রি মানে বা কতাং মানে বাই থ্রি ও বা ওয়াতি গালাই ইংগো আমতির বড় বেলাই অর্ধর জং লাই দিবা

0: 个动物，还不能生哈哈生一种本来个这里古树里我不能等咋子样来下
1: 咋子样我
0: 你是不然这种上来哎我啥都没了啥都没有个你个话题话题我没了话题啥都没有个你听出来没了可以不哭看见了要把阿啥都不得难一种哦阿话题不你把个难一种啊你把个难一种啊不能生完出业不啦
1: 嗯
0: 你看是你从多久了那么呀阿不能是你本来就了个这不还没过你个生阿不能把个生给你我还想要通过新的保护可以吗那么该怎么才能进来
1: কিসা কিসা চিনি যে বখা হামিয়াঙি থানানি কিসা কিসা কেন চিনি থামচি কামানি অরণ থেকে ফিয়া আসাই ফিউ কিসা ওয়াতি ওয়াখান খান কেন তামসু ওয়াখা কিসা তুং খান কে তামসু তুং খা আমনো কিসা যে সং সহ্য খালাইনানি আ ক্ষমতা বচুং টংনা নাঙ্গো
0: আবু বলে ওয়াতি নাঙ্গি টং ওয়াতি ওয়ানাই তাও ওয়াতি মলবা
1: হুম
0: তা জলি যাবি গে সাতুং নাঙ্গো তাও সাতুং বাই ওয়াতি যাও দালিং তাও নাঙ্গি টং সেন বেলে কপাল কাহাম সেন কি তো গত জান।

0: thekana phia asai phio kisha wati wakhan kan kan tam su wakha kisha tung khan ka tam su tung kha amono kisha je chung sojjo khalaina ni akhomata bo chung tong na nangbo
1: abu balai wati nangi tong wati wanai ta wati molba ta jo le jak bi ge satung nang ta satung bai wati yo dalni yo tabu nangi tong se chung balai kapal ka ham chung kitok go ta jang noni kai to no abu tisin balai asung khadan balai
0: belai belai hamai belai nang mani kok নিনি কক সাসুয়া আং মাস মানজু যে জায়গাও দো আবু কবই বেলাই কপাল কাহামনি কক নই মানো একদম কসং দদ জায়গাও দো সি ভারতবর্ষ অমহাই জায়গাও ওয়ানসু নেদি ইয়ং উত্তর ফাইজিং থাকে হিমালয় পর্বত ইয়ং তলা ফাইজিং টংহাঙ্গে ভারত মহাসাগর সাগরনি সুমি যে তুই তি সাই তালংকে নবা তালং থাকে ওয়াতেই আইন তালং থাকে ও হিমালয় পর্বত জরা কাশ্মীর গেড়ে ফিরো হিমালয় পর্বত বো আয়ং নাই নাইখানকে আয়ং ফাইসিং যে গসাংমা গসাংমানি যে বয়ার সিবিতমা উত্তর ফাইসিং তে সিবিত হিমালয় পর্বত বো আটকের ইনারগো প্রকৃতির দিক দিয়ে হাবানি দিক দিয়ে তো রক্ষা খালাই তো হই মানো হাইফানো ও জায়গাও বাক্সা বাক্সা জায়গাও গসাংমা মাংসে বরফ বরফ মাংসে খালাই দ ওয়ানসুগিনে আমহাই জাগার গে রাশিয়ার গো আমহাই ইংকে যাইকে দমকম সালকিসা সিগাং আং সাসুয়া তাইজিং যে সার সাকা কক্ন যে কিসা কিসা কেন বেকা থাং বা জলি জাগো যে জায়গা দো বেলাই টংথক জাগাম থানাই তালো আং দিল্লিও থাকা হরনি তিনটা সময় আং মোবাইল গাড়ি নেকা টেম্পারেচার বসুক দ তুমানি টংমাইয়া নাইনে মাসে বিয়াল্লিশ ডিগ্রি সাল রক পঞ্চাশ ডিগ্রি দো বসুকে কষ্ট নাকা জেফর ইয়ং নর্থ ইস্ট হাফাইকা ট্রেন বাই থামাবা নর্থ ইস্ট হাফাইকা কেন আসুকে টংথক মা টংকা আসুকে বেখা টংথকা আসুকে বেখা মানে সাক বয়া সুকে আবো অংখা কাহাম অংখা আসুখানকে তুমফলামানি হাইন জল জল অংনি দো আবনু সুন্ন তুমফলামানি আরম্ভর তামকে টংকা ওয়ান চুংনাই চিংলে অর আর ফর্টি টু ফর্টি থ্রি আমহাইর তুমফলামানি চিংকে অর থার্টি ফাইভ হাঙ্কে চেসং বেলাই তুমো হই ওয়ান আজাকলাই ওয়ান চুইনাইছি দি হ্যালো লামসগো সামকা হ্যালো
2: হ্যালো
0: এই সাদি হ্যালো হ্যালো ফুংকাহাম খুলুম কালাম সগো
3: সাদি তো গরমি দমখন তাই খরচা বাক্সা তলে ওই কক সাবলে খরচা গরমি মানখা আবহাই কাজী দমখানও কাহাম আবো যে ঠেং সামানে খরচা কক সাই দমখন তাই খরচা খালাইকে কেন আবো ডিস্টার্বেন্স টেং সাবলে সামান আবো আপন বাগিন ও কাজী তোমানি বাগি ছানো না হামবাই
0: হামবাই হামবাই নমি বাগিন ও
3: তাই গরম মালা ইয়াচন তো আবো সেলাই যা খাইমান সে আবো ওস্তেরে রকনো আবো মানে রেখে আমি বব সেগলাই বব সেগলাই কলক লাই আমা হাইকা আও কম তো ছেলাই যাও না সে আমি ঠিক আছে কিন্তু জরা পক্ষ বাংলাই মা ছাঙাই পের কো বাংলাই মা হাইকা রাতে যে তিনি কো পোস্ট মাও তো আর কে ছাঙ ছাঙাই কি হনু গয়ব তো তাবো নিও মলো তো মানানি না
0: তাকু তেকাইছে ননো কইনা মনসঙ্গ তাবো তেকাইছে কল ফাইন হবা খরং মেখে ন কক সারিছে নে
3: দ
0: হ্যালো
3: দ দ দ
4: হ্যালো
0: লামসগো সামকা তাকু
4: শিবানন্দ দেবর্মা নন্দন
0: নন্দন নগনি তাকু শিবানন্দ তাই ইয়াং রাজগাত নি তাকু অমৃত খরং নি নরক তিনি টপিক তুই সাইমানো সাবসে গাং সানাই সাদে তাকুক শিবানন্দ
4: মানে মেইন

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশ সফরে আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে

0: সমবায় মন্ত্রকের পঞ্চম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে আজ অসমের গুয়াহাটিতে ব্রিক্স যুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন শুরু হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজও মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রায়গড় জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। মুম্বাইয়ে গতরাতে ভারী বৃষ্টির ফলে তিনতলা একটি বাড়ির কিছু অংশ ভেঙে পড়ে কমপক্ষে 6 জন নিহত। ফিফা ফুটবল বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি নরওয়ের। ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া সপ্তমবার মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফরে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী আজ ইন্দোনেশিয়ায় পৌঁছবেন। 2018 সালের মে মাসে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে ভারত ইন্দোনেশিয়া সমঝোতা ও তার প্রথম দ্বিপাক্ষিক সফর ধরলে এটি প্রধানমন্ত্রীর চতুর্থবার ইন্দোনেশিয়া যাত্রা। শ্রী মোদী সেদেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রীর মূল কর্মসূচি জাকার্তায়, এছাড়া তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগাকার্তায় যাবেন। জাকার্তায় শ্রী মোদীর অনাবাসী ভারতীয়দের সম্মেলনে ভাষণ দেওয়ারও কথা রয়েছে। 3 দিনের ইন্দোনেশিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রী দ্বিতীয় পর্যায়ে আগামী 8 তারিখে 3 দিনের সফরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন যাবেন। সফরের শেষ পর্যায়ে শ্রী মোদী যাবেন নিউজিল্যান্ড। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের পঞ্চম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই অনুষ্ঠান সরকারের সহকার সে সমৃদ্ধি দৃষ্টিভঙ্গি অনুসারে আয়োজিত হবে। এই উপলক্ষে শ্রী শাহ বেশ কয়েকটি উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে 232টি শস্য সংরক্ষণ গুদাম, সহকার ভ্যানের ভূমিপূজা, এছাড়া মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের টিস্যু কালচারের ভূমিপূজা, জাতীয় সমবায় তথ্য ভাণ্ডার NCD 3.0 উদ্বোধন, জিওট্যাক মোবাইল অ্যাপ্লিকেশন ও ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের দুগ্ধ সরবরাহ পর্যালোচনার ড্যাশবোর্ড পোর্টালের সূচনা। এই অনুষ্ঠানে মন্ত্রকের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য সম্বলিত একটি গ্রন্থ প্রকাশ করা হবে। অনুষ্ঠানে পশুপালন, ডেয়ারি ও মৎস্য দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লাল্লন সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সমবায় প্রতিমন্ত্রী কৃষণ পাল গুজ্জর ও মুরলীধর মোহন উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা কলকাতায় আসছেন। তবে তার সফরসূচিতে কিছু পরিবর্তন করা হয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় এসে পৌঁছানোর পর তিনি নিউ টাউনে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট নির্মাণের জন্য ভূমি পূজা অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ ভারত কেশরীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। সব শেষে সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গতকাল শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। শ্রী চৌহান জানান, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প এমজি নারেগার উত্তরসূরি হিসেবে ভিবিজি রামজি প্রকল্প সফলভাবে যাত্রা শুরু করেছে। তিনি উল্লেখ করেন, এমজি নারেগা বাস্তবায়নে 3 বছরেরও বেশি সময় লেগেছিল, অথচ ভিবিজি রামজি সারা দেশে মাত্র একদিনেই কার্যকর করা সম্ভব হয়েছে।
1: মনরেগা কো পুরে দেশ মে লাগু করনে মে 3 সাল লগে থে, লেকিন মুঝে আপ সব পর গর্ব হ্যায়। 1 সাল 2 সাল নহীঁ, পহলে দিন হি বিকশিত ভারত জি রামজি যোজনা এক সাথ পুরে দেশ মে লাগু হো গই। 100 দিন নহীঁ, আব 125 দিন রোজগার, 5 সাল মে 7.5 লাখ করোড় সে জ্যাদা কি রাশি 2,86,000 পঞ্চায়েতো মে ঠিক সে লগ গই, তো গাঁও সম্পূর্ণ বিকশিত হো জায়েঙ্গে, সমৃদ্ধ আর বিকশিত গাঁও কা নির্মাণ হো জায়েগা।
0: অসম বিধানসভায় বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। গতকাল গুয়াহাটিতে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এবার বিধানসভা অধিবেশনে একগুচ্ছ বিল পেশ করা হবে। এই বিলগুলি ইতিমধ্যেই মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে।

এর মধ্যে রয়েছে অসম এমএসএমই বিল 2026, অসম জনবিশ্বাস বিল 2026, অসম পর্যটন উন্নয়ন ও নথিভুক্তিকরণ সংশোধনী বিল ও অসমে সহজে ব্যবসা করা সংক্রান্ত সংশোধনী বিল। বৈঠকে রাজ্য মন্ত্রিসভা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। অযোধ্যা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সংগঠনের সদস্যদের নিয়ে আজ বৈঠক ডেকেছে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা হবে। ট্রাস্টের প্রাপ্ত অনুদান গণনা সংক্রান্ত বিষয়ে তদন্তকারী স্পেশাল ইনভেস্টিগেশন টিমের রিপোর্টও পর্যালোচনা করা হবে। রাম মন্দির প্রাঙ্গণে বৈঠক শুরু হবে বিকেল 3টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে।

ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্সভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন আজ শুরু হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, এই সম্মেলন প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলিকে যেমন এক মঞ্চে নিয়ে আসবে, পাশাপাশি ব্রিক্সের সদস্য দেশের অভিজ্ঞ আধিকারিকরা মাদক চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা মজবুত করার বিষয়ে আলোচনা করবেন। সুইজারল্যান্ডের জেনেভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃ সরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনে সভাপতিত্ব করবে ভারত। রাষ্ট্রসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা চলতি মাসের ছ থেকে আট তারিখ পর্যন্ত এই অধিবেশনটির আয়োজন করছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, উপভোক্তা সুরক্ষা আইন ও নীতির ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য এই অধিবেশনে সদস্য রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা, উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ, শিক্ষাবিদ এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলি উপস্থিত থাকবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজও মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মুম্বাই, থানে, পালঘর, রত্নগিরি ও সিন্ধুদুর্গ জেলায় কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া রায়গড় জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়ার এই দুর্যোগপূর্ণ পূর্বাভাসের প্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ মুম্বাই, থানে, পালঘর, রত্নগিরি ও রায়গড় জেলার সমস্ত সরকারি ও পৌর ও বেসরকারি স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুম্বাইয়ের মানখুর্দ জেলায় গতকাল ভারী বৃষ্টির ফলে তিনতলা একটি বাড়ির কিছু অংশ ভেঙে পড়লে কমপক্ষে ছজন নিহত ও একজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজনের আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাদের খুঁজে বের করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ অন্যান্য উদ্ধারকারী দল কাজ চালাচ্ছে। কেরালার কান্নুর ও কাসারগড় জেলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। অন্য ছটি জেলায় দেওয়া হয়েছে হলুদ সতর্কতা। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ সিক্সটিনে ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে প্রথমার্ধের শেষে ইংল্যান্ড 2-1 গোলে এগিয়ে রয়েছে। অন্যদিকে গত রাতের খেলায় ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল নরওয়ে। নরওয়ের হয়ে 79 মিনিটে আর্লিং হালান্ড জোড়া গোল করেন। ব্রাজিলের হয়ে দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন। হালান্ডের জোড়া গোলের ফলে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যুগ্মভাবে তিনি প্রথম স্থানে উঠে এলেন। চলতি বিশ্বকাপে তিনজনের গোল সংখ্যা 7। ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া সপ্তমবার মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। লর্ডসে গতকাল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ড নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 150 রান তুলে অধিনায়ক ম্যাক্স কিভার ব্রান্ড 58 রানে ফ্রেয়া কেম 44 রানে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া 3 উইকেট হারিয়ে 17 ওভার 1 বলে লক্ষ্যে পৌঁছে যায়। বেথমুনি 64, ফিবি লিচফিল্ড 48 রান করেন। বেথমুনি ম্যাচের ও টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফরে আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। কেন্দ্রীয় সমবায়মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের 5ম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ছদিনের সফরে যাচ্ছেন। তার তিন দেশ সফরের প্রথম পর্বে প্রধানমন্ত্রী আজ তিন দিনের সফরে ইন্দোনেশিয়ায় পৌঁছাবেন। এটি হবে প্রধানমন্ত্রী মোদীর ইন্দোনেশিয়ায় চতুর্থ সফর এবং 2018 সালের মে মাসে ভারত ইন্দোনেশিয়া সম্পর্ককে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত করার পর প্রথম দ্বিপাক্ষিক সফর। ভারতের পৌরোহিত্যে আজ থেকে কেরালার কোচিতে দুদিনব্যাপী ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলোর প্রবীণ সরকারি আধিকারিকরা এই বৈঠকে অংশ নেবেন। মূলত চারটি গুরুত্বপূর্ণ বিষয়কে এই বৈঠকে অগ্রাধিকার দেওয়া হবে। সেগুলি হল প্রশাসন ও নেতৃত্বে মহিলাদের অংশগ্রহণ, মহিলাদের ডিজিটাল অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনে নিরাপত্তা ও পুষ্টির ক্ষেত্রে মহিলাদের ভূমিকা। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই পরিচালনা বা শাসন ব্যবস্থা বিষয়ক রাষ্ট্রসংঘের প্রথম গ্লোবাল ডায়ালগে অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এর নেতৃত্বে ভারতের প্রতিনিধি দল আজ সুইজারল্যান্ডের জেনেভায় যাচ্ছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গ্লোবাল ডায়ালগ অন এআই গভর্নেন্স 2024 সেপ্টেম্বরে প্যাক্ট অব দ্য ফিউচার উদ্যোগের অংশ হিসেবে গৃহীত গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্টের আওতাভুক্ত এই কর্মসূচি। আগরতলা থেকে আসামের করিমগঞ্জ পর্যন্ত নতুন বৈদ্যুতিক মেমু ট্রেন আজ সকাল থেকে নিয়মিত চলাচল শুরু করেছে। গতকাল আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পতাকা নেড়ে আগরতলা থেকে প্রথম বৈদ্যুতিক মেমু ট্রেন পরিষেবার সূচনা করেন। এর মধ্য দিয়ে এনএফ রেলওয়ের আওতায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে এই প্রথম মেমু ট্রেন পরিষেবার সূচনা হল। আগরতলা থেকে করিমগঞ্জের ট্রেন নম্বর 75679 বা 75680 রবিবার বাদে সপ্তাহের ছদিন চলাচল করবে। 3600 যাত্রী ধারণ ক্ষমতার এই ট্রেন পরিবেশ বান্ধব। আগরতলা স্টেশন ম্যানেজার জানিয়েছেন, সকাল 7:20 আগরতলা থেকে ট্রেনটি করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং বেলা 1টায় গন্তব্যে পৌঁছবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 রাজ্যের বিপুল বিনিয়োগ সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। এতে বিনিয়োগকারী, শিল্পপতি, উদ্যোক্তা এবং নীতি নির্ধারকেরা একযোগে ত্রিপুরার আর্থিক উন্নতির নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। আগরতলায় হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে আগামী 9 ও 10 জুলাই অনুষ্ঠিতব্য কনক্লেভের স্থানটি পরিদর্শন করে গতকাল একথা বলেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, বিকশিত ভারত রোজগার ও আজীবিকা গ্যারান্টি মিশন গ্রামীণ ভিভিজি রামজি আইন 2025 সফলভাবে 1 জুলাই থেকে কার্যকর হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিশনের অধীনে রাজ্যগুলিকে গতকাল তিনি প্রথম কিস্তি হিসেবে 25,000 কোটিরও বেশি টাকা দিয়েছেন। পাশাপাশি তিনি সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামীণ উন্নয়ন মন্ত্রীদের সঙ্গে ভিভিজি রামজির বাস্তবায়ন পর্যালোচনা করেন। মন্ত্রী জানান, এই প্রথম কিস্তির উদ্দেশ্য হল রাজ্যগুলির কাছে পর্যাপ্ত তহবিল নিশ্চিত করা, যাতে শ্রমিকদের মজুরি 15 দিনের মধ্যে দিয়ে দেওয়া যায়। তিনি বলেন, এমজিএনআরএইচ সম্পূর্ণভাবে বাস্তবায়নে 3 বছরের বেশি সময় লেগেছিল, অথচ ভিভিজি রামজি সারা দেশে মাত্র একদিনই চালু করা হয়েছে। আগামী 22 জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। এবারের খার্চি মেলার মূল ভাবনা এক পেড় মা কে নাম। এক সাংবাদিক সম্মেলনে গতকাল একথা জানিয়েছেন মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী। কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচি প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা উত্থান মহা অভিযান পিএম কুসুম প্রকল্প ঊনকোটিতে সফল বাস্তবায়ন হচ্ছে। এর ফলে কৃষিক্ষেত্রে কৃষকদের ডিজেল বা প্রচলিত বিদ্যুৎ নির্ভরতা কমছে, সৌরশক্তির ব্যবহার বাড়ছে। ট্রেডার ঊনকোটি জেলার প্রকল্প আধিকারিক ড্যানিয়েল ত্রিপুরা জানিয়েছেন, জেলায় এখন পর্যন্ত 553টি সৌরচালিত পাম্প বসানো হয়েছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16-এর শেষ ম্যাচে নরওয়ে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। অপরদিকে ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচে প্রথমার্ধ পর্যন্ত খেলার ফলাফল মেক্সিকো 1-2। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। গত প্রায় 24 ঘন্টায় পরিমাপযোগ্য বৃষ্টিপাত 2.1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি নিসিমি ইন্ডোনেশিয়া অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ড সালদকনি বেড়াইমাও থাঙ্গানো বিনে কাইথাম হাকতর বেড়াইমানী পুইলা বখাগো মন্ত্রীবক্রক তিনি নখা সালথামনি বেড়াইমাও ইন্ডোনেশিয়াও থাঙ্গানো অব উঙ্গানো মন্ত্রীবক্রকনি উলব্রী ইন্ডোনেশিয়া বেড়াইনানী থাংমা নৈ সাইচিচার বিশিনি মেতালনি ভারত ইন্ডোনেশিয়া হালকন কম্প্রিহেন্সিভ স্ট্রেটেজিক পার্টনারশিপ হামক্রাইখ্লাইমানী ইয়াগুলো অব বিনে পুইলা বখাকনৈনি বেড়াইনানী থাংমা। ভারতনি আচুকফংবাই তিনি নিসিমি কেরালানি কুচিবর সালনৈ রমৈ ব্রিক্স উইমেন্স ওয়ার্কিং গ্রুপনি পান্ডা সংসার জাগানো ব্রিটেই চেরাই হামক্রাই ককচংলাই নকশাকা ব্রিক্স আদং হাকতনি হাপাংনি উমর গনাং তাং ফাংরক ও পান্ডাও মানজাগানো বরক জুদা জুদা দিখিল ব্রীরকন ফানগনাং তৈ বরকনি অজা অং মুংনতুই ককলাম সালাইয়ানো কিসাসুক নাংকুক মাবো চুবা লাইমাতেইব বাংরনান তৈব কক বিটি সালাইয়ানো পান্ডাও নাইকল মুং তৈ ব্রীরকন অজা অংথানী মানজাক মুং ব্রীরকন ডিজিটেল তৈ রাংথঙ্গ দারা খামারি তৈ নবরতিবার ফের মুঙ্গ নাইমথাং তৈ চামুং কাহাম ব্রীরকনি সামুং নতুই কক বিতিন তুই ন কক্লাম সালাইয়ানো এ আই কম থিংনা এবা নাইকল মুং ইয়াপ্রী নতুই রাষ্ট্রসংঘনি পহিলা গ্লোবাল ডাইলগ মানজাকনানী বাকী কেন্দ্রনি বুইহা মন্ত্রী ইয়াকচু কীর্তিবর্ধন সিংনি অজামাবাই ভারতনি আদং বদল দলসা তিনি সুইজারল্যান্ডনি বেনে জেনেভাও থাঙ্গানো বুইহা ককচংলাই নকশাকা গ্লোবাল ডাইলগ অন এ আই গভর্নেন্স অংখা রাষ্ট্রসংঘনি গছিজাকতেই কবাংমা দায়লাইজাক বেরেমনি দাংসা কাইসা বিসি নৈ সাই নৈচি ব্রীনি সেপ্টেম্বর প্যাক্ট অব দ্য ফিউচার্সনি বখাক অঙ্গে গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্টনি বিশিং অসাক্ষারমং নাহারজাকা। কেন্দ্রনি কামি হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান সাকা ভিবিজি রামজি কেরংনি বিসি নৈ সাই নৈচি বান জুলাই তালনি সালপুইলানি সিমি চারই সামুগ ফ্রাংজাখা ভিডিও কনফারেন্সনি বিশিংতি অমিশননি খবজাক হাস্তে রকন মিয়াব নৈচি বা রাসাই রাজাকনি বকবাং পুইলা ক্ষিপিনী রাং বাক্ষা অবনি লগি লগি অ বেবাক হাস্তে তৈ কেন্দ্রবাই নাইকলজাক আমচাইনি কামি হামক্রাই মন্ত্রী রক তৈ ভিবিজি রামজিনি সামুং চারি তিসানা নতুই ন ককলাম সাকা মন্ত্রী সাকা অ পুইলা ক্ষিপিনী রাং রমানী নাহারমুং অংখা সামুং তাংমানি সালসি বাণী বিশৃঙ্গ ইয়াগুলনি রাং রেনা। মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা আগরতলা হাপানিয়া হায়ুং বেরেমনি বাণী খোলাও অ জুলাই তালনি সালচুকু তৈ সালচি সালমারিব সংসাজাকনা থাঙ্গি তংমা ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈ সাই নৈ চিদক ঠাইন বেড়াইনাইখা মন্ত্রী অকরা সাকা অ কনক্লেভ ন ত্রিপুরানি খবজাকমুং চরনাই তৈ রাং ফনাংমুংনি বিশিংতৈ হামক্রাইনি মারি খ্লাইতি সানানী বাকী হাপাং কগ্রজাক বতৈ বসাকা হাস্তেও মজম রাং ফনাংনানী সেপন সামুঙ্গ ফনাঙ্গৈ হায়ুংনি বুসকাঙ্গ রমৈতি সানানী দাংসাঙ্গী বাজাওয়ানো অববাই রাং ফনাংনাই স্নামখর বুগ্রা তৈ রায়দা স্নামজাগ্রক থানচাঙ্গী ত্রিপুরানী রাং থং হামারিব লামা কতাল নতুই ককলাম সালাইয়ানো অ তালনি নৈচিনি সালমারিনি সিমি চেংজাগানো হাস্তিনি লাইবুমা গনাং চিব্রী মতাই তৈ বাণীক তাকলাই চিব্রী বাণীকনি ওয়ানসুক মুং বুবাকংখা এক পের মা কে নাম ককতুমা থুমাই রকনি থুমো অ কক নশাকা বাণীক কমিটিনি চেয়ারম্যান এম এল এ রতন চক্রবর্তী বসাকা বাণীকন শালব্রুং ফাং সাসাই বুফাং বসা বাগজাগানো নখা সালচিনি রমৈ সংসারজাক অ বাণীকন চাসারনাও নাংমানি বেবাক যুগালি মুং নাহারজাকা হনি ব সাকা ব আগরতলানি সিমি আসামনি করিমগঞ্জ জরা চেনফেরাংনি মেমু ট্রেন তিনি ফুংনি সিমি চেংজাখা মিয়া আগরতলা রেল স্টেশন পান্ডা কাইসানি বিশিংতৈ মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা বানা ফুনুগুই অ ট্রেননি সেপন চেঙ্গে রেখা আবনি বিশিংতৈ অ ট্রেন সালচি সালকা আমচাই হাস্তে রকনি পুইলা মেমু ট্রেন সেপ চেংজাখা আগরতলা স্টেশনি ম্যানেজার সাকা হাতি ও সালদক ফুং দামসনি সতি নৈচিনি সিমি আগরতলানি সিমি করিমগঞ্জ থাংনানি লামডেওয়ানো অ ট্রেন হায়ুংকাপ ফুটবলনি রাউন্ড অফ সিক্সটিনি পাইথাক থাইমাও নরওয়ে ব্রাজিল নৈশা গোলনি ফেরবাই মেচেনৈ কোয়ার্টার্স ফাইনেল কাশাকা তৈ বাবাইসাবখাগ ইংল্যান্ড বাই মেক্সিকোনি বিশৃঙ্গ থাইমাও তাবুকসাকজরা অংখারি অংখা মেক্সিকো সা ইংল্যান্ড নৈ ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলথাম ডিভিশন ফুটবল সুপার লীগনি উলনৈ থাইমাও মিয়া জম্পুইজলা প্লে সেন্টার কপ্লাই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসারজাক থাইমাও জম্পুইজলা প্লে সেন্টার সাবুকজা গোলনি ফেরবাই সিমনাতংমাকারি ফুটবল ক্লাবন মেচেনখা তাবুক নবাতিবারনি ককতুমা নবাতিবার নি সুকাংবাড়িয়ানি ককমুঙ্গ সাজাকা বুসকাং দাম নৈচিব্রী হাস্তিনি জত হাঙ্কর ফেরাঙ্ক গৈ কবাংখে ওয়াতৈ ওয়াউই মানুহনি হজাক মুং রেখা নবাতিবার নাইখুং তিনি সালনি তুংমারি সাকাও থাম।

সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, অভিজ্ঞাপনের সকালে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ 6 জুলাই। আজকের দিনেই 1901 সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজ্ঞ, সংসদীয় নেতা এবং স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার পিতা ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং মাতা যোগমায়া দেবী। শৈশব থেকেই তিনি কিন্তু অসাধারণ মেধার পরিচয় দেন। প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের পর তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক এবং বাংলা ভাষায় স্নাতকোত্তর এবং আইনশাস্ত্রে ডিগ্রি অর্জন করেন। মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য নিযুক্ত হন। আর তাঁর নেতৃত্বে উচ্চশিক্ষার প্রসার, গবেষণার উন্নয়ন এবং ভারতীয় ভাষার মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। শিক্ষাজগতের পাশাপাশি তিনি সক্রিয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1951 সালে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন আর স্বাধীন ভারতের গণতান্ত্রিক রাজনীতিতে এই রাজনৈতিক সংগঠন একটি নতুন অধ্যায়ের সূচনা করে। জাতীয় ঐক্য, সাংবিধানিক মূল্যবোধ এবং দেশের অখণ্ডতার প্রশ্নে তিনি দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একাধারে শিক্ষাবিদ, সংগঠক, প্রশাসক এবং রাজনৈতিক নেতা। শিক্ষা, জনজীবন এবং জাতীয় চিন্তাধারায় তাঁর অবদান আজও স্মরণীয়। তাঁর কর্ম, আদর্শ এবং দেশ সেবার মনোভাব আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীতে তাঁকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।

0: বাণীতে এই নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ রেডিওতে গান্ধীজিকে জাতির জনক অভিধায় ভূষিত করেন। এছাড়াও আজকে এই দিনটিতেই 1265 সালে ইতালীয় বিখ্যাত কবি দান্তে আলিগেরি জন্মগ্রহণ করেন। বাংলা ভাষায় প্রথম বিশ্বকোষ সংকলক তথা প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ নগেন্দ্রনাথ বসু 1866 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সফল ভারতীয় বুদ্ধিজীবী ধনগোপাল মুখোপাধ্যায় 1890 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন। এছাড়াও কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের প্রখ্যাত কণ্ঠশিল্পী এম বালা মুরলীকৃষ্ণন 1930 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন।
1: এবারে কিন্তু চলে আসছি চিঠিপত্র নিয়ে। লিখছি তোমায় পর্বে প্রথম চিঠিখানি যিনি লিখেছেন তিনি বরুণ ঘোষ, আগোয়া ধবনী, বাঁকুড়া থেকে। তিনি লিখছেন, প্রিয় বিজ্ঞাপন, যুব সমাজই তো দেশের প্রকৃত সম্পদ। তিনি আরো লিখেছেন, দক্ষতা সন্ধানী অভিজ্ঞাপন, যদি তারা দক্ষ না হয় তাহলে বিপদ। সকল প্রকার উন্নয়নের তারাই হল মূল, তাদের জ্ঞান ও দক্ষতাতে নারয় যেন ভুল। কিসে তারা দক্ষ হবে, কর্মে নাকি জ্ঞানে? কেমন হলে এগিয়ে যাবে দেশটা সম্মুখ পানে? প্রযুক্তি ও কারিগরির যতই ওরাও ফানুষ, প্রথমে তাদের হতে হবে সত্যিকারের মানুষ। দক্ষতা নয় কেরিয়ার আর অর্থ উপার্জন, মিথ্যা এবং অসততার প্রথমই বর্জন। মানবিক সব মূল্যবোধকে হারিয়ে যদি ফেলে, যুব সমাজ নষ্ট হবেই, যাবে অবহেলে। যুক্তিবোধে দক্ষ হবে, সত্যে দিবে শান, কুসংস্কার তাড়াতে তাদের রইবে খাড়া কান। গুরুজনদের প্রতি তাদের থাকবে শ্রদ্ধাবোধ, বিনয়ী হলে মানুষ হওয়া কে করবে রোধ। কাজের প্রতি হবে তারা পরম যত্নবান, শ্রমের প্রতি থাকবে বুকে ভীষণ ভীষণ টান। মানসিক শ্রম নয় কুঁচু কায়িক শ্রমের চেয়ে, শ্রমের থেকে জ্ঞান জন্মায় চলবে এটা বে। কোদাল ধরা হাত কিংবা কলম পেশা হাত দুটোই সমান, এটা বুঝলে বিপদ কুপকাত। মানুষ তো নয় বড় ছোট সবাই এক সমান, জাতি ধর্ম বর্ণ ভুলে রাখবে সবার মান। কাজে পাগল হয়ে করবে জ্ঞানের সঞ্চয়, তা না হলে হবে কেবল মেধার অপচয়। মানব গুণে দক্ষ হলে কাটবে দ্বিধার রেশ, তরতরি এগিয়ে যাবে তখনই সব দেশ। দক্ষ তারা যতই হবে ভাগবে ততই রোগ, রাষ্ট্রের জন্য এটাই হল সেরা বিনিয়োগ। বরুণ ঘোষ, আগোয়া ধবনী, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ থেকে লিখেছেন।
0: এবারের চিঠিটি লিখেছেন মলয় কুমার বিশ্বাস, কৃষ্ণনগর, নদিয়া থেকে। প্রিয় অভিজ্ঞাপন, দেশের প্রধান শক্তি যুবশক্তি। যে দেশ এই শক্তিতে যত বেশি সক্রিয় তত বেশি উন্নত, এই দৃষ্টিভঙ্গিকে পাথেয় করে যুগাবতার মহামানব বিবেকানন্দ তিনি যুবশক্তিকেই অধিক গুরুত্ব দিয়েছেন। তাঁর জন্মদিন যুব দিবস রূপে পালিত হয়ে আসছে। এই মহাপুরুষ তিনি যুব দক্ষতার কথা উপলব্ধি করেছিলেন। তিনি বলেছিলেন, সাহসী হও, সত্যকে গ্রহণ করো এবং নির্ভয়ে এগিয়ে চলো। যুব সমাজকে লক্ষ্য করেই সেজন্যই যুব সময় জীবনের এক উর্বর কাল। যুব সমাজ দেশের বড় সম্পদ। শারীরিক ক্ষমতা আর পরিণত বুদ্ধির সাহায্যে অনেক কঠিন কাজ পরিশ্রমের

এছাড়াও আরও উল্লেখযোগ্য যে সমস্ত ঐতিহাসিক ঘটনাগুলি রয়েছে আজকের দিনটিতে, 1892 সালের আজকের দিনটিতে দাদাভাই নৌরোজি ব্রিটেনে প্রথম ইন্ডিয়ান মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হন, 1944 সালের আজকের দিন

0: সাহায্যে সম্পূর্ণ করা সম্ভব হয় এই আদর্শ সময়ে। অদম্য সাহস ও অপরাণ শক্তিতে বলিয়ান হয়ে দেশকে নতুন দিশা দেখাতে সক্ষম হবে ও আগামী দিনের পথ চলাকে আরও মসৃণ করবে বর্তমান যুব সমাজ, আমাদের দৃঢ় প্রত্যয়। তাই জাতিসংঘের প্রতিবছর 15ই জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস হিসেবে উদযাপন সত্যি অত্যন্ত প্রাসঙ্গিক। তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে বৃত্তিমূলক প্রশিক্ষণ বাস্তবে কার্যকরী ভূমিকা পালন করে। ভারতবর্ষে বিভিন্ন স্থানে যুবকদের জন্য বিভিন্ন দক্ষতা কর্মসূচি পালিত হচ্ছে, যা নতুন দিশা দেখাবে, তা সঠিক পরিচালনার ব্যবস্থার প্রয়োজন, নতুবা দিকভ্রান্ত হয়ে যাবে যুবকুল। যুগপুরুষ বিবেকানন্দের আহ্বান, যা শুনলে অনুপ্রেরণা জাগায় দেশের যুব সমাজের কাছে। কিছু করার জন্য মনের ক্লান্তি দূর করে কর্মযজ্ঞে নিজেকে উৎসর্গ করতে হবে। নির্দিষ্ট সময়ে একটি কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। অহংকারের ভারকে বাইরে রেখে, বিষণ্ণতাকে দূরে সরিয়ে প্রসন্নতাকে অবলম্বন করে। এই বাণী যুব দক্ষতার অপার সম্ভাবনাকে জাগিয়ে তোলার রাস্তা দেখিয়েছেন তিনি। হে প্রাণ পুরুষ, তিনি দূরদৃষ্টি দিয়ে উপলব্ধি করেছিলেন এইরূপ কর্ম পরিকল্পনা যা অপরিমেয় হয়ে থাকবে। তিনি তো অমর হয়ে থাকবেন সকলের হৃদয়ের মাঝে। বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হোক সাড়ম্বরে, খুশির বাতাবরণে। সবাই সুস্থ ও ভালো থাকুন এই কামনা করি। শ্রী মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি কৃষ্ণনগর, নদিয়া।
1: সৌমাল্য প্রামাণিক, মাঝডিহা, বদনগঞ্জ, হুগলি থেকে যুব দক্ষতা নিয়ে লিখেছেন। প্রাণসখা অভিজ্ঞাপন, প্রথমেই তোমাকে জানাই হার্দিক শুভেচ্ছা। এবারের বিষয় যুব দক্ষতা সম্পর্কে কয়েকটি কথা তোমায় লিখতে চাই। আজকের যুবকরাই হলো আগামীর ভবিষ্যৎ। তরুণ প্রজন্মের কর্মসংস্থান, শোভন কাজ এবং উদ্যোক্তা হবার যে প্রয়োজনীয় গুণাবলীকেই বলে যুব দক্ষতা। বর্তমান যুগে শিক্ষিত যুবকের সংখ্যা অনেক বেশি, বিভিন্ন রকম প্রাতিষ্ঠানিক ডিগ্রি তাদের ঝুলিতে থাকলেও কর্মসংস্থানের খুব অভাব। বর্তমান পরিবর্তনশীল বিশ্বে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি, ডিজিটাল, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আচরণগত দক্ষতার সমন্বয়ে তরুণদের সক্ষম করে তোলা অত্যন্ত জরুরি। তবে যুব দক্ষতার অনেকগুলি ভাগ থাকে, যেমন প্রযুক্তিগত বা ডিজিটাল দক্ষতা, কারিগরি বা ভোকেশনাল দক্ষতা, আচরণগত বা নরম দক্ষতা, কম্পিউটার প্রোগ্রামিং, ডেটা অ্যানালাইসিস, ডিজিটাল মার্কেটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে স্পষ্ট ধারণা বিশেষভাবে প্রয়োজন। ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং, অটোমোবাইল মেকানিক্স এবং আধুনিক কৃষি প্রযুক্তির মতো ব্যবহারিক জ্ঞানও খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন রকম সমস্যা সমাধানের ক্ষমতা, দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা, যোগাযোগ দক্ষতা এবং মানসিক বুদ্ধিমত্তা এক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করতে পারে। যুব দক্ষতা বিষয়টির আরেকটি বিশেষ উপকার হলো এই যে এটি যুবকদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন, বেকারত্ব দূরীকরণ এবং পরিবর্তনশীল প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতেও সাহায্য করে। 2014 সাল থেকে প্রতি বছর 15ই জুলাই বিশ্বব্যাপী বিশ্ব যুব দক্ষতা দিবস উদযাপিত হয়। এই দিনটির মূল লক্ষ্য হল তরুণ সমাজকে ভবিষ্যৎ কর্মজগতের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে এবং আত্মনির্ভরশীল হতে সচেতন ও অনুপ্রাণিত করা। পরিশেষে বলি, যুব দক্ষতা বা ইয়ুথ স্কিলস একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক অগ্রগতির মূল

চালিকা শক্তি। সরকার এই দিকগুলি খতিয়ে দেখবেন এই আশা রেখে চিঠি শেষ করছি। নমস্কার আন্তে, বিনীত সৌমাল্য প্রামাণিক, গ্রাম মাঝডিহা, বদনগঞ্জ, জেলা হুগলি।

এবারের চিঠিটি পাঠিয়েছেন দোলন চাপা তেওয়ারি দে গর্বিতা পশ্চিম মেদিনীপুর থেকে। যুব সমাজ একটি দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাদের উদ্যম, সৃজনশীলতা ও কর্মক্ষমতাই দেশের উন্নয়নের প্রধান ভিত্তি। তাই যুবকদের দক্ষ করে গড়ে তোলা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, এর পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা, নেতৃত্বের গুণাবলী এবং দলগতভাবে কাজ করার মানসিকতা অর্জন করাও অত্যন্ত প্রয়োজন। বর্তমান বিশ্বে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতার গুরুত্ব দিন দিন বাড়ছে। তথ্য প্রযুক্তি, বিদেশি ভাষা, কারিগরি শিক্ষা, উদ্যোক্তা হওয়ার মানসিকতা এবং পেশাভিত্তিক প্রশিক্ষণ একজন যুবককে আত্মনির্ভরশীল হতে সহায়তা করে। একই সঙ্গে সততা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা এবং ইতিবাচক মনোভাব একজন দক্ষ মানুষের পরিচয় বহন করে। এসব গুণ ব্যক্তিগত উন্নতির পাশাপাশি সমাজ ও দেশের অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রশিক্ষণ সংস্থার উচিত যুগোপযোগী দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করা, পাশাপাশি যুবকদেরও নতুন বিষয়ে শেখার আগ্রহ, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস নিয়ে নিজেদের প্রস্তুত করতে হবে। দক্ষতা অর্জনের মাধ্যমে তারা শুধু নিজের জীবন মান উন্নত করবে না, বরং দেশের অর্থনৈতিক উন্নয়নেও উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে। সুতরাং দক্ষ যুব সমাজই একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল জাতি গঠনের প্রধান শক্তি। যুব দক্ষতার বিকাশে সম্মিলিত উদ্যোগই আমাদের উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত করবে। এতে দোলন চাপা তেওয়ারিদে গর্বিতা পশ্চিম মেদিনীপুর।

0: অত্যন্ত পুরাতন আগরতলাস্থিত চতুর্দশ দেবতা বাড়িতে খার্চি পূজা উপলক্ষে সাত দিন ব্যাপী খার্চি মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খার্চি মেলা কমিটি ছোট ছোট দোকানিদের মধ্যে লটারির মাধ্যমে ভিটি বন্টনের উদ্যোগ নিয়েছে। যারা ভিটি নিতে ইচ্ছুক তারা এন্ট্রি ফি বাবদ ১০০ টাকা জমা দিয়ে আগামী 7ই জুলাই 2026 ইংরেজি থেকে 19ই জুলাই 2026 পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রতিদিন ছুটির দিন বাদে চতুর্দশ দেবতা বাড়ির সম্মুখে বাণী সংঘের অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা করতে পারবেন। আবেদনপত্র জমার সময় ভোটার কার্ড অথবা যে কোনো সচিত্র পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। দোকানদারদের মধ্যে ভিটি বিলি করা হবে লটারির মাধ্যমে। বিস্তারিত তথ্য পুরাতন আগরতলা ব্লক অফিস থেকে জানা যাবে। আরও একটি তথ্য রয়েছে, আজ 6ই জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজিত হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হল আগরতলায়। এই অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে। আরও একটি তথ্য রয়েছে, নেশামুক্ত ভারত অভিযান উপলক্ষে এই অভিযানের অঙ্গ হিসেবে কাঞ্চনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ 6 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত নেশামুক্ত ভারত অভিযান নকআউট ফুটবল টুর্নামেন্ট 2026 অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন এলাকার 24টি দল অংশগ্রহণ করবে এবং মোট 31টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই খেলাকে সর্বাঙ্গীণ সুন্দর করতে কাঞ্চনপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। আরও একটি তথ্য রয়েছে এই মুহূর্তে, পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত সদর এবং মোহনপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তে শান্তি ও সুস্থিতি বজায় রাখার লক্ষ্যে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার এলাকা পর্যন্ত জনগণের চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিধিনিষেধ রাত 8টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত জারি থাকবে। এই বিধিনিষেধ থাকবে 19শে আগস্ট 2026 পর্যন্ত বলবৎ। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক BNSS 166 ধারায় এই বিধিনিষেধ আরোপ করেছেন। জেলাশাসক আদেশে জানিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত মিলিটারি প্যারামিলিটারি এবং রাজ্যের পুলিশ কর্মীদের ক্ষেত্রে পশ্চিম জেলার পুলিশ সুপার সদর এবং মোহনপুর মহকুমা শাসকের অনুমতিপত্র পাওয়া ব্যক্তির ক্ষেত্রে, অফিসের জরুরি কাজে নিযুক্ত সরকারি কর্মচারীর ক্ষেত্রে, জরুরি চিকিৎসার প্রয়োজনে এমন রোগীর ক্ষেত্রে বিধিনিষেধে ছাড় রয়েছে। জেলাশাসক আদেশে জানিয়েছেন, আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 223 ধারায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
1: এবারে জানিয়ে দিচ্ছি কাজের খবর। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, 1524টিরও বেশি শূন্য পদে লোক নিয়োগ করা হবে। আবেদনপত্র শুরু হয়ে গেছে 29শে জুন 2026 থেকেই পোর্টাল খোলা রয়েছে। শেষ তারিখ 28শে জুলাই 2026 বিকেল 5টা পর্যন্ত। শূন্য পদ এবং শিক্ষাগত যোগ্যতা, বিভিন্ন রিফাইনারি যেমন হলদিয়া, বঙ্গাইগাঁও, গুজরাট, মথুরা এবং পারাদ্বীপে সব কিছু মিলিয়ে মোট 1524টি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে 50% নম্বর সহ স্নাতক হতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে 30শে জুন 2026 অনুযায়ী 18 থেকে 24 বছরের মধ্যে। সফলভাবে রেজিস্ট্রেশনের পর ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইট iocl.com/apprenticeship অথবা নির্দিষ্ট গুগল বা মাইক্রোসফট ফর্মের লিঙ্কে গিয়ে নিজের তথ্য ও নথিপত্র আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রার্থীকে অবশ্যই শেষ তারিখ জানিয়ে দিচ্ছি, আগামী 28শে জুলাই 2026।

ব্যাপারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। কার্শি পূজা ও মেলা কমিটি এবং পুরাতন আগরতলা আরডি ব্লকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এত তারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অন্যান্য বছরের ন্যায় এবারও আগামী 22 জুলাই 2026 ইংরেজি থেকে 28 জুলাই 2026 ইংরেজি পর্যন্ত

0: কেল 5টা পর্যন্ত ফর্ম জমা করতে পারবেন আপনারা।
1: এবারে আরো একটি কর্মখালী সংক্রান্ত একটি তথ্য আপনাদের জানিয়ে দিই। এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ অধিকার গুরকাবস্তি আগরতলার থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন একটি 13 মার্চ 2026 ইংরেজিতে প্রকাশিত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাল্টিপারপাস ওয়ার্কার্স পুরুষ ও মহিলা পদে লিখিত পরীক্ষা আগামী 12 জুলাই 2026 তারিখে অনুষ্ঠিত হবে। যোগ্য প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশিত নোটিফিকেশন অ্যানেক্সচারে প্রদান করা হয়েছে। প্রার্থীরা ইতিমধ্যে তাদের

0: বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাল্টিপারপাস ওয়ার্কার্স পুরুষ ও মহিলা পদে লিখিত পরীক্ষা আগামী 12 জুলাই 2024 তারিখে অনুষ্ঠিত হবে। যোগ্য প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশিত নোটিফিকেশন অ্যানেক্সচারে প্রদান করা হয়েছে। প্রার্থীরা ইতিমধ্যে তাদের স্বাস্থ্য দপ্তরের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
1: আর একটি বিজ্ঞপ্তি রয়েছে, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন পদের নাম টিচিং ফ্যাকাল্টি, শূন্য পদ 118টি, যোগ্যতা MD MS বা সমমানের ডিগ্রি, বেতনক্রম 1,23,100 টাকা থেকে 2,15,900 টাকা, সঙ্গে রয়েছে বিভিন্ন ভাতাসমূহ। প্রার্থীর অবশ্যই এই ওয়েবসাইটে যোগাযোগ করবেন, http://esic.gov.in, আর জমা করার শেষ তারিখ 27 জুলাই 2026 ইংরেজি।
0: এবারে স্বাস্থ্য সম্পর্কিত ভাবনায় সংক্ষেপে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব জোনোসিস দিবস। বিশ্ব জোনোসিস দিবস প্রতি বছর 6 জুলাই পালিত হয়। প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে এমন রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করাই এই দিবসের মূল লক্ষ্য। জলাতঙ্ক, ব্লাড ফ্লু, অ্যানেক্সচার, নিপাহ ভাইরাস, বিভিন্ন জেনেটিক রোগ জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ। 1885 সালের 6 জুলাই ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর প্রথমবারের মতো সফলভাবে একজন মানুষের উপর জলাতঙ্কের টিকা প্রয়োগ করেন। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণেই আজকের দিনটিতে বিশ্ব জোনোসিস দিবস পালিত হচ্ছে।
1: এবারে চলুন জেনে নিই আকাশ কি বলছে। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 31.5 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 54%। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আর
0: ঘড়ির কাঁটা ইশারায় বলছে আজকের মতো অভিজ্ঞাপন অনুষ্ঠান থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে। আজ অভিজ্ঞাপন উপস্থাপনায় ছিলাম আপনাদের সঙ্গে আমি নিতাই,
1: আমি ইতিকণা।
0: সবাই ভালো থাকবেন।
1: আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং তা ঠিক পরেই রয়েছে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

শুভ সকাল শ্রোতা বন্ধুরা, আজ কিন্তু একদম ঝকঝকে একটা সকাল আপনাদের

0: সবার জন্যে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি আজে তনুশ্রী, আর শুনছেন আপনাদের নিজের প্রিয় অনুষ্ঠান যুববাণী। তবে হ্যাঁ, আমি কিন্তু আজ একেবারেই একা নই, আমার সাথে রয়েছে আজে দেবর্পিত, আজে শেষাদ্রি এবং আজে মৃন্ময়ী। তবে হ্যাঁ, আজকের দিনটা কিন্তু বিশেষ একটা দিন, কারণ আজ তার জন্মদিন, একজন এমন মানুষের যিনি শুধু ইতিহাসের পাতাতেই নয়, আমাদের দেশের গড়ে ওঠার গল্পেও গভীরভাবে জড়িয়ে আছেন। তিনি হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। জানেন তো, 1901 সালের এই দিনেই কলকাতায় জন্ম হয়েছিল তার। ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী, আর সেই মেধার জোরে মাত্র 33 বছর বয়সে হয়ে গেলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ভাবতে পারেন? তবে যাই হোক, তবে আমরা এনার বিষয়েও আজ বলবো আর জানবো অনেক কিছু। তবে তার আগে শুনবো আর্যে দেবর্পিত ও আর্যে শেষাদ্রির পাঠ করা সুকুমার রায়ের যতীনের জুত, অর্থাৎ ছন্দে লেখা মজার গল্প, যেখানে কল্পনার হাসি মূল। তবে চলুন শুনি নেওয়া যাক।
1: যতীনের বাবা তাকে এক জোড়া জুতো কিনে দিয়ে আচ্ছা করে শাসিয়ে কইলেন,
2: এইবার যদি জুতো ছেড়ো তাহলে ছেড়া জুতো পরেই থাকতে হবে।
1: প্রতি মাসে যতীনের নতুন জুতোর দরকার হয়, তার জামা কিছুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায়, সে সব কিছুতেই উদাসীন। তার সব বইয়ের মলাট ছেঁড়া, কোনোগুলো মোড়ানো, স্লেটের আদ্যপান্ত চিড় ধরা, তার হাত থেকে চক পেন্সিল পড়ে পড়ে সেগুলো আর আস্ত নেই একটিও। আর তার একটি বদ অভ্যেস হল পেন্সিলের গোড়া কামড়ানো, এই কারণে পেন্সিলের গোড়াগুলো দেখতে বাদামের ছিবড়ে ছড়ানো খোলসার মতো হয়ে গেছে। তার ক্লাসের পণ্ডিত মশাই সেগুলো দেখে বললেন,
2: বলছি আজ বাড়িতে ভাত খাওনি বুঝি?
3: নতুন জুতো নিয়ে কিছুদিন যতীন বেশ সাবধানে চলাফেরা করলো, ধীরে ধীরে সিঁড়ি থেকে নামে, দরজার বেরিয়ে সাবধানে ডিঙোয়, সদা সতর্ক থাকে যেন ও চোট না খায়। কিন্তু অতটুকুই তো সার, কিছুদিন যেতে না যেতেই আবার সেই পুরনো যতীন। জুতোর মাহাত্ম্য তার মনে থাকে না, সিঁড়ি দিয়ে তরতরিয়ে নামা আর পাথরে হোঁচট খাওয়া নিত্যই ব্যাপার। এক মাসের মধ্যেই তার জুতোর সামনের দিক ছেড়ে গেল। যতীনের মা বললেন,
1: মুচি ডেকে এইবারে জুতোটা সেলাই করিয়ে নে, নইলে আর পড়তে পারবি নে। কিন্তু মুচি ডাকা যতীনের কর্মের মধ্যে পড়ে না, ফলস্বরূপ জুতোর ছেঁড়া আরো বাড়তেই থাকে। যতীনের যে একদমই কোনো কিছুর প্রতি দরদ নেই তা কিন্তু নয়, যে জিনিসটা যতীনের চিন্তা চেতনায় আছে সেটি হলো তার ঘুড়ি। অতি যত্ন সহকারে সে ফাটা ঘুড়ি জোড়া লাগায় এবং যতদিন সম্ভব সেটি ওড়ানোর চেষ্টা করে। খেলার সময়টা তার বেশিরভাগই ঘুড়ি উড়িয়ে কাটে। এই ঘুড়ির কারণে তার রান্নাঘর থেকে তাড়া খেতে হয়। ঘুড়ি ছিঁড়ে গেলেও রান্নাঘরের আশেপাশে ঘুরঘুড় করে আঠা নেওয়ার জন্য। ঘুড়ির ল্যাজ লাগাতে হলে কিংবা কাঁচির দরকার হলে তার মায়ের সেলাই বাক্সের ওপর হামলা চলে। একবার ঘুড়ি ওড়াতে বের হলে নাওয়া খাওয়া তার মাথায় ওঠে। সেদিন যতীন স্কুল থেকে হন্তদন্ত হয়ে বাড়ি আসছিল, গাছে উঠতে গিয়ে নতুন জামাটা ছিঁড়ে ফেলল। বই খাতা রাখার পর সে পায়ে জুতো গলাতে গেলে দেখে সেটি এমনই ছিঁড়ে গেছে যে সেলাইয়েরও অযোগ্য। কিন্তু সিঁড়ি দিয়ে নামতে নামতেই ভাবনাটি তার মাথা থেকে বেমালুম হওয়া।

0: দু তিন ধাপ সিঁড়ি একেবারে লাফিয়ে লাফিয়ে নামতে লাগলো। শেষতক তার জুতো জোড়ার দশা এমনই হলো যে দেখলে মনে হবে বেচারা কষ্ট করে সব কটা দাঁত বের করে আছে। শেষ তিন ধাপ যেই সে নামতে যাবে মনে হলো যেন তার পায়ের তলায় আর মাটি নেই। ছেঁড়া জুতো তাকে শূন্যে ভাসিয়ে অজানা দেশে নিয়ে চলেছে।
1: যখন তার জুতো জোড়া থামলো, যতীন চেয়ে দেখে কোনো এক অজানা দেশে এসে সে পৌঁছেছে। অনেক মুচি এখানে ওখানে বসে আছে, যতীনকে দেখেই ছুটে এলো ওরা। তার জুতো জোড়া খুলে সাবধানে ঝাড়তে শুরু করে দিল। তাদের মধ্যে যে নেতা গোছের ছিল যতীনকে বললে,
2: এই শুনেছি তুমি নাকি ভারী দুষ্ট, দেখো দেখো কি করেছ জুতো জোড়ার হাল, দেখো দেখো জুতো জোড়া তো মর্মর অবস্থায় আছে।
1: ততক্ষণে যতীন একটু ধাতস্থ হয়েছে, বললে,
2: ওমা জুতোর কি আর প্রাণ আছে নাকি যে মরবে?
1: মুচি জবাব দিলে,
2: এই না তো কি কি ভেবেছ হে বাপু, যখন দৌড়ে বেড়াও তখন তো মনে থাকে না যে জুতো কষ্ট পায়, কিন্তু কষ্ট পায় বটে, সে কারণেই তো চিৎকার করে কাঁদে। যখন পড়িমড়ি করে সিঁড়ি দিয়ে দৌড়ে বেড়াও তখন পায়ের চাপে জুতোর পাশ খয়ে যায়, ঠিক এই কারণেই তো জুতো তোমাকে আমাদের কাছে এনেছে। আমরা এখানকার সব ছেলেদের জিনিসপত্রের দেখাশোনা করি, যখন তারা তাদের জিনিসের ঠিক মতো দেখাশোনা করে না তখন তাদের উচিত শিক্ষা দেই।
1: মুচি তার জুতো ফেরত নিয়ে বললে,
2: ঝটপট সেলাই করতে লেগে পড়তো।
1: যতীনের খুব রাগ হলো, তীব্র স্বরে বললে, আমি জুতো সারাই না, মুচিটা সারাই। মুচি মুচকি মুচকি হেসে বললে,
2: এটা কি মামার বাড়ি পেয়েছো, ভেবেছো যে বলবে করবো না অমনি পারবে যাবে, এই নাও সুই আর সুতো সেলাই করতে লেগে পড়ো।
1: যতীনের রাগ ভয়ে পরিণত হয়ে গেছে ততক্ষণে, ভয়ে ভয়ে বললে,
2: এই কি করে সেলাই করতে হয় জানি নে।
1: মুচি বললে,
2: দেখাচ্ছি কি করে করতে হয়।
1: যতীন ভয়ে ভয়ে বসলো জুতো সেলাই করতে, হাতে সুই ফুটলো, জুতোর দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘাড় ব্যথা হয়ে গেল। অনেকক্ষণ চেষ্টা করে এক পাটি জুতো মাত্র সারতে পেরেছে। তখন মুচির কাছে কেঁদে কেঁদে বলল,
2: আমি আমি কালকে বাকিটা করব, খিদে পেয়েছে খুব, খিদে পাচ্ছে।
1: মুচি বলল,
2: কি বলছো বাপু, এই পুরো কাজ শেষ না করলে খেতেও পাবে না ঘুমোতেও পারবে না, ওইটা এখনো সেলাই করা বাকি আছে, ওটি শেষ করলে শিখতে হবে কিভাবে হাঁটতে হবে যাতে পরে জুতোর কষ্ট না হয়, তারপর দর্জির কাছে যেতে হবে জামা সেলাই করতে, তারপর আমরা দেখব আর কি কি ভেঙেছ।
0: যতীনের চোখ বেয়ে জল গড়াতে লাগলো। কোনো মতে দ্বিতীয় পাটি জুতো সারালো। ভগবানের অসীম দয়া এটা এতটা বাজে ভাবে ছেড়েনি। তারপর মুচি তাকে এক পাঁচতলা বাড়িতে নিয়ে গেল, সেটাতে আবার সিঁড়ি মাটি থেকে সোজা ছাদ পর্যন্ত। যতীনকে নিচে দাঁড় করিয়ে বললে,
2: একেবারে উপরে উঠে আবার নিচে নেমে এসো তো দেখি, আর শোনো একবারে একটা সিঁড়ির বেশি ভাঙবে না।
1: যতীন কথা মতোই সিঁড়ি ভাঙল। মুচি বলল,
2: বললো না, তিনবার দুটো সিঁড়ি ভেঙেছ, পাঁচবার লাফিয়েছ আর দুবার তিনটা সিঁড়ি ডিঙিয়েছ।
1: এতটা সিঁড়ি ভেঙে যতীনের পা ব্যথা করছিল, সে আর কোনো ছল চাতুরি করল না, ধীরে ধীরে সিঁড়ি ভেঙে উঠল আর নামল। মুচি বলল,
2: এবার ঠিক হয়েছে, নাও এবার দর্জির কাছে চলো।
1: তারা একটা বিশাল মাঠের কাছে এলো, সেখানে শুধু দর্জি আর দর্জি বসে বসে সেলাই করে যাচ্ছে। তারা যখন যতীনকে দেখলো বলল, তার ধুতির দিকে তাকিয়ে কইল,
3: ইগে মালা জায়গাটা একটু ছিঁড়েছ, হ্যাঁ
1: বিরক্তি ভরে মাথা নাড়িয়ে বলল,
3: ভারী অন্যায় ভারী অন্যায়, চটপট সেলাই করো এখন।
1: যতীনের না করার কোনো সাহস আর ছিল না, সে সুই সুতো নিয়ে সেলাই করতে বসে গেল।

0: মাত্র দু ফোঁট দিয়েছে অমনি দর্জি চেঁচিয়ে উঠল,
1: এগে তুমি সেলাই বলো, আমার করো, আমার শুনু করো, আমার শুনু দেখে শুনু করো।
2: শেষ তক যতীন আর পারল না, কেঁদেই ফেলল।
3: আমার খিদে পেয়েছে, আমি বাড়ি যাব, আমি আর কখনো জামা ছিঁড়ব না, আর কখনো ছাতা ভাঙব না।
4: তার কথা শুনে সবাই হা হা করে হাসতে লাগলো। খিদে পেয়েছে, আমাদের কাছে অনেক আছে খাওয়ার মতো বলে তারা যে পেন্সিল দিয়ে কাপড়ের দাগ কাটে সে সব কিছু এনে দিল। পেন্সিল চিবোতে পছন্দ করো না, এই নাও এগুলো চেবাও বসে বসে, এছাড়া আর কিচ্ছু পাবে না। যতীনকে ওভাবে ছেড়েই তারা যে যার মতো কাজে লেগে গেল। খিদে তেষ্টায় মাঠে শুয়ে শুয়ে যতীন কাঁদতে লাগলো। ঠিক সেই সময়ে আকাশে কিছু একটা ফড় ফড় করে উঠল যে ঘুড়িটা যতীন যত্ন করে সারিয়েছিল সেটি এসে তার কোলের কাছে পড়ল। ফিসফিসিয়ে বলল, তুমি আমার খুব যত্ন করেছ, সে কারণেই আমি তোমার সাহায্য করতে এসেছি। আমার লেজ ধরো শিগগিরই। আর কথা না বাড়িয়ে যতীন ঘুড়ির লেজ ধরল। হুশ করে ঘুড়ি তাকে আকাশে উড়িয়ে নিল। শব্দ শুনে দর্জিরা ছুটে এলো ঘুড়ির সুতো কাটার জন্য। আচমকা যতীন তার ঘুড়ি গোত্তা খেয়ে আকাশ থেকে নামতে লাগলো।
0: নামছে তো নামছেই, ঠিক যখন মাটিতে মাথা ঠেকবো ঠেকবো করছে তখনই যতীন ধর্মা করে উঠে বসল। ভগবানই জানেন ঘুড়ির কি হলো। যতীন দেখল সে শুয়ে আছে সিঁড়ির নিচে আর মাথায় প্রচণ্ড যন্ত্রণা। কিছুদিন ভুগে যতীন যখন সেরে উঠল তার মা বলল,
4: সিঁড়ি থেকে পড়ে আমার যতীন খুব দুর্বল হয়ে পড়েছে, আর ছোটাছুটি করবে না, একদম ছটফটানি নেই। তা না হলে তার জুতো চার মাস টেকে কি করে?
0: সত্যি বলতে যতীন মুচি আর দর্জিকে এখনো ভোলেনি।

0: সত্যি অসাধারণ। হ্যাঁ, আমি শুরুতেই বলেছিলাম আজকের অনুষ্ঠানে আমি কিন্তু একেবারেই একা নই। আমার সঙ্গে এতক্ষণ ছিলেন আজকে দেবর্বিত এবং আজকে শেষাদ্রি। তবে এবার চলে যাব আর যে মৃন্ময়ীর কাছে। আর সব কিছুর পাশাপাশি যদি গান না হয় তবে কেমন হয় বলুন তো? হ্যাঁ, আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে কিন্তু রয়েছেন রাজ্যের প্রখ্যাত শিল্পী শ্রী অশিপাল। তবে চলুন আর দেরি না করে আমরা সরাসরি তার কাছে চলে যাই।
1: নমস্কার, তোমরা শুনছ 101.6 মেগাহার্জ যুববাণীর বিশেষ পর্ব। এই যুববাণীর বিশেষ পর্বে সুর আর বাণীর মেলবন্ধনে আমরা শুরু করব আজকে এক সুরেলা সফর। গান তো কেবল কিছু শব্দের সমষ্টি নয়, গান হলো হৃদয়ের ভাষা যা আনন্দকে দ্বিগুণ করে তুলতে পারে, আবার বেদনাকেও সান্ত্বনা দিতে পারে। আমাদের এই প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় ধার করে আজকে আমরা এক সুরেলা মায়াবী ভেলায় ভাসতে চলে এসেছি এই পর্বে। যেখানে শব্দ ব্যর্থ হয় সেখানে গান কথা বলে, তাই আজকের এই সুরের সফরে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এবং আজকের এই সুরের সফরের যিনি কাণ্ডারী, রাজ্যের প্রখ্যাত শিল্পী শ্রী অশিপাল। শ্রেয়সী, তোমাকে স্বাগত জানাচ্ছি আকাশবাণী আগরতলার যুববাণীর এই অনুষ্ঠানে। এবং আজকের এই সফরকে যারা হাতের ছোঁয়ায় আরও বেশি সুরেলা করে দেবে, আমার সঙ্গে রয়েছে অলকেশ চক্রবর্তী এবং পিনাক আচার্য, তোমাদেরও স্বাগত জানাচ্ছি আজকের এই গানের সফরে। তো শ্রেয়সী, এই সফরটা শুরু করব, প্রথমে কোন গানটা দিয়ে শুরু করলে ভালো হয় বলো তো?
2: আমি লোকগীতি অচিন পাখি দিয়ে শুরু করছি।
1: বাহ বাহ বাহ, অসাধারণ একটি গান, তাহলে শুরু করা যাক।
2: হ্যাঁ, নিশ্চয়ই।

0: বাহ, অসাধারণ। এই সুরেলা সফরের শুরুটাই যদি এমন একটি গান দিয়ে হয়, তাহলে তো গানের যে সফরটা সেটা যে আরও বেশি মনোমুগ্ধকর হবে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো তুমি তো আমাদের সঙ্গীত শোনালে, গানের তো অনেক ধরন থাকে, লোকগীতি থাকে, রবীন্দ্র, নজরুল, আধুনিক, শাস্ত্রীয় সঙ্গীত, তো কোন ধরনটা তোমার ভীষণ ভালো লাগে?
1: আমার নজরুল গীতি।

0: ভীষণ ভালোবাসি আমি,
1: নজরুল
0: আধুনিক গানও খুব
1: খুব
0: খুব
1: ভালোবাসো।
0: ভালোবাসি।
1: এই যে গান 4 বছর বয়স থেকে শুরু করলে, তো গানটাকে নিয়ে আগামীতে কি তোমার চিন্তাধারা রয়েছে?
0: আমার আফটার 12 আমার গান নিয়ে পড়ার ইচ্ছা।
1: গান নিয়েই পড়ার
0: হ্যাঁ
1: ইচ্ছে? তো বাড়িতে বলেছো যে আমি গান নিয়ে পড়তে
0: হ্যাঁ
1: চাই। তো আমাদের যে যুগ, সবাই চায় ডাক্তার হতে, ইঞ্জিনিয়ার হতে, তো তুমি যখন বললে যে না আমি গান নিয়ে পড়াশুনো করব, আমি গায়িকা হতে চাই, এই যে বাড়ির সাপোর্টটা পেয়েছিলে?
0: হ্যাঁ অলওয়েজ, ওরা সব সময় আমার আমার মানে আমি যাই বলতাম যে এখানে আমার প্রোগ্রাম, ওখানে আমার প্রোগ্রাম, সব সময় সাপোর্ট করত।
1: তো আজ থেকে 5 বছর পরে তুমি যখন গান নিয়ে পড়াশুনো শেষ করবে, তুমি তোমাকে কোন জায়গায় দেখতে চাও?
0: এই তো গান নিয়ে আমি যাতে শিক্ষাদান করতে পারি
1: বাহ,
0: বা নিজেও শিখতে পারি।
1: মানে গানের জগতে
0: হ্যাঁ
1: ডুবে থাকতে চাও
0: হ্যাঁ
1: আর কি। ভীষণ ভালো ভালো গান শোনাচ্ছ, এবং তোমার সঙ্গে মানে কথা বলতে বলতেও ইচ্ছে করছে যে না আরো যেন গান শুনতে পারি। তো এবারে কোন গানটা শোনাবে আমাদের?
0: এবার আমি আধুনিক করব।
1: নিশ্চয়ই।

সত্যি তাই, এই আসরের ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। কথাটা বলতে তোমাকে ইচ্ছে করছে, কিন্তু সময় বলছে না, এবার বিদায় নিতে হবে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি, তবে আবারও শ্রেয়সী তোমাকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের এত সুন্দর একটা সুরেলা গানের সফরে তুমি নিয়ে গেছো, অসাধারণ কিছু গান আমাদের উপহার দিয়েছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আজকে

0: মতো বিদায় নিচ্ছি এখানেই।
1: সত্যি এত সুন্দর একটা গান যদি আমাদের যুববাণীর অনুষ্ঠানে আমাদের প্রিয় শিল্পীরা যখন আমাদের জন্য রাখেন, সকালটা কিন্তু এমনি ভালো হয়ে যায়। তবে অসংখ্য ধন্যবাদ আজকের শিল্পী শ্রেয়সী পালকেও। তবে হ্যাঁ, শুরুতেই কিন্তু আমি বলেছিলাম আজকে কিন্তু বিশেষ একজনের জন্মদিন বলে কথা, আর তিনি হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। আমি আরও বলেছিলাম আমরা কিন্তু এনাকে নিয়ে আজ আরও একটু কথা বলবো, এনাকে নিয়ে জানব। হয়তো আমরা সবাই জানি তিনি সব সময় বিশ্বাস করতেন যে একটা শক্তিশালী ঐক্যবদ্ধ ভারতের স্বপ্নে, আর তার সেই ভাবনা, সেই আত্মবিশ্বাস আজও কিন্তু আমাদের অনুপ্রেরণা দেয়। বন্ধুরা, আমরা হয়তো প্রতিদিন এত ব্যস্ততার মধ্যে থাকি, কিন্তু এমন দিনে একটু থেমে যদি ভাবি আমাদের দেশের জন্যে যারা এত কিছু করছেন, এত কিছু দিয়ে গেছেন বা এখনো দিচ্ছেন তাদের কথা, তাহলে মনটা অন্যরকম হয়ে যায়, তাই না? তবে চলুন না, আজকের এই সুন্দর সকালটায় আমরা সবাই মিলে এই মহান মানুষটিকে জানাই আন্তরিক শ্রদ্ধা, আর নিজের মতো করে আমরা প্রতিজ্ঞা করি আমরাও কিন্তু আজ থেকে ভালো কিছু করব, নিজের জন্যে, অন্যের জন্যে, আর অবশ্যই দেশের জন্যে। আরও একটা বিষয় হয়েছে যে দেশভাগের সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি বাংলার মানুষের স্বার্থ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকাও কিন্তু নিয়েছিলেন। তার দৃঢ় অবস্থান এবং সাহসী সিদ্ধান্ত অনেক মানুষের ভবিষ্যৎকেও প্রভাবিত করেছিল। আরেকটা বিষয় হয়েছে যেটা তাকে আলাদা করে, অর্থাৎ তিনি কিন্তু কখনোই সহজ পথ বেছে নেননি। দেশের ঐক্য আর অখণ্ডতার জন্য তিনি সব সময় লড়াই করেছেন। তার জীবনের অনেক সিদ্ধান্তই ছিল চ্যালেঞ্জিং, তবে তিনি এত সমস্ত কিছুর পরেও পিছিয়ে যাননি। বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন চারপাশে এত কিছু দেখি, তখন এমন মানুষের গল্প আমাদের মনে করিয়ে দেয় নিজের আদর্শে অটল থাকা কতটা গুরুত্বপূর্ণ। আর একটা ছোট্ট প্রশ্ন আপনাদের জন্যে, আপনি কি কখনো ভেবেছেন আপনার নিজের জীবনে এমন কি একটা কাজ আছে যেটা আপনি সত্যি বিশ্বাস করেন, আর যেটার জন্য আপনি দাঁড়াতে পারবেন? ভাবুন, কারণ বড় পরিবর্তন সবসময় ছোট ছোট বিশ্বাস থেকেই আসে। তবে সময় এখন বলছি বিদায় নিতে হবে, আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।

101.6 মেগাহের্জ FM উজ্জয়ন্ততে এই মুহূর্তে আপনাদের সকলকে স্বাগত। আজ সকালবেলার অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু নিতাই। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 দিনের সফরে আজ থেকে ইন্দোনেশিয়ার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। তার 3 দিনের সফরে প্রথম পর্বে প্রধানমন্ত্রী আজ 3 দিনের সফরে ইন্দোনেশিয়ায় পৌঁছবেন। ভারতের পৌরোহিত্যে আজ

থেকে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। তার তিন দিনের সফরের প্রথম পর্বে প্রধানমন্ত্রী আজ তিন দিনের সফরে ইন্দোনেশিয়ায় পৌঁছবেন। ভারতের পৌরোহিত্যে আজ থেকেই কেরালার কোচিতে দুদিনব্যাপী ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলোর প্রবীণ সরকারি আধিকারিকরা এই বৈঠকে অংশ নেবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই পরিচালনা ও শাসন ব্যবস্থা বিষয়ক রাষ্ট্রসংঘের প্রথম গ্লোব ডায়ালগ এ অংশগ্রহণের জন্য বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং এর নেতৃত্বে ভারতের প্রতিনিধি দল আজ সুইজারল্যান্ডের জেনেভায় যাচ্ছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গ্লোবাল ডায়ালগ অন এআই গভর্নেন্স 2024 এর সেপ্টেম্বরে প্যাক্ট অফ দ্য ফিউচার উদ্যোগে অংশ নেবে। আগরতলা থেকে আসামের করিমগঞ্জ পর্যন্ত নতুন বৈদ্যুতিক মেমু ট্রেন আজ সকাল থেকে নিয়মিতভাবে চলাচল শুরু করেছে। গতকাল আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পতাকা নেড়ে আগরতলা থেকে প্রথম বৈদ্যুতিক মেমু ট্রেন পরিষেবার সূচনা করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 রাজ্যে বিপুল বিনিয়োগের সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। এতে বিনিয়োগকারী, শিল্পপতি, সহউদ্যোগী ও নীতি নির্ধারকেরা একযোগে ত্রিপুরার আর্থিক উন্নতির নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, বিকশিত ভারত রোজগার ও আজীবিকা গ্যারান্টি মিশন বিবিজি রাম জি আইন 2025 সফলভাবে পয়লা জুলাই থেকে কার্যকর হয়েছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই মিশনের অধীনে রাজ্যগুলিকে গতকাল তিনি প্রথম কিস্তি হিসেবে 25,000 কোটিরও বেশি টাকা দিয়েছেন। আগামী 22 জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। এবারে খার্চি মেলার মূল ভাবনা এক পেড় মা কে নাম। এক সাংবাদিক সম্মেলনে গতকালই কথা জানিয়েছেন মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী। কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচি প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা উত্থান মহাভিযান পিএম কুসুম প্রকল্পটি 9 কোটি জেলাতেও সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। এর ফলে কৃষিক্ষেত্রে ডিজেল বা পরিচালিত বিদ্যুৎ নির্ভরতা কমছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16 এর শেষ ম্যাচে নরওয়ে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। জানিয়ে দিলাম সংবাদ শিরোনাম। 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ততে রয়েছেন এই মুহূর্তে। আর এই মুহূর্তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বলছি তোমায় অনুষ্ঠানে, বলছি তোমায় অনুষ্ঠানে। আজ আপনাদের সঙ্গে কথা বলবো পাথেয় এই বিষয়টিকে নিয়ে। হ্যাঁ, আমরা কিছু না কিছু অবলম্বন করে জীবন পথে এগিয়ে চলি। আজ এমন একটি বিষয় নিয়ে আমরা কথা বলব যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। বিষয়টি হল পাথেয়। পাথেয় শব্দটির আক্ষরিক অর্থ হল যাত্রাপথে সঙ্গে নেয়া খাদ্য, রসদ বা প্রয়োজনীয় সামগ্রী। অর্থাৎ অনেক ক্ষেত্রেই পথ চলার খরচ বলতে পারেন এই পাথেয়কে। আপনার জীবনের পাথেয় কি, এই নিয়ে কথা বলুন 2326253 এই নাম্বারে। হ্যাঁ, তার জন্যে এই মুহূর্তে টেলিফোন নাম্বার খোলা রয়েছে। আপনার জীবনের পাথেয় কি সেই নিয়েই কথা বলবেন। রূপক অর্থে পাথেয় হল সেই আদর্শ, মূল্যবোধ, জ্ঞান, অভিজ্ঞতা, সাহস এবং আত্মবিশ্বাস যা আমাদের জীবনের দীর্ঘ ও কঠিন পথ অতিক্রম করতে শক্তি যোগায়। জীবন এক অবিরাম যাত্রা। সেই যাত্রায় যেমন সুখ দুঃখ, সাফল্য ব্যর্থতা, আশা নিরাশা পাশাপাশি চলে, তেমনি সঠিক

0: পাথেও আমাদের লক্ষ্য পূরণের পথে এগিয়ে যেতে সাহায্য করে। মানুষ জন্মের পর থেকেই শেখার মধ্য দিয়ে বড় হয়ে ওঠে। পরিবার আমাদের প্রথম বিদ্যালয়। বাবা মায়ের স্নেহ, শিক্ষকের দিক নির্দেশনা এবং সমাজের ইতিবাচক শিক্ষা আমাদের জীবনের প্রথম পাথেয়। ছোটবেলা থেকে শেখা সততা, শৃঙ্খলা, ভদ্রতা, মানবিকতা এবং পরোপকারী শিক্ষা সারা জীবনের সম্পদ হয়ে থাকে। অর্থ সম্পদ একদিন হারিয়ে যেতে পারে, কিন্তু সৎ চরিত্র ও সুন্দর মূল্যবোধগুলো কখনো নষ্ট হয় না। হ্যাঁ, পাথেয় হয়ে থাকে। তো আপনার জীবন নিয়ে চলার পথে কি পাথেয় রয়েছে, এই নিয়ে কথা বলুন আজ বলছি তোমায় অনুষ্ঠানে।
1: জীবনপুরের পথিকরে ভাই, কোন দেশে শাকিল নাই কোথায়।

0: কোথাও আমার মনের খবর পেলাম না।
1: হ্যাঁ, পথে চলতে গেলে আমাদের মনের স্থিরতা ধীরতা সব কিছুই রাখতে হয়। আমরা জীবন পথে চলি, আর সেই চলতে গিয়ে আমাদের পাথেও কী রয়েছে এ নিয়েই কথা বলুন। কে রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো হ্যালো হ্যালো, আমি আপনাদের জানিয়ে দিই অত্যন্ত আনন্দের খবর। আমাদের এফএম উজ্জয়ন্ততে শ্রোতা বন্ধুরা যাতে খুব সহজেই আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হতে পারেন, তার জন্য আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে যেগুলোতে ফোন ইন অনুষ্ঠান রয়েছে তাতে দুটো ফোন নাম্বার রয়েছে, একটা 232-6253, আরেকটা নাম্বার জানিয়ে দিচ্ছি

0: 9 4 8 5 00 7 1 7 2। আমি আবারও নতুন নাম্বারটি বলে দিই, 9 4 8 5 00 7 1 7 2। এই দুটো নাম্বারই আপনারা এই মুহূর্তে ফোন করতে পারেন। কে রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো, হ্যালো,
1: শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাদাঘাট মাতৃপল্লী থেকে।
0: হ্যাঁ বিশ্বজিৎ বাবু বলুন।
1: যাই হোক, নতুন নাম্বার দেওয়ার জন্য নতুন ভাবে পরিকল্পনা আমরা শুরু করেছি। যাই হোক, বিষয়টা হচ্ছে দেখুন, পার্থিব জীবনে সবাইকে নিয়ে চলতে হয়, মা বাবার আশীর্বাদ। দেখুন সবচেয়ে বড় যেটা পার্থিব জীবনে, মা বাবার আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ, এটা কিন্তু আমাদের জীবনে সবচেয়ে বেশি পার্থিব করে চলতে হয়।
0: ঠিক,
1: আপনি দেখুন, আপনি ঘর থেকে বেরোবেন, মা বাবাকে সবসময় হাতের কাছে পেলে প্রণাম করেন বা না করেন, আপনি কিন্তু ঈশ্বরকে কিন্তু প্রণাম করতে কিন্তু ভুল করেন না। আপনি কিন্তু প্রণাম করে ঘর থেকে বেরোন, কারণ আপনার যাত্রাপথটা শুভ হোক, এইটি কিন্তু আপনি মনে মনে ভাবেন। আমাকে রক্ষা করার মতো যদি কেউ থাকে, আমার জীবনে যদি পাথেও যদি কেউ থাকে, সে থাকবে ঈশ্বর।
0: ঠিক,
1: এই যে বিশ্বাসটুকু, আপনি দেখুন এই বিশ্বাস ভর করে কোথার থেকে কোথায় চলে যাচ্ছে মানুষ, সে চিন্তা করতে পারেন? অমরনাথের গুহার পরিদর্শনে চলে যাচ্ছে, কেন? সেটা জীবনে তার একটা একটা পাথে হয়ে গেছে, যে আমার ঈশ্বর দর্শনটাই আমার জীবনের সবচেয়ে বড় একটা আকাঙ্ক্ষা। দেখুন একটা কথা আমি আপনাকে বলি, যে কোনো কাজের ক্ষেত্রে বিশ্বাস, মনোবল, আপনি যেটা বলছেন চাইছেন, সততা, এগুলি না থাকলে পরে কোনো কাজের কিন্তু মূল্যায়ন করা যায় না। ভুলতে পারে, দেখুন যারা কাজ করে তাদের ক্ষেত্রে ভুল হয়, কিন্তু তার অর্থ এই নয় কেউ জেনে শুনে তো আর একই ভুল বারবার করার চেষ্টা করে না, কিন্তু তার জীবনে আইডিওলজিটাকে পাথেয় করে চলাটা। যদিও আমরা এখন দেখুন কিছু সংখ্যক ভুল বার্তা আমাদের মধ্যে পড়ছে, কারণ আমরা এই আইডিয়াল জিনিসটাকে হয়তোবা নতুন ভাবে মূল্যায়ন করা শুরু করেছি। আমাদের কাছে এই সেই আদর্শকে পাথর করে চলা, আগে যে জিনিসটা ছিল হয়তো তাতে কিছুটা পিছিয়ে পড়েছি, একেবারে বিলুপ্ত হয়ে আমরা যাইনি। আজকে দেখুন এই ছোট্ট একটি বাচ্চা কন্যা অসুস্থ, তার মানবিক প্রয়োজনে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে দেখুন একটা উত্তরণ সৃষ্টি হয়েছে যে ওকে সাহায্য করতে হবে, আমাদের সাহায্যই ওর পাতে হবে জীবনের মঙ্গলের ক্ষেত্রে। আপনি দেখুন বিষয়টা, শিশুটা জানেও না, চতুর্দিকে কিন্তু শুরু হয়ে গেছে, একে বাঁচাতে হবে, এই লড়াই সবাই মিলে আমরা করব। এটাই হয়তো বাবা চেয়েছেন, এটাই শিশুদের বাঁচার ক্ষেত্রে বড় পাথে হয়ে দাঁড়াবে। তো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে বলুন, সংগ্রামের ক্ষেত্রে বলুন, রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে বলুন, জীবনে মানুষ কিন্তু একটা জিনিসকে বিশ্বাস করে এগিয়ে যায়, সে রাজনৈতিক আদর্শগত হোক, ধর্মীয় আদর্শগত হোক, জীবনের মা বাবার আদর্শ যদি সংসার থেকে পরিবার থেকে কোনো ছেলে পায়, সেও কিন্তু এই মূলমন্ত্রটাকে ভিত্তি করে জীবনটাকে এগিয়ে নিয়ে চলে। এটাই মনে হয় পার্থিব জীবনের সবচেয়ে বড় ধরনের ভূমিকা রাখে। নমস্কার,
0: সঙ্গে থাকুন। খুব সুন্দর বললেন, আর আমার এই শ্রোতা বন্ধুর মতো আপনিও এই মুহূর্তে 232-6253 এই নাম্বারে যেমন ফোন করতে পারেন, তেমনি 9 4 8 5 00 7 1 7 2 এই নাম্বারে ফোন করেও আপনি বলতে পারেন আপনার জীবন পথের পাথেয় কি। সত্যি আমাদের ইতিহাস এই সত্যের সাক্ষ্য বহন করে, যুগে যুগে মহাপুরুষেরা তাদের আদর্শ, ত্যাগ ও কর্মের মাধ্যমে আমাদের জন্য এক অমূল্য পাথেয় রেখে গেছেন। তাঁদের জীবন আমাদের শেখায় যে সত্য, ন্যায় ও মানব কল্যাণের পথে চলতে হলে সাহস, ধৈর্য, আত্মবিশ্বাসের প্রয়োজন। জীবনে যত বাধাই আসুক না কেন, যদি আমাদের লক্ষ্য পরিষ্কার থাকে, নৈতিকতার ভিত্তি দৃঢ় হয়, তবে সাফল্য একদিন অবশ্যই ধরা দেবে, আর সেটাই আমরা চাই। এই মুহূর্তে কে রয়েছেন টেলিফোন লাইনে দেখা যাক। হ্যালো, হ্যালো,

0: হ্যালো, না আমারই শ্রোতার সঙ্গে 90 কানেক্ট হয়নি, তবে আমার আরেকজন শ্রোতা রয়েছেন, দেখা যাক কে রয়েছেন। হ্যালো
1: হ্যালো, আমি মনিপাল বলছি।
0: হ্যাঁ মনিদেবী বলুন।
1: আমার জীবনের শেষ বেলায় এসে আমার গুরুর নামই একমাত্র পাথেয়। এইটুকুই বললাম, রাখলাম, নমস্কার।
0: যাই হোক, অনেকটা অনেকের জীবনে পাথেয় ঐশ্বরিক বিশ্বাস, ধর্মীয় অনুভূতিতে চলা এমনটা থাকে, আর সেগুলো কি করে আমাদের মনের পবিত্রতা নিয়ে আসে। আর মূল কথা হলো আমাদের সৎ পথে চলা, আর তার জন্য প্রত্যেকটা ধর্মীয় অনুভূতি তার শিক্ষা দেয়। বর্তমান সময়ে আমরা প্রযুক্তির যুগে বাস করছি, এটাও মানতে হবে। তথ্যের প্রাচুর্য যেমন বেড়েছে, তেমনি বিভ্রান্তির সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাই আজকের দিনে শুধু তথ্য সংগ্রহ করাই যথেষ্ট নয়, সঠিক তথ্য নির্বাচন, যুক্তিবোধ, নৈতিকতা, মানবিক মূল্যবোধকে ধারণ করাই প্রকৃত পাথেয়, এমনটাই কিন্তু অনেকে মনে করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝলমলি জগতের বাইরে বাস্তব জীবনের সৎ চরিত্র, কঠোর পরিশ্রম এবং ইতিবাচক মনোভাবই একজন মানুষকে প্রকৃত অর্থে সফল করে তুলতে পারে, এমনটাও কিন্তু অনেকেই বিশ্বাস করেন। আর আপনার জীবন পথে চলার পথেও কি, তাই জানিয়ে দিন।

0: এই মুহূর্তে টেলিফোন লাইনে কে রয়েছেন দেখা যাক। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, কে বলছেন?
1: শুভ সকাল, আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: হ্যাঁ শ্যামল বাবু বলুন।
1: আজকে সুন্দর অফিস রেখেছেন পাথেও। সত্যি কথা সত্যি, মানে পৃথিবীতে আসা মা বাবার আশীর্বাদে। সুতরাং ছোটবেলা থেকে দেখে এসেছি মা বাবার যেই আদর্শে নিজেদেরকে চালিয়েছে সেইভাবে করতে চেষ্টা করেছি। সত্যের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে, সৎ পথে, অন্যায়কে প্রশ্রয় না দিয়ে যেভাবে তাদের জীবন কেটেছে ঠিক সেই আদর্শে আমি নিজেকেও চেষ্টা করি। তাহলে আপনার কথাগুলি শুনছিলাম, জীবনটা তো একটাই, সৎভাবে চলা, সৎ পথে চলা, আত্মবিশ্বাসের সঙ্গে, প্রত্যয়ের সঙ্গে, অন্যায়কে প্রশ্রয় না দিয়ে এগিয়ে যাওয়া। এতে করে কি নানা রকম বাধা আসে এবং সেই বাধাগুলিকে অতিক্রম করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে সব থেকে বড় মূল মন্ত্র। এটাই পাথেয় করে আজকে 62 বছর পার হয়ে 61 চলছে আমার জীবন। কিন্তু মাঝে মাঝে অথবা নানা রকম বিঘ্ন বা এর বাধা বিপত্তির কারণে কিছুটা হলেও মানে মাঝে মাঝে মনটা এদিক সেদিক হয়ে যায়।
0: ঠিক,
1: তারপরেও নিজেকে ভাবি আমি তো নিজে সৎ পথে চলছি, আমি কারো অন্যায়, আমি কোনো অন্যায় অন্যায়কে অন্যায়কে আমি নিজের কোনো রকমভাবে প্রশ্রয় দিইনি।
0: সেটাই,
1: আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমি আমি যেভাবে চলছি যেটা যদি ঠিক হয়ে থাকে তাহলে যতই বাধা আসুক না কেন এই বাধা অনায়াসে পার হয়ে যেতে পারবো। এই আমার আত্মবিশ্বাস আছে বলেই এখনো পর্যন্ত চলছে। এবং আপনাদের এই যে কথাগুলি আমি শুনছিলাম, সত্যি কথা বিশ্বজিৎবাবুর কথাগুলি শুনছিলাম, আপনার কথাগুলি শুনছিলাম, প্রোগ্রামের মাঝে মাঝে যে কথাগুলি বলছেন, সত্যি এগুলি প্রয়োজন আছে। এগুলি আমাদের জীবনের পাশেও, যত মনীষীরা দেখবেন, যত যত বড় বড় মানুষরা তাদের জীবনগুলি, জীবন কাহিনী বা যাদের আত্মজীবনে যদি আমরা বিশ্লেষণ করি, পড়ি, সেই একই মূল মন্ত্র। কিন্তু সেটা কি পাথেয় করে চলছি ঈশ্বরের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে পৃথিবীতে আসা, ঈশ্বরের দর্শন করে শেষ জীবনটাকে শেষ করে যাওয়া, এটাই আমার মূল কাজ।
0: বাহ, সঙ্গে থাকুন, খুব সুন্দর বললেন। আর এই মুহূর্তে খুব সুন্দরভাবে কথা হলো আমার শ্রোতার সঙ্গে। আরেকজন রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো হ্যালো, যাই হোক, শুধুমাত্র আমাদের বিভিন্ন বয়স পেরিয়ে যখন একটা পর্বে চলে আসি তখনই জীবন পথের পাথেও নিয়ে ভাবনা রাখব, সেটা কিন্তু নয়। আমাদের ছাত্র অবস্থা থেকেও যদি আর ভাবনার মধ্যে আগামী দিনে চলার পথের পাথেও কি হতে পারে সেই নিয়ে ভাবতে পারি, তাহলে আমরা সত্যিকার অর্থেই একজন ভালো মানুষ হয়ে উঠতে পারব। শিক্ষার্থীদের জীবনের পথের পাথেও গুরুত্ব কিন্তু আরও বেশি। একজন শিক্ষার্থীর প্রকৃত পাথেও হলো নিয়মিত অধ্যাবসায়, সময়ের মূল্য বোঝা, শিক্ষকের প্রতি শ্রদ্ধা, বইয়ের প্রতি ভালোবাসা এবং নিজের প্রতি আত্মবিশ্বাস। পরীক্ষার ফলাফল গুরুত্বপূর্ণ হলেও তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। কারণ জ্ঞান কখনোই পূর্ণতা পায় যখন তা মানব কল্যাণে ব্যবহৃত হয়। আমাদের সেই ভাবনা মানব কল্যাণে ব্যবহৃত হোক। হ্যালো,

হ্যালো, না আমার ইশ্রোতার সঙ্গে কিন্তু লাইনটি কানেক্ট হয়নি। আর একটি লাইনে আলো চলছে। অবশ্যই আপনারা যখন ফোন করবেন তখন অবশ্যই দেখবেন কোথাও কোনো রেডিও অথবা টেলিভিশনটা চলছে কি না, তার থেকে একটু দূরে গিয়ে ডায়াল করবেন। যে কথা বলছিলাম, জীবন পথে ব্যর্থতা অনেক সময় কিন্তু আসে। শুধুমাত্র সফলতা আসবে সেটা নয়, ব্যর্থতাও আসতে পারে, কিন্তু সেই ব্যর্থতা কখনো শেষ নয়, এটা আমাদের মনের মধ্যে রাখতে হবে। বরং একটি নতুনভাবে শুরু করার সুযোগ হতে পারে সেটি। প্রতিটি ব্যর্থতা আমাদের নতুন শিক্ষা দেয়, নতুন অভিজ্ঞতা দেয়, সেই অভিজ্ঞতাই ভবিষ্যতের পথ চলার মূল্য পাথেয় হয়ে উঠতে পারে। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই একজন দৃঢ় চেতা মানুষের পরিচয়। আর আমরা সকলে সেই দৃঢ় চেতা মানুষ হতে যাই।

0: আলো জ্বলছে টেলিফোন লাইনে, দেখা যাক কে রয়েছেন। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন?
1: নাগরদোলা থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
0: হ্যাঁ সুশীল বাবু, বলুন।
1: আজকে তো সুন্দর একটা পর্ব নিয়ে এসছেন, ভালোই লাগবে। পথে পাথেও নিয়ে, পাথেও কথাটি রাগ করে দেওয়ার তো হচ্ছে, কিন্তু পথের সম্বল সুজা সাপ্তাহ কোথায় কোথায় আমরা ভ্রমণে বেরোই বা কোথায় যাই, সঙ্গে প্রয়োজনে কিছু সম্বল অর্থাৎ অর্থত্ব নিয়ে আমাদের বেরোতে যাত্রা করতে হয়, তাকেই প্রকৃত পক্ষে বলে পাথেও। কিছু না কিছু পাথেও যদি না থাকে তাহলে কিন্তু আমরা যাত্রা করতে পারবো না, কারণ অর্থবিহীন তো কোথায় যাওয়া সম্ভব না। তো সারা জীবনের আমরা যদি আয় করার অর্থ থেকে কিছু সঞ্চয় করে মানে ভবিষ্যৎ জীবনের জন্য কিছু যদি পাথেয় হিসেবে রাখতে পারি, আমাদের জীবনের চলাটাও কিন্তু সুন্দর হোক।
0: ঠিক ঠিক,
1: গুরুজনের সৎ উপদেশে জীবনের একটা চলার পাথেয়। শিক্ষা যখন কেউ গ্রহণ করে, গুরুর বাণীগুলি হচ্ছে সবার জীবনের জন্য দীক্ষিতদের পাথেয় হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে জীবন গঠনে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য কিন্তু বই থাকে, নির্দিষ্ট কিছু বই থাকে, সেগুলির থেকে আমরা পাথেয় হিসাবে গণ্য করে থাকি। কারোর কাছে সঙ্গীত বাদ্যযন্ত্র কিংবা যে যে পথে পাড়ি দিয়েছেন, সংসার প্রতিপালন করছেন, সেটাই তার কাছে পাথেয় হয়ে দাঁড়ায়। বর্তমানে খেলাধুলা খেলা আরম্ভ হয়েছে, বিশ্ব ফুটবল শুরু হয়েছে, মেসির কাছে কিন্তু বর্তমানে স্বর্ণের বুটটি জয় করাই হচ্ছে তার জীবনের পাথেয়।
0: ঠিক,
1: কিভাবে এই স্বর্ণের বুটটা জয় করতে পারে একটু বছর পরে, তেমনি এটা তেমনি প্রত্যেকের, কিন্তু মেসির শুধু নয়, প্রত্যেকের একটা স্বপ্ন নিয়ে এগুচ্ছে, সেই পাথেয় প্রত্যেকের আলাদা আলাদা হয়ে থাকে। প্রত্যেকের জীবনে কিন্তু আলাদা আলাদা পাথেয় থাকে, একরকম হয় না। আজকে যে পাথেয়ের কথাটা এনেছেন, বিশ্বজিৎবাবু কথাটা বলেছেন, আমাদের রাজ্যের মেয়েটি জন্য প্রত্যেকে চিন্তিত, এবং তাকে নিজের পাথেয়র থেকে কিছু যদি দিয়ে সহায়তা করা যায় তাহলে কিন্তু সবাই ধন্য হবে, যারা যারা এই পথে এগুচ্ছেন। আমাদের সামাজিক মাধ্যমে

0: কিন্তু এই খবরটা এসছে, আমরাও চেষ্টা করছি কিছু কিছু সহযোগিতা করার জন্য। নমস্কার, এই কথাই বলবো,
1: সঙ্গে থাকুন। আর অবশ্যই আরো একজন শ্রোতা রয়েছেন, কে রয়েছেন? হ্যালো, হ্যালো। যাই হোক, এই মুহূর্তে 232-6253 এই নাম্বারেই আপনারা ডায়াল করুন। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দাদা ভাই।
1: হ্যাঁ অমিতাভ বাবু বলুন।
2: হ্যাঁ, কেমন আছেন দাদা ভাই?
1: ভালো আছি, বলুন।
2: হ্যাঁ বলছি, দেখুন আজকে আমাদের জননায়ক এবং রাষ্ট্রনায়ক ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীতে তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। তিনি ছিলেন এমন একজন মানুষ,
1: যাই হোক আজকে আপনি পাথেও নিয়ে কথা বলুন। পাথেও নিয়ে আজ আমরা কথা বলুন, যে বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলছিলাম, আর যে বিষয়টি নিয়ে আজ আমরা অভিজ্ঞাপনে নিয়ে কথা বলেছি, আমাদের সমাজ ও দেশ গঠনের ক্ষেত্রেও পাথের ভূমিকা অপরিসীম। একটি উন্নত, সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়তে হলে আমাদের মধ্যে দেশপ্রেম, সততা, দায়িত্ববোধ, সহমর্মিতা এবং সামাজিক সম্প্রীতির চেতনা লালন করতে হবে। আমরা যদি প্রত্যেকে নিজের অবস্থান থেকে সদ্ভাবে দায়িত্ব পালন করি, অন্যের প্রতি শ্রদ্ধাশীল হই এবং মানবিক মূল্যবোধকে ধারণ করি, তবে আমাদের সমাজ আরও সুন্দর, আরও সমৃদ্ধ হয়ে উঠবে, এটা আমরা বলতেই পারি। কে রয়েছেন? হ্যালো, হ্যালো,
3: হ্যালো।
1: হ্যাঁ কে বলছেন?
3: আমি রবীন্দ্র ভট্টাচার্য বলছি, কলেস্টিলা আগত আছে।
1: হ্যাঁ বলুন।
3: আজকে বিষয়টা হচ্ছে পাথেও, না?
1: হুম,
3: শুনছিলাম অনেকক্ষণ, আমি শুনি সকাল থেকে।
1: হুম,
3: পাথেও বলতে আমার মা বাবার আশীর্বাদ আর গুরুদেবের আশীর্বাদ হচ্ছে আমার জীবনের মস্ত বড় পাথেও।
1: বাহ,
3: সেই পাথেও নিয়েই চলছি। এখন আমার বয়স 64 হয়ে গেছে, কিন্তু মানুষ যে কিছু কথা বলে 62 বলে 63 বলে কথাই বোঝা যায় তাদের বয়স 70 হবে, যাই হোক অন্য প্রসঙ্গ। পাথেও আমার মা বাবার আশীর্বাদী, গুরুদেবের আশীর্বাদী বড় পাথেও। এই পাথেও নিয়ে চলছি, দেখা যাক কতদিন বলতে পারি সে কথা।
1: সঙ্গে থাকুন, খুব সুন্দর বললেন। সত্যি আমাদের মনীষীদের বা প্রাতঃস্মরণীয় মহাপুরুষদের আমাদের জীবন যাতে সুন্দর হয়ে উঠতে পারে তার জন্যে কিছু দিশানির্দেশনা রেখেছেন, আর সেগুলো যদি আমরা অবলম্বন করতে পারি তাহলেও কিন্তু আমাদের জীবন পথে চলার অনেকটা সুন্দর হয়ে উঠতে পারে। কে রয়েছেন? হ্যালো,
4: হ্যালো।
1: হ্যাঁ কে বলছেন?
4: শুভ সকাল নিতাই বাবু।
1: শুভ সকাল।
4: আমি শ্রী অরবিন্দ বিশ্বাস কৃষ্ণনগর আগরতলা থেকে বলছি।
1: হ্যাঁ বলুন।
4: আজকে আপনারা আলোচনা বিষয় রেখেছেন পাথে। আমরা সবার জীবনেই একটা না একটা পাথেও থাকে। তো প্রথমে সর্বপ্রথমে আমরা ঈশ্বরের নাম নিয়ে আমরা কোথাও যখন বেড়াতে যাই বা বেরোই বা কোনো একটা আদর্শকে নিয়ে আমরা তখন বেরোই, মা বাবাকে আমরা প্রণাম করে বেরোই। এই যে আমরা বেরোই তার মধ্যে আমাদের সততা, অনেস্টি, যেগুলো বাবা মায়ের কাছ থেকে পেয়েছি, হ্যাঁ সেগুলো আমরা ফলো করি। এবং এই যে আদর্শ সারা জীবন আমরা মেনে চলার জন্য মনে মনে মনে আমরা একটা আদর্শকে এবং বাবা মায়ের আদর্শকে আমরা ফলো করি। আজকের যুগে, আজকের জীবনে আমরা ব্যস্ততার জীবনে আমরা কেউ কেউ ঈশ্বরকে আমরা পাতেও করে নেই, কেউ কেউ বাবা মার নামটাকে পাতেও করে নেই। আর সবচেয়ে বড় জিনিস কোথাও চলার ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক ব্যাপারটাও মাথায় রাখতে হয়। সেটা হলো কোথাও গেলে সেখানে খাওয়া দাওয়া করা, কোনো জিনিস

0: নিজের প্রয়োজনের জন্য, তার জন্য আমাদের কিছু অর্থের দরকার লাগে, তার জন্য আমাদের সেটাও আমাদের পাতেও হতে পারে এবং সেই চলার পথে পাতেও হয়ে দাঁড়ায়, যে এটা ছাড়া আমাদের চলবে না, জল খেতে হবে, অন্যান্য আনুষঙ্গিক খাবার খেতে হবে, সঙ্গে সঙ্গে আমরা আমাদের বাবা মার কথাও স্মরণ করবো। এইটুকু বলেই আজকে আমি নিজের বাবুকে ধন্যবাদ জানিয়ে
1: সঙ্গে থাকুন। হ্যাঁ, অবশ্যই। আমরা যে বিষয়টি নিয়ে আজ কথা বলছিলাম, জীবনের পথ কখনোই একেবারে মসৃণ হবে তেমনটা কিন্তু নয়। নানা বাধা, প্রতিকূলতা ও চ্যালেঞ্জ আমাদের সামনে আসবেই, কিন্তু যদি আমাদের সঙ্গে থাকে সৎ আদর্শ, কঠিন পরিশ্রম, আত্মবিশ্বাস, মানবিক এবং দেশপ্রেমের প্রতি অমূল্য পাথেয়, তাহলে কোনো বাধাই আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না। আসুন না আমরা সবাই এমন কিছু মূল্যবোধ অর্জন করি, যা শুধু আমাদের ব্যক্তিগত জীবনকেই নয়, সমাজ ও দেশকেও আলোকিত করবে। সেই পাথেয়কে সঙ্গে নিয়ে আমরা চলুন না এগিয়ে যাই, যেমনটা আমাদের শ্রোতা বন্ধুরাও কিন্তু বলছেন যে আমাদের সৎ ভাবনাগুলো যাতে পাথেয় হয়ে উঠতে পারে। কে রয়েছেন এই মুহূর্তে? হ্যালো,
2: শুভ সকাল নিতাইদা, শুক্লা
1: বলছি। হ্যাঁ শুক্লা দেবী বলুন।
2: আজকে বিষয় রেখেছেন পাথেয়, হ্যাঁ খুব সুন্দর একটা বিষয় শুনছিলাম সবার আলোচনা। আমার মনে হয় কি জানেন, পাথেয় আমি ঠিক কিনা জানি না, পাথেয় বলতে আমরা বুঝি যে প্রত্যেকটা লোকের চলার পথে তার জীবনে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, সেই লক্ষ্য আর উদ্দেশ্যটাকেই মনে হয় আমরা পাথেয়। তো আমি বলবো কি, বিবেকানন্দ একটা জায়গায় বলেছিলেন যে সবাই, আমরা সবাই যদি, প্রত্যেকটা ব্যক্তিকে বলেছেন যে যেই জায়গায় আছেন, যেই অবস্থানে আছেন, যেখানে যে কাজ করছেন, মনে করেন আমি একটা জায়গায় কাজ করছি, আপনি একটা জায়গায় কাজ করছেন, এরকম আমরা প্রত্যেকে তো কোনো না কোনো জায়গায় কাজ করছি, আমরা প্রত্যেকে যদি আমাদের সৎ মানে ভাবে কাজটা করি এবং নিষ্ঠার সহিত যদি কাজটা করি, তাহলে সেটাই হবে দেশ সেবা। দেশ সেবা বলতে আলাদা কিছু নেই, প্রতিটা লোক যদি সৎ পথে চলে কাজ করে, সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করে, তাহলে অটোমেটিক সেই দেশ সেই জাতি সুন্দর হবে। তো আমি এটাই বিশ্বাস করি। হ্যাঁ, গুরুজনের আশীর্বাদ সেটা তো অবশ্যই আছে, মা বাবার আশীর্বাদ সেগুলো তো আছেই, তবে একটা জিনিস আমি বিশ্বাস করি, আমি যেখানে যাই, যেই মানে যেটাই করতে চাই, সেটার মধ্যে যাতে সততা আর বিশ্বাস এই দুটো জিনিস বিষয় যাতে থাকে।
1: ঠিক ঠিক,
2: এই দুটো বিষয় যদি থাকে, তাহলে সে কাজে আমি সফল হই বা না হই, আমার মধ্যে কোনো আক্ষেপ থাকবে না বা অন্য কেউ আমার দিকে আঙুল তুলতে পারবে না।
1: দারুণ,
2: এই দুটো বিষয়কে আমি খুব গুরুত্ব দেই আমি, এবং আমি চাই প্রত্যেকটা মানুষ যদি এই দুটো বিষয়কে গুরুত্ব দেয়, তাহলে সে তার কাজে এগিয়ে যেতে পারবে, আর যদিও বা না যায়, তাহলেও সে তার পথটা মানে ঠিক থাকবে, সে বিপথে যেতে পারবে না।
1: অর্থাৎ আমাদের আমাদের জীবনের সততাই হোক মূল পাথেও, এমনটাই কিন্তু শুক্লা দেবী বলতে চাইছেন।

আমাদের থেমে গেলে চলবে না, জীবন পথে এগিয়ে চলতে হবে। আর এগিয়ে চলতে গেলে আমাদের বিভিন্ন সময়ে বাধা বিপত্তি এগুলো আসতেই পারে। আর যখন বাধা বিপত্তিগুলো আসবে তখন যেন আমরা স্থির থাকতে পারি, দৃঢ়তা থাকতে পারি, মনকে শান্ত রেখে জীবন পথে এগিয়ে চলতে পারি। আর ধীর স্থির শান্ত সুনিবিড় মন আমাদের সবার হয়ে উঠুক, সবার প্রতি মমত্ব বোধ আমাদের মধ্যে জেগে থাকুক, আর এইগুলোই হোক আমাদের জীবন পথের পাথেয়। এই ভাবনায় আজকের মতো বলছি তোমায়, অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি।

0: 101.6 মেগাহের্জে এফএম উজ্জয়ন্ততে রয়েছেন। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে আছি আমি, আপনাদের বন্ধু নিতাই, আর আপনাদের স্বাগত জানাচ্ছি তুমি অনন্যা অনুষ্ঠানে।
1: কম সময় বেশি না, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অজানা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আইবিআই কথা বলে
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: তুমি অনন্যা অনুষ্ঠানে আমরা কথা বলে থাকি নারীদের নিয়ে, নারীদের বিভিন্ন কর্ম প্রচেষ্টাকে অভিবাদন জানিয়ে থাকি। নারীদের জীবন সংগ্রাম ও সাফল্য অনিবার্য স্বীকৃতি তারা পায়। বাংলা সমাজে বহুল প্রচলিত একটি স্বভাব রয়েছে, চলতে নারী চলন বাঁকা। দীর্ঘদিন ধরে নারীদের প্রতি সমাজের এক পেশে ও সংকীর্ণ মানসিকতার প্রতিফলন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই প্রবাদটি। এই প্রবাদটির আক্ষরিক

অর্থ যতটা সরল এর সামাজিক অভিঘাত ততটাই গভীর। বহু ক্ষেত্রেই এই কথাটি নারীদের হেয় প্রতিপন্ন করতে, তাঁদের চলাফেরা, পোশাক, আচরণ, চিন্তাভাবনা কিংবা কর্মজীবনকে প্রশ্নবিদ্ধ করতে ব্যবহার করা হয়েছে। অথচ একই সমাজে পুরুষের স্বাধীন চলাফেরা, সিদ্ধান্ত গ্রহণ বা কর্মপ্রচেষ্টাকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া হলেও নারীর ক্ষেত্রে তা প্রায়ই সমালোচনার বিষয় হয়ে দাঁড়ায়। বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি কেবল নারীর আত্মবিশ্বাসে আঘাত করে না, বরং সমাজের সামগ্রিক অগ্রগতির পথেও অন্তরায় সৃষ্টি করে, আলোর পথে অন্ধকারের বিচ্ছুরণ ঘটায়।

মানুষের জীবনে স্বপ্ন দেখা যায়, যেমন স্বাভাবিক তেমনি সেই স্বপ্ন পূরণের জন্য সংগ্রাম করাও কিন্তু স্বাভাবিক। এই অধিকার নারী পুরুষ নির্বিশেষে সকলের, কিন্তু বাস্তবতা হলো একজন নারী যখন নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত হতে চায়, সংসারের গণ্ডি পেরিয়ে শিক্ষা কর্মসংস্থান শিল্প সাহিত্য বিজ্ঞান প্রশাসন ব্যবসা রাজনীতি কিংবা খেলাধুলার মতো বিভিন্ন ক্ষেত্রে নিজের প্রতিভার পরিচয় দিতে এগিয়ে আসেন, তখন তাকে অনেক সময় অযাচিত মন্তব্য কটূক্তি অবিশ্বাস এবং সামাজিক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। আর সেই দুঃসহ যন্ত্রণার কথা কজনই বা শুনতে চায়।

101.6 মেগাহের্জে এফএম উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে। আর যে কথা বলছিলাম, নারীর জীবনে সাফল্যের সম্ভাবনা চেয়ে ব্যর্থতার আশঙ্কাকেই বেশি গুরুত্ব দেয়া হয়। কেউ তার পোশাক নিয়ে মন্তব্য করেন, কেউ তার চলাফেরা নিয়ে প্রশ্ন তোলেন, আবার কেউ তার সাফল্যের পেছনে কঠোর পরিশ্রমের পরিবর্তে অন্য কোনো কারণ খুঁজতে ব্যস্ত হয়ে পারেন। এই সবই প্রমাণ করে যে সমাজে একটি অংশ এখনও নারীর স্বাধীন জীবন সত্তাকে সম্পূর্ণভাবে মেনে নিতে পারেনি।

আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখা যায় প্রতিটি যুগেই কিছু সাহসী নারী সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে নিজেদের যোগ্যতা ও কর্মদক্ষতার মাধ্যমে সমাজে এক অনন্য স্থান করে নিয়েছেন। তাদের সাফল্যের পথ কখনোই সহজ ছিল না। পরিবার, সমাজ কিংবা কর্মক্ষেত্র প্রতিটি স্তরেই তারা নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন, তবুও তারা থেমে যাননি। তারা নিরলা, নীরবে একটি সুখী সংসার জীবনে আলোক বর্তিকা জ্বেলে চলেছেন।

জীবনে ঝড় ঝাপটার সঙ্গে লড়াই করে আত্মবিশ্বাস, অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং অদম্য মানসিক শক্তিকে সঙ্গী করে নারীরা এগিয়ে চলছেন। তাদের এই সংগ্রাম শুধু ব্যক্তিগত সাফল্যের ইতিহাস নয়, এটি সমাজের প্রচলিত কুসংস্কার, বৈষম্য, সংকীর্ণ মানসিকতার পরিবর্তে এক পজিটিভ ভাবনা, এক নীরব শক্তিশালী প্রতিবাদ আমরা বলতেই পারি সেই ঝড়ঝাপটার বিরুদ্ধে।

সত্যিই দুঃখজনক হলেও সত্য, সমাজের দৃষ্টিভঙ্গি অনেক সময় মানুষের সাফল্যের সঙ্গে পাল্টে যায়। যে নারীকে একসময় নানা কটাক্ষ, বিদ্রুপ ও অবমূল্যায়নের শিকার হতে হয়েছে, তিনি যখন নিজের কর্মে প্রতিষ্ঠিত হন, তখন সেই সমাজে তাকে সম্মান জানাতে শুরু করেন, তার সাফল্যের গল্প অনুপ্রেরণার উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। সমাজে এমন অনেক নারী রয়েছেন, তারা নিরন্তর লড়াই সংগ্রাম করে চলেছেন, কিন্তু কখনো সমাজের কাছ থেকে ন্যূনতম স্বীকৃতিটুকু দাবি করেন না।

আবার এমনও অনেকে আছেন যারা নারীর অর্জনকে সহজভাবে মেনে নিতে পারেন না। তারা ঈর্ষা করেন, অযৌক্তিক সমালোচনা করেন, কিংবা তার সাফল্যকে খাটো করে দেখার চেষ্টা করেন। এটি মানুষের এক চিরায়ত দুর্বলতা। কিন্তু প্রকৃত সত্য হল, অন্যের ঈর্ষা কখনোই একজন সংগ্রামী মানুষের সাফল্যকে ম্লান করতে পারে না, বরং সেই ঈর্ষায় অনেক সময় তার অর্জনের গুরুত্বকে আরও স্পষ্ট করে তোলে। সে কথা আমরা অনেকেই বুঝতেও চেষ্টা করি না।

101.6 মেগাহের্জে এফএম উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন তুমি অনন্যা অনুষ্ঠানে। তুমি অনন্যা অনুষ্ঠানে নারীদের বিভিন্ন কর্ম প্রচেষ্টাকে আমরা অভিবাদন জানাচ্ছি। আজকের বিশ্বে নারীরা প্রমাণ করেছেন যে সুযোগ পেলে তারা যে কোনো ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করতে সক্ষম। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে শুরু করে মহাকাশ গবেষণা, চিকিৎসা বিজ্ঞান, প্রশাসন, সামরিক বাহিনী, ক্রীড়াঙ্গন, সাহিত্য সংস্কৃতি, উদ্যোক্তা হিসেবে কিংবা সমাজসেবায়, সব ক্ষেত্রেই নারীরা তাদের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তারা কেবল নিজেদের জীবনই বদলাননি, বদলে দিয়েছেন অসংখ্য মানুষের জীবন ও সমাজের গতিপথ। তাদের এই সাফল্য কোনো দয়া বা অনুগ্রহের ফল নয়, এটি তাদের সমাজের বাধা, বিপত্তি, ঘাত, প্রতিঘাত সহ্য করে মেধা, শ্রম, নিষ্ঠা এবং অদম্য আত্মবিশ্বাসের স্বীকৃতি।

একটি সভ্য ও প্রগতিশীল সমাজ কখনোই নারীর স্বপ্নকে সীমাবদ্ধ করে না, বরং তাদের নিরাপদ পরিবেশ, সমান সুযোগ, শিক্ষা, সম্মান ও আত্মপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে। কারণ নারী ও পুরুষ সমাজের দুটি সমান গুরুত্বপূর্ণ স্তম্ভ। লড়াই সংগ্রামের পর জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন এমন নারীদের দেখে একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলের মন ভরে যাবে, এটাই প্রত্যাশা রাখি।

ঘড়ির কাঁটা ইশারায় বলছে আজকের মতো। তুমি অনন্যা অনুষ্ঠান থেকে আপনাদের বন্ধু নিতাইকে বিদায় নিতে হচ্ছে, আর ককবরক অনুষ্ঠান নিয়ে আপনাদের বন্ধু ললিতা স্টুডিওতে পৌঁছে গেছে, তাই আজকের মতো তুমি অনন্যা অনুষ্ঠান থেকে আপনাদের বন্ধু নিতাই বিদায় চাইছি। আগামী অনুষ্ঠানে আবারও কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন 101.6 মেগাহার্টজে FM উজ্জয়ন্ত।

খবর মারি গেছেন তিনি তো সাইমানো তিনি তাংশাল তাংশাল গে পান্ডা নি পুইলা আছেন খানি রিসামং পান্ডা এস এম এস বেস প্রোগ্রাম আবনি ইয়াগুলো রেডিও কুইজ পান্ডা বিন ইয়াগুলো নরনি হামজাকমা চিনি খাতুমা পান্ডা আউ রিচামং রিচামং করং লাইন কক দুগনি বিসিংতে কক লাম্রক সালেমা বিসিংতে

খাবনি মেরগিং পানি পুইলার চামনি ফাইসিং বতং থানলায়ন খালায়ন আতে নরক এসএমএস নি বিং তিব অজারা কয় হরে মানে নরক খানা মুসলমানের চামুং রকনো

বুকুকনিকা কৈহরমানি তাইসিংপুরও বেড়ে চামুন খাই পাই লেখা সঙ্গ হায় আর চামুং সাল সিবাই বয়ার হিন্দু চাপচাক চামুবন সঙ্গাই পাই লেখা বিগুলো হাই হাই তাংসা রামু স্মৃতি দেব্রমা বাই আনিমু স্মৃতি দেব্রমা বাই ফংকাহাম আনি পারা মাইলামুরা রামুনি কক থাইংকা আং থানাপুর কেবো টাকা বি রামুং সৈতরঞ্জন দেব্রমা বাই খারদি আও হামাই হামাই তাকু ফাইদিনকে রামুং খাই হালায় দাতি দাতিকে অজরা তেমন রক্তিং খাই দো 101.6 মেগাহার্জ এফ এম উজ্জয়ন্ত

রামনগর স্পোর্টিং ক্লাব নি শাকধার মাবাই মিয়া বলংতের পালাইমা পান্দা সংজা জাখা মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা আগরজালানি হাপানি আনি হায়ং বেরেমনি বাণী খলাও অজুলাই তালনি শালচুকোতে শালচি শালমারি সংসাজাক নাই দেশতিনি সিন্তিরপুরা বিজনেস কনক্লেভ নিসাই নিজিদ থাইন বেড়াই নাইকিয়া আগরতলানি সিমি আসামনি করিমগঞ্জ জরা চেং ফেরাংনি মেমু ট্রেন তিনি ফুংনি সিমি চেং চেংজাখা সিনিয়র ফুরংনাই ফুরংনাই জগ্রংনি বাগৈ টেট কেরং কারৈ কারৈ রেনা সানৈ মিয়া টি জি টি এ তে টি টি এ এইচ বি রোডনি কথাজাক শাকধারমাবাই আগরতলাও হিমবতকতে পান্দা সংজাজাখা ও তাল নৈচিনি শালমারি নিশিমি চেংজাগানা হাস্তিনি লাইবুমাও লাইবুমা গনাং চিব্রৈ মতাই তে বাণিক তাকলাই চিব্রৈ বাণিকনি ওয়ানসুক মং বুবাকাঙ্খা এক পের মা কে নাম একপের মাকে নাম ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাক অরণি উলথাম ডিভিশন ফুটবল সুপার লীগ নি উল নই থাও মিয়া জম্বুজলা প্লে সেন্টার কাপলাইংখা বুসকাং দামনই সিব্রিও হাস্তিনি জুতো হাঙ্কর ফেরাং কগৈ গবাং হেওয়াতৈ ওয়াওই মানো হনে হজাক মুরখা তিনি সালনি তুংমারি সাকাও থামচিব্রৈ ডিগ্রিতে খামাও নৈজিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈ মানো

লামসগো খনাই তংনাই খাপাংনি তাকো বুকো খতে মারি কিছিং সঙ্গ এফ এম উজ্জেন 101.6 মেগাহার্জ তে ওজরা তং আং ললিতা আও হজরা হাই হাই নরুগ্ন লামসগো তিনি নি চিনি রেডিও কুইজ পান্দাও তিনি রেডিও কুইজ পান্দা তালনি পুইলা তাংশাল গাঙ্গা তো তিনি জিওগ্রাফি ওয়ার্ল্ড হায়াকে বা হেলথ এনভাইরনমেন্ট তুই যেন কুইজ রক্ষাইলেন কুয়েশন রকসংলেন তেনার বুটি আর কে তুমি আনসার না বাকে আও কৌদুমনি বিসিনতে গরং হরদি 2326253 আও কৌদুক নাম্বার আও খাই তুমি লগিরি দি পায়াশক জরাতে তে বেলাকে হাম্বাই মারো ও জরানের পান্দা খাই লগিরি তোমা বাকে

0: 한 신문 가르쳤네. 오늘은 기사 같은 거.
1: 너 살이 왜 꼭?
0: 무섭더라. 지는 보러 부가이 자꾸 꼭 농나.
1: 응응응. 지는 샤가 한동 나봐.
0: 아버는 안 보니 꼭 살이 안 꼭 너 살이.
1: 너 살이.
0: 전화 막막 한 거가 있죠. 검색검 사퇴대 앞 부가이 보러 내가서 이별할까 하면. 왜 하이바노? 아주 신고 안 가있다 뭔가가 살만 했던 거 같고. 하이바노? 바로 도마보 꼼만이노 애가로다. 애가분 빛이 정타나이. 그러니까 봉어보 기사 살수고 두하는 거가 있어야다고 그냥 안 보세 보자시네. 보때 동시 말이야. 어바 하영마바 그녀 상 안지니 어 너비그럭 너 가나보이 별라이 낭만 행자카. 어번 빛이 그녀 두이마야 롱이 빛이 그녀 탁 소리로고 빛이 함야 개별 복그럭 미지 마통어. 어바 해롭고 나흔의 양마 완숙다 이거. 네, 타이만 동고 그방 전화해 보고. 타이만 자무들이 파세 파야. 그러니까 애가라다 사례야가라다 못나고 좋아나. 그러니까 아양 빨다 빠지 강까지 성관체. 무들이 상에 애망 녹동통. 아무 뽑아 해도 뭐 시간이 발사 파야.
1: 모바일 좀 나야 나불라.
0: 모바일 캔 나야 한가 때문에 캐기야 나요.
1: 아, 좀 저라고 보이럭 보리야 한가 보 무들이 파요 나이디. 제프로 목들이 파야라 온가 보이록 보리캬 보이록 펀나이캬 한가 뭐 목들이 파이는 탄거 나이디
0: 한가 야보 한가이 오 지렐 나이테 나이테 오래 오로 세워 나이테 나이테 한가가이 아 오고 애가로 따로 빠지 타고 한가 앞으로 목들이 기잘 입살라이 탄거 나이테 나이테 애가로 따로 한가 목들이 라이 타가 된가가이
1: 지비고 হ্যাঁ দেবা তেরো নিশিমে আঠেরো বছর নিশ্রাই রক্ষাকে আট ঘন্টা নিশিমে দশ ঘন্টা তে এইটিন প্লাস এডাল্ট রক্ষাকে বা থা নাঙ্গো সাত ঘন্টা হাই একবার আবনি চিকিৎসা বেশি আট ঘন্টা অবা হাই রক গবাং কবাং নয় ঘন্টা বেলায় ঠুকে বুতো চাই হ্যাঁ দানা আবনি বাকি নো সাত ঘন্টা কম ন সাত ঘন্টা হাই একবার আট ঘন্টা গবাং থা মুসংগে তো নয় ঘন্টা আমি সুখ জরা থকা হাঙ্গাই ন নিথাঙ্গ পেহাবা চিং সা কাহাম টংনানি বাকে ছয় সাত আট ঘন্টালে চিং থানি নাগো টুয়েন্টি ফোর আওয়ার্স চিনি বডি নবো চিং রেস্ট্রানি নাগো হ্যাঁ দেবা আপনি বাকে চিং থানিব নাগো থপুরো থানি সকাং চিং মাই লাইট ডক মকল রিয়া আকন হাঙ্কে বেলা কেন চাও চিং থানি সকাং চিং মোবাইল নাই টংমানি মানে টাইম বো মোবাইল জন নাইও আঙ্গাই লাইট বো আন্ডারগ্রাউন্ড হাঙ্গে লাইট বো মোবাইল বাইন রো চিং হ্যাঁ দেবা মোবাইল যত জাগান সে ইংগিয়া কী হিঙ্গে সুসু সুগিয়া না কারেন্ট ফোন থাঙ্গা হাঙ্গে মোবাইল বাই লাইট যদি অবাহাই আগে কারেন্ট থাঙ্গে মেস কত্রা বিয়াং হর কত্রা বিয়াং চাতি মসিং দি হারিকেন মসিং দি অবা হাই রক টস সেপ দি মাই রক ফিয়াবা তাও মোবাইল বাইন যত জাগান লাইট চিঙ্গ টাইম বো নাই কয়টা বাজিখা আকর খানি হ্যাঁ দেবা আপনি বাকে মোবাইল যত জাগান না মাকে সঙ্গ মোবাইল বো খরক পাঙ্গ না তৈ থুচি নাই যে অমাহাই নাই খরক পাঙ্গ তৈ থুকে তো নাইজাক নাই ফিয়াবা চিং চিন হেবিট চাইয়া চিং যত সাইমানো জরা জরা চিং বেলাকে মোবাইল হিন্দি টিভি হিন্দি অবাহের নাইমা বাকে চিনি মকল তামনানি মকল যে যে লাইফ নিয়ে যে যে মোবাইল নিয়ে যে লাইট মকল নামা বাকে জরাও চিনি ব্রেন্ড রক সামু খায় মুক্তি রক মানিয়া মুক্তি রক যেফুর চিং মানিয়া আফুরকে বই রক স্টোরি রক চিং পরীক্ষা নাই চিং

mukteri fine thang wa age seng sri fro rogo ha age wasang tore lego bajeng je fro pori afro rogo nadi pori afro ko mukteri na phaya je fro exam ka bang ma pori afro ko mukteri chu ko phaina no au au seng sini tong le ngi obo na seng borok khoraksa borok ka ham tong na bagai sa ka ham tong na bagai bus gonta thunani nang hani ni pyawa seng sai mano sat theke 8 gonta ha ek ba kabang ko kabang ge 9 gonta jorate seng thunani nango okok le shoino heda কক্তু গরা মুরাম ফাই টংগো নাই নেশিন সাব হ্যালো হ্যালো হ্যালো হ্যালো এ লামসগো বুকু হ্যালো সাব বংগা খরাং খনালিয়াম তে কাছে সিনসিনে জরা তাইং পাইথাক নে বিখাক ন ফাই টংখা সিং পুলা সং লাগে জিওগ্রাফি ওয়াল হাই কেবা আবনিয়া গলো হেলথ নতে তাব এনভায়রনমেন্ট তে থাইজা থানি সং লাই সিওয়ান আও প্রতিবু শরণ সং অমহাই বিশ্ব পরিবেশ পরিবেশ দিবস হাই কেবা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালাই যাগো না চিনি যে হায়ং নি এনভায়রনমেন্ট সাল পালাই যাগো ও এনভায়রনমেন্ট সাল পালাই যাক মানে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বু বু তারিখ বু মাস বু তারিখ পালাই যাকি টং টং ন সাইমানকে করিং হরদি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বু সাল বু তাল পালাই যাকি টং টং ন সাইমানকে সাদি নার অপশন বুড়ি বেশি না পাঁচ জুন দা দশ অক্টোবর দা ফিফটিন হাইক বা পনেরো আগস্ট দা বাইশ এপ্রিল দা চারটা অপশন টং হব নি বেশি নর সাইমানকে বা সাহদি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বু সাল পালাই যাক মানে সাল

0: कैसा कोप दो जरा। हेलो
1: हेलो
0: नाम से कथा कोप
1: दीपर का हम भाई
0: दीपर का हम
1: अबो पाजु नो पाले जाको
0: दा दा शावन कथा कोप
1: आंग्यांग मंगिया कामिन पांथर देबना
0: मंगिया कामिन ताकु पांथर हम भाई ताकु তাকক পান্থর শাখা ওয়াল্ড এনভাইরনমেন্ট ডে সাল হা পাঁচ জন পালাই যাগ হন ইতে তগুন তে কাছে কমি কক দুক নাইসি নে না হ্যালো সাদি বুকুক সাদি পাঁচ জন না দ দ হামাই বুকুক কনিকা তাকক পান্থর শাখা পাঁচ জন হই ওয়াল্ড এনভাইরনমেন্ট সাল পালাই যাগই তমানি হ্যালো
2: হ্যালো হ্যালো
0: হ্যালো
2: হ্যালো
0: হ্যাঁ সারি বুকুক লামসুক হ্যালো পাঁচ জন না দ দ হামবাই বুকুক সর্ণমালা বুকুক কনিকা তে যিনি তাকুক পান্থর সরকার পাঁচ জন ওয়াল এনভাইরনমেন্ট দে হ্যাঁ বা হা হায়ুনি এনভাইরনমেন্ট সাল পালাই যাক মানে সাল হ্যালো
2: হ্যালো
0: হ্যাঁ তামো বঙ্কা জরা জরা কক তো গ্রংখা হাঁকা হাঁকা ইকু সাও নঙ্গ হ্যালো
3: হ্যালো দ
0: সাদি তাকুক ব্রিজেস
3: আর বেলা কেন হব নাংমানি কক সপি ইউনিয়ন বাজে হামবাই হব অঙ্কেন না খাই কদল ইনলি গো বেলা কেন মান কাম করে নক নক ফাঁকাই লই তাই জুন আসারে কক বেলা যে ওয়াটি ছিলেন বেলা হাইনি বাজে পাঁচ দিন অঙ্ক বেলা কেন না খাই কদল ইনলি গো কাই লই তাম না তাম নাই টাকা জল যত জাগান কাই লই তোমরা যাচ্ছ না
0: যদি না তাই

0: খালি দুহাজার সাতাইশ ফাইপুরো অ পাঁচজনক সিঙ্কাইব সিজন দখলাই জনাইবা
1: হামবাই তাকুক তাকুক ব্রিজেস তাকুক পান্থর বুকুক স্বর্ণমালা বুকুক অনিকের শাখা পাঁচ জন ওয়ার্ল্ড এনভাইরনমেন্টে সাল নেই আও অকক নসই জুন দাসিং তাকুক ব্রিজেস মানে পাঁচ জুন আও জুন হাঙ্গাকে ওয়াতি ফেমেনি জরা আবুনি বাগে আ জরা ও অবহাই এনভাইরনমেন্ট সাল হয় এক বুফাং রকায় যে এনভাইরনমেন্ট নাতে কাহাম খাইনানি বাগেই নেই বেলেগে নাংমানি নহাই জরা জরা সিং সাইমানা নাঙো সিনা নাঙো সালাইনাবো নাঙো সিটি তুই ফানো জিং জরাও সালাইনা নাঙ্গো পগিয়া না বাগৈ বুইট না আর না বাগৈ দেখে কক দোক জরা হ্যালো তামুবো ইকো সাও নাম যাও খা হাইনহাই জরা তো পাইথাংনি বখাক ন থাঙ্গি দঙ্গ তে কাইসা সিক কোয়েশ্চন রক ন আং সিংসিওয়ান হাইনহাই বিশ্ব অরণ্য দিবস হয় একবা ওয়াল ফরেস্ট্রি ডে সিং এনভাইরনমেন্ট তো সাইমানকা এনভাইরনমেন্ট ওয়ার্ল্ড এনভাইরনমেন্ট ডে তো সাইমানকা হাইনহাই তে কাইসা ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে বু জরাও পালাই জাগাই তো বা বু জরাও বু তাল বু তারিখ তোমন সাইমানকে কৃঙ্গর দি 2326253 হ্যালো সাইমানিয়া বু কল হাই একবার সাবুন বো কল ফাইকাং গাঙ্কাই নানি খরাং ইকু সাবনাঙ্গি থাঙ্গো তো মূ ননর কক দগো কৃং নানি চাই তো খাঙ্কাই কিসা এফ এম সেট হাই একবার এফ এম হাই একবার রেডিও নি বলিউম ন সাবন কম খাই নে কিসা কক সা কাহাঙ্কাই স্রাই স্রাই কে কক সালে মানাই দো তো কাছে কক দু গজরা হ্যালো হ্যালো পাইথাংনি বখাক থাঙ্গি দঙ্গ তেরেফ তেরেফ জরা সিংসিংনি দংমানি ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে হ্যাঁ একবার বলং সাল হ্যাঁ একবার হায়ং নাঙ্গাই ওয়ার্ল্ড ফরেস্ট্রি সাল বু সালো পালাই জাগাই দং বু তালো পালাই জাগাই দং হ্যালো
2: হ্যাঁ
1: সারি বুকুক সারি হামবাই বুকুক অনেক শাখা একুশ মার্চ নেই একুশে মার্চ ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে নেই তো কাছে কানে কক দোক নালিয়ায় না হ্যালো হামবাই তামবো সান নাকি ফে কক দোক কানুন থাকে ককরে জরা কেশেপ নি বাগে ভাইদিনকে যত নেন জরা রায় হ্যালো ওয়াল ফরেস্ট্রি সাল হাই একবার ওয়াল ফরেস্ট্রি ডে হাই একবার বলং সাল পালাই যাক মানে হাই নাঙ্গে বু সাল বু তালা পালাই যাক তো কক ন হ্যালো বেলাই ন ডিস্টার্ব কক দুগলে রাম রাম ভাই তো জরাও করিনি মানুফিয়া জরা করিনি মানিয়া হ্যালো
2: হ্যালো

0: সুমলং তো তংমানি বলং সাল পালাইজাকমানি হায়াকে বা ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে বুফ্রু পালাইজাকি তং হই আবং কি ওয়ার্ল্ড এনভাইরনমেন্ট ডে হই সালাইমানি তাবংকে ফরেস্ট্রি ডে হায়াকে বা বলং সাল তা আবংকে এনভাইরনমেন্ট ডে দো দা দা
1: আবো তো 21 মার্চ
0: হুম হুম হুম দা হামাই দেখো আও হ জরা তো পাইথনি বেখা খনা থাঙি দে হতে কেসে পান্দাও সং হাবলানি নাঙি টঙ্গা হায় দ বেলাই কে হামবাই নর রেডি কুইজ পান্দাও কুইন চিং তিনি সালাই কে জিওগ্রাফি ওয়াল জিওগ্রাফি হেলথ তে এনভায়রনমেন্ট তো ইনে তে অবরুক্ত বেলাই কে থানা থাঙ্গে সং কোশ্চেন আনসার অব সং নাই তো কে মানো তাবুক নিও জরা তো হায় দ বাফিয়া বা জং বাহাইরক সালাইনি নাঙ্গো মানে বোতাম খাইনে বা জং নাইটু খাঙ্গে মানো নকল বাইনি উখাই সরাবচান বিসিংনি পগৈ থাঙ্গো ফিয়াবা জং সালাইমানি বিসিংতেই সং লাইমানি বিসিংতেই জং মুইতো নারগৈ মানো নাজি সং তিনি সালাইমানি ও ককনো জং মুইতো মানে থাঙ্গে হাইনো হাই ফাইনে বিসি রগো অবাহাই সাল রক তমুন ফিরগে কি ফিলি ফাই দং খাঙ্গে হায় দবা আবনি বাগৈনো জং মহাই কক রঙ জং জরা জরা খরচানা নাঙ্গো সালাইনি নাঙ্গো মুইতো নারকনানি বাগৈ বেলাকে হামবাই মারু তাকো দেই বুকুক সঙ্গ নরক ও জরা পান্দাও করঙ্গৈ রেডি কুইজ পান্দাও নরক চাইতো গু ওয়াশে ওয়ানে ওয়াই থাম ওয়াই ব্রি জত কোশ্চেন আন নো আনসার মা বাগৈ নাই নরক বার বার গবাং মা বার না নরক চাইতো মা বাগৈ করঙ্গ মা বাগৈ বেলে বেলাকে হামবাই হাইনু হাই তাবুক তেগাই সা পান্দাও হাবলাই ফিরন খনাই দং দি তেল লাগিরি দি পায়া শাক জরতৈ

0: ప్రీతమని రాధాకి సంగం తోకిని లతా మంగేష్కర్ బాయ్ లతా మంగేష్కర్ బాయ్ రిసెప్ని క్రియేట్ నకల్ది లతా మంగేష్కర్ తెసలాని మూంగ్ గంగాంకై తమ్సుకం కృతి కృతి కుమార్ ని ఖరం బై రిసాబ్ జాగ్ రిసాబ్ మజర సంఖనై తోలే మని ఖాపని మారి కిసింగ్ నరో బజరా కొయ హర్ది కగ్డుగ్ ని బిసింగ్తి 2326253 కగ్డుగ్ నంబరో ఫాదిని కైసే కగ్డుగ్ ఖని హై హజరా నాలే ఎన్ శబతం హలో
1: హలో తాగల్గులన్ కొనిగా ఫైటో
0: ఆ లాంసగు బుకుగ్
1: ধানবান
0: কনিকা হ্যাঁ টাকার জল ফেসিং ধনবান তকিনি এক হি গোসলা নি রিসাব সা কর চা মনে কই হর কা তে কাছে কক দুক হ্যালো
2: হ্যালো কুমকা ম্যাডাম
0: কুমকা দিফর কা হন তাকুক সাবং কা
2: দিবো কা আং এ মুখন পলি মন সিং দে বাবা
0: দ শাদি তাকুক
2: এ কুদরা কা কানন বনি মুখাই মুখাই মুজে কেনা পিয়ার করে মুজে হো তো নাই পিয়ার করে তা আব তো না বলে না
0: নাই তো কি নেন তো
2: টঙ্গ টঙ্গ টঙ্গ আং সেই না
0: আও তো নাই তো কি নেন বুকু এটা কো
2: না আমবাই আমবাই আমবাই
0: আমবাই হ্যাঁ হ্যাঁ ফাজিঙ্গে হ্যাঁ তা সিংহ আয়াং পঞ্চলক্ষী বুকু পঞ্চলক্ষী সুনাম ঠাকুরমি অনিতা জমান তিয়ানি বুর সামন মশাকা আনি মকল বসকাঙ্গ হনিফিয়াবা আরো সামন আং বিনি বাই মিদে মিলি সাইমালিয়া বদাঙ্কা পিয়াবা ম অনিত জমাতি আনি খরং বানি রসাব যা কাছে বেলা খেনা থতক আং খা খয় মনো সাকানা হানে বুকুক পঞ্চলক্ষী নিঙে আরো চামং জারা

0: ଆଉ ଖାନାଦୁ ଖ୍ରୀସାମ ଜରା ସିଂଖନାଇ ତଙ୍ଗଲେ ମାନେ ହାଇଦା ଆଉ ଦେବତରେ ତ୍ରେପକେ ଜରା ନବସ୍କାଙ୍ଗତ ଲାଙ୍ଗଲେନ ଖାନାଥ ଖ୍ରୀସାମଙ୍ଗନି ବିସିଂ ଟିକେ ଦେ କକ୍ଦୁଙ୍ଗନି ବିସିଂ ଟିକେ କକ୍ଦୁଗ କ୍ରଙ୍ଗଲେ ମାନେ ବିସିଂ ଟିକେ ଫାଡିଙ୍ଗେ ଅଜରା କକ୍ଦୁଙ୍ଗନି ଫାସିଂ ହାନୁ ହାଇ ଥାଙ୍ଗଲେନ ସିଂଖନାଇ ତଙ୍ଗଲେ ମାନେ ନରଙ୍ଗନି ହାମସାଙ୍ଗମା ଚିନି ଖାତଙ୍ଗମା ପାନ୍ଦା ଓ ନରଙ୍ଗନି ଖାନା ମୁଚୁଙ୍ଗ ମାନେ ରିସାମଙ୍ଗରକ୍ନ ଅଜରା ଓ ଠିକ ଅଛି କକ୍ଦୁଗ ଅଜରା ହ୍ୟାଲୋ
1: ହ୍ୟାଲୋ
0: দিবর কাহাম লামস কথা খুব হ্যাঁ হ্যালো বিশ্রামগঞ্জ নি মুসিরাম কামি মুসিরাম কামি নি ধরণী হ্যালো তাকে ধরণী নাম ফিল্ম নি বুড় চামু মুচিরাম কামিনী তাকক ধরনি নাম তো কিনি চিঠি আই হে রিচাব জাক রিচাব মং কয় হরমানি আও ফাদি তে কাছে কক দুক হজরা হ্যালো হ্যালো
2: হ্যালো বাই দিবর কাহাম
0: আও সাদি দিবর কাহাম তাকক
2: মনে পাংসা খানার
0: হামবাই তাকে ব্রিজেস আও ফিয়া বাফাই দি জরা

শ্রোতা বন্ধুরা, সবাই কেমন আছেন? একটু তো ভালো থাকার কথা আজকে, তাই না? বেশ কয়েকদিন ভীষণ ভীষণ ভীষণ গরম গেছে, আর কালকে বৃষ্টি হয়েছিল, আর হয়তোবা কাছাকাছি কোথাও খুব বৃষ্টি হচ্ছে, যার কারণে একটা ঠান্ডা, একটা স্নিগ্ধ আবহাওয়া তৈরি হয়েছে আমাদের চারদিকে, যেন খুব মজা লেগেছে। কালকে বন্ধের দিনটা খুব ভালো কেটেছে, আর বন্ধের পর আজকে কর্মব্যস্ত দিনে শুরুটা ভালোই ছিল। রোদ ছিল, বৃষ্টি ছিল না, যার জন্য সবাই যে যার কর্মে বেরিয়ে গেছে। কিন্তু এখন একটু ঝিরিঝিরি বৃষ্টি, মনে হচ্ছে ইস, এখন ছুটি নিয়ে বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে চট করে 101.6 মেগাহার্জ FM উচ্চয়ন তো টিউন করে একদম শুনতে থাকি, তাই না শ্রোতা বন্ধুরা? নিশ্চয়ই এমনটাই মনে হচ্ছে, কারণ কাজ করতে করতে তো আর শোনা যায় না। তাহলে বস এসে বা অন্যরা এসে, কলিগরা এসে একদম বকে দিয়ে যাবে, তা হয় না। কিন্তু একটু একটু যদি একা থাকা যায়, আর সেই একাকিত্ব সময়ের FM উচ্চয়ন তো থাকে সঙ্গে, তবে একদম জমজমাটি। তো শ্রোতা বন্ধুরা, চলুন আজকের দুপুরের এই জমজমাটি আসর শুরু করছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 101.6 মেগাহার্জ FM উচ্চয়ন্তর আজকের দুপুরের আড্ডায়। আমি আজকে মহুয়া রয়েছি আপনাদের সঙ্গে, আর আপনারা তো রয়েছেনই আমাদের সঙ্গে, সেটা আমরা জানি। তো এখন আমরা যে পর্বে আছি, সেই পর্বের নাম সবাই জানেন, তাও আরেকবার জানিয়ে দেওয়া। পর্বের নাম চিরায়ত, আর এই চিরায়ত পর্বে আজ গল্প পড়ছি তারাপদ রায়ের লেখা ঘড়ি। তাহলে শুরু করছি। দূরদর্শনের পর্দায় কত রকম সংবাদচিত্র প্রদর্শিত হয়, খবরের কাগজেও কত রকম খবর বেরোয়। মালদা শহরের কাছে এক জায়গায় একটা গরু বাচ্চা বাছুর রেখে মারা গেছে। সেই বাছুর অতপর বড় হচ্ছে একটি কুকুর মায়ের দুধ খেয়ে। অবিশ্বাস করার উপায় নেই। খবরের কাগজের পর দূরদর্শনের পর্দাতেও ছবি দেখিয়েছে, কুকুর ছানাদের সঙ্গে একটি বাছুর কুকুর মায়ের দুধ খাচ্ছে। কুকুর মা নির্বিকার চোখ বুঝে শুয়ে আছে। কিছুদিন আগে খবর এলো, ছবিও দেখা গেল, সুন্দরবন এলাকার একটি গ্রামের গৃহস্থ পরিবার। সেই পরিবার একদম সাধারণ, কিন্তু এ বাড়িতে কোনো উনুন নেই, কখনো কিছু রান্না হয় না, মাছ মাংস ডিম এমনকি ডাল ভাত পর্যন্ত এরা খায় না। এবারে সবাই নাকি কাঁচা আনাজ শাকসবজি খেয়ে বাঁচে, গত 20-25 বছর নাকি এরকমই চলছে। সকালে ব্রেকফাস্টে বা প্রাতরাশে সকলে যে যার পছন্দ মতো দুটো ঝিঙে কিংবা বেগুন খেয়ে নেয়। দুপুরে কেউ আধখানা বাঁধাকপি কিংবা ছোট্ট একটা লাউ নুন কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিল, কেউ বা আবার একটা আস্ত ফুলকপি কিংবা কলার মোচা খেয়ে মধ্যাহ্নভোজন সারল। সন্ধ্যাবেলায়ও প্রায় একই রকম, যে যার খিদে বা রুচি মতো কয়েকটা আলু বা পটল খেয়ে ঘুমিয়ে পড়ে।

এসব খবর অবিশ্বাস করার উপায় নেই। দায়িত্বশীল সংবাদপত্রে ছাপা হয়েছে, দূরদর্শনে সংবাদচিত্রে প্রদর্শিত হয়েছে। ঠিক এইরকমই একটি খবর বেরিয়েছে গত সপ্তাহের কাগজে। সাংবাদিকেরা খবরটি চমৎকার হেডলাইন করেছেন, ঘড়ি মোড়ের ঘড়ি বাবু। দূরদর্শনও সংবাদটি নিয়ে মাতামাতি করছে। আজকাল তো আবার অনেক চ্যানেল, একদিন এক একদিন এক এক চ্যানেলে ঘড়িবাবুকে নিয়ে নানা গাল গল্প বলা হচ্ছে। ঘড়িবাবুর নাম বলরাম মৈত্র। তিনি কলকাতার কাছাকাছি এক শহরের প্রাচীন বাসিন্দা। সাত পুরুষ ধরে এই শহরে বাস। এই শহরের প্রধান মোড় হল ঘড়ি মোড়। ওই মোড়ে একটা সুপ্রাচীন উচ্চ চূড়ায় একটি ঘড়ি লাগানো আছে। চারদিকে রাস্তা থেকে সে ঘড়িটা দৃষ্টিগোচর হয়। তাতে অবশ্য খুব একটা লাভ হয় না, কারণ ঘড়িটা কখনো বন্ধ থাকে, কখনো উল্টো পাল্টা চলে। এই কথাটা সত্যি যে অনেক সময়ই ঘড়িটা ঠিকঠাক চলে, কিন্তু যে ঘড়ি কখনো কখনো থেমে যায়, ভুল চলে, তার উপর আস্থা রাখা কঠিন। এই ঘড়ি মোড়ের কাছেই একটা পুরনো গলিতে বলরাম মৈত্রীর প্রাচীন আবাস। বাড়ির সামনের দিকে কয়েকটা দোকান ঘর, চায়ের স্টল, তার মধ্য দিয়ে প্যাসেজ। সে প্যাসেজ ধরে এগুলো প্রথমে তুলসী মঞ্চ, একতলা ঠাকুর দালান ইত্যাদি। তারপর উঠোন, উঠোনের ওপাশে চওড়া বারান্দা ঘেরা ভগ্ন প্রায় সাবেকি দোতলা দালান। এই দালানই বলরামবাবু থাকেন। দূরদর্শনে এই বাড়ির ছবি দেখে অনেকেরই চেনা হয়ে গেছে বাড়ির ভেতরটা। বাড়ির ভেতরের বড় বারান্দায় দুটো এবং ছাদে একটি সময় মাপার যন্ত্র আছে। সব যন্ত্র যে সঠিকভাবে সময় দেয় তা মোটেই নয়, কিন্তু বলরামবাবুর জল ঘড়ি, বালি ঘড়ি এবং ছায়া ঘড়ি সংবাদ মাধ্যমে বহুল প্রচারের ফলে জনসাধারণের মধ্যে প্রচুর কৌতূহলের সূচনা করেছে। কলকাতা এবং আশপাশ থেকে অনবরত লোকজন আসছে, এইসব আজব ঘড়ি দেখছে, নানা কথা জানতে চাইছে। বলরামবাবু বিরক্তির এক শেষ। আধুনিক যন্ত্রচালিত ঘড়ির ওপর বলরামবাবুর কোনো আস্থা নেই। তা সে দম দেওয়া স্প্রিংয়ের ঘড়িই হোক কিংবা ব্যাটারি দেওয়া এখনকার ডিজিটাল ঘড়িই হোক, বলরামবাবুর এই যান্ত্রিক ঘড়ি বিরোধী মনোভাবের পেছনে বেশ একটু ইতিহাস আছে। খুব ছেলেবেলায়, নিতান্ত শিশু বয়সে, বলরাম একটি ঘড়ি খেয়ে ফেলেছিলেন। ঘড়ি খাওয়া সোজা ব্যাপার নয়। ঘটনাটা পরিষ্কার করে না বললে মনে হতে পারে একদম বাজে গল্প। বলরামবাবু যে ঘড়িটি খেয়েছিলেন সেটা একটি অতি ছোট, প্রায় তেঁতুলের বিচির মতো শৌখিন লেডিস ঘড়ি। ঘড়িটা ছিল বলরামবাবুর পিসির। ঘড়ির ব্যান্ডটা ছিঁড়ে যাওয়ায় তিনি ব্যান্ডটা খুলে টেবিলের উপরে ঘড়িটা রেখেছিলেন। কথা ছিল বলরামবাবুর বাবা কলকাতার অফিসে যাওয়ার সময় ঘড়িটা নিয়ে গিয়ে অফিস পাড়ায় ঘড়ির দোকান থেকে নতুন ব্যান্ড লাগিয়ে নিয়ে আসবেন। পিসির ঘড়িটা শিশু বলরামের দৃষ্টিতে পড়ে। তিনি চেয়ারের উপরে উঠে টেবিল থেকে ঘড়িটা হাতে তুলে নেন। বাড়িতে নতুন কাজের ছেলে মহেশ সেটা দেখতে পায় এবং বলরামের হাত থেকে ঘড়িটা কেড়ে নেওয়ার চেষ্টাও করে। বলরামও চেষ্টা করেন ঘড়িটা নিজের কাছে রাখতে। তিনি ঘড়িটা মুখের মধ্যে পুড়ে ফেলেন। মহেশও সঙ্গে সঙ্গে মুখ ফাঁক করে আঙুল দিয়ে ঘড়িটা বের করে আনার চেষ্টা করে। এই পর্যন্ত ঘটনা ঠিক আছে, কিন্তু এর পরের ঘটনা মহেশের কথা অনুযায়ী বলরাম ঘড়িটা গিলে ফেলেছেন। ওদিকে বলরামের ধারণা, মুখের মধ্যে থেকে ঘড়িটা মহেশ বার করে সরিয়ে ফেলেছে। পিসির শখের ঘড়ি উধাও হয়ে যাওয়ায় সেদিন হুলস্থুল কাণ্ড হয়েছিল। মহেশ বিশেষ জোর দিয়েই বলছিল, ঘড়ি

বলরাম গিলে ফেলেছেন। সে বলরামের পেটে কান দিয়ে ঘড়ির টিকটিক শব্দ শুনেছে এবং অন্যদেরও শোনানোর চেষ্টা করেছে। অবশ্য বলরাম বাবুর কাকার সন্দেহ হয়েছিল মহেশই কৌশলে ঘড়িটা সরিয়েছে সেদিনই। হ্যাঁ, সেদিনই মহেশকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বলরাম বাবুর কেমন যেন মনে হয়তো সেদিন ঘড়িটা আমি গিলেই ফেলেছিলাম, শুধু শুধু বেচারা মহেশের চাকরিটা গিয়েছিল। চুপচাপ একা একা নিঃশব্দে বসে থাকলে এখন অনেক সময় তিনি তার পেটের মধ্যে একটা ঘড়ির টিকটিক শব্দ শুনতে পান। ভালো করে শব্দটা শোনার জন্য পেটের ওপরে কান পাতবার চেষ্টা করেন, কিন্তু সেটা সম্ভব হয় না, সে বড় কঠিন কাজ। কুকুর বিড়াল চেষ্টা করলে হয়তো পারবে, কিন্তু মানুষের পক্ষে নিজের পেটে নিজের কান স্থাপন করা সম্ভবই নয়। ঘড়ি সম্পর্কে বলরাম বাবুর পরবর্তী অভিজ্ঞতাও অত্যন্ত দুঃখের এবং বেদনার। বলরাম বাবুর পৈতের সময় তার মামার বাড়ি থেকে একটা অ্যালার্ম দেওয়া টেবিল ঘড়ি উপহার দেওয়া হয়। ঘড়িটা ভালোই চলছিল এবং অ্যালার্ম ঠিকঠিক বাজছিল। বলরাম দৈনিক বেশ কয়েকবার অ্যালার্ম দিতেন, সকালে ঘুম থেকে ওঠার অ্যালার্ম, দুপুরে স্কুলে যাওয়ার জন্য ভাত খেতে বসার অ্যালার্ম, বিকেলে খেলতে যাওয়ার অ্যালার্ম, রাতে ঘুমোতে যাওয়ার অ্যালার্ম, এছাড়াও আধ ঘন্টার মধ্যে একটা রচনা লিখতে হবে তার জন্য আধ ঘন্টার মাথায় অ্যালার্ম দিয়ে রাখা, বাড়ির বিড়ালকে ভয় দেখানোর জন্য অ্যালার্ম বাজানো, সেটা ছিল সাইরেনের যুগ। বলরাম ঘড়ি কাটাকাটির সময়েও বিপদসূচক অ্যালার্ম বাজাতেন। এই সময় বলরাম বাবুর কাকা একটা হাত ঘড়ি কিনে আনলেন, সেটা ওয়াটার প্রুফ, মানে জল নিরোধক। তখন এসব ঘড়ি সদ্য চালু হয়েছে, আজকাল তো প্রায় সব ঘড়ি ওয়াটার প্রুফ। তা বলরাম বাবুর কাকা জয়রাম একটু খ্যাপা গোছের মানুষ ছিলেন, তিনি সত্যি সত্যি যে ঘড়িটা ওয়াটার প্রুফ সেটা দেখানোর জন্য এক বালতি জলে ঘড়িটাকে 10 মিনিট ডুবিয়ে রাখলেন। জল থেকে ঘড়িটা তুলে আনার পর দেখা গেল ঘড়িটা ঠিকই চলছে। এই দেখে বলরাম বাবুর মাথায় খেললো যে ওইটুকু ঘড়ি যদি জলের নিচে 10 মিনিট চলতে পারে, তবে এত বড় টেবিল ঘড়িটা অন্তত 1 ঘন্টা চলবে। তিনি ওই বালতির জলে এই ঘড়িটা চোবালেন। দুঃখের বিষয় মিনিট 15-20 পরে ঘড়িটি জল থেকে তুলে এনে দেখা যায় ঘড়িটা বন্ধ হয়ে গেছে। এরপরে বলরাম বাবুর বাবা ঘড়িটি পুত্রের কাঁচ থেকে কেড়ে নেন। ঘড়িটা তিনতলার ছাদে প্রখর রোদ্রে 2 দিন রাখার পরে, যন্ত্রপাতি থেকে জল শুকিয়ে যাওয়ার পরে আবার একা একাই চলতে শুরু করে এবং বলরাম বাবুর পূর্বার টেবিলে ফিরে আসে। কিন্তু জল ঢুকে ঘড়ির অ্যালার্মের চাবিতে কি যেন গোলমাল হয়েছিল, খুব শক্ত হয়ে গেছিল অ্যালার্মের চাবিটি। তবুও রাতে শোবার সময় পরদিন সকালে ঘুম থেকে ওঠার অ্যালার্ম দিতে গিয়ে পরপর 3-4 বার অ্যালার্মের চাবি ঘোরাতে ঘড়িটা বিদ্যুৎ বেগে একটা হাওয়াইয়ের মতো হাত থেকে ছিটকে বেরিয়ে এসে বলরাম বাবুর চোয়ালে সজোরে আঘাত করে। তার চোয়ালে লম্বা কাটা দাগ এখনো সেই বেদনাদায়ক ঘটনার সাক্ষী। শুধু হাত ঘড়ি কিংবা টেবিল ঘড়ি নয়, দেয়াল ঘড়ি সম্পর্কেও বলরাম বাবুর মনে বিশেষ অস্বস্তি ও দ্বিধা। বলরাম বাবু অনেক দিন আগে একবার খবরের কাগজে পড়েছিলেন রাইটার্স বিল্ডিং এর এক বড় বাবুর মাথায় অকস্মাৎ একটি প্রাচীন ওয়াল ক্লক দেয়াল থেকে খুলে পড়ে। আবলুস কাঠের এবং সুইচ যন্ত্রপাতি সেই ঘড়িটি ছিল খুবই ভারী ওজনের। সংবাদে প্রকাশ বড়বাবুর শক্ত ও নিরিট মাথায় ঘড়িটি পড়ে চুরমার হয়ে যায়।

বরাবর অবশ্য কিছু হয়নি তাতে, শুধু একটা এসপিরিন খেতে হয়েছিল। এই গল্পটাও বড়বাবুর মনের মধ্যে গেঁথেছিল, ফলে তো ধীরে ধীরে সব রকম ঘড়ির সম্পর্কে, মানে যান্ত্রিক ঘড়ির সম্পর্কে তার মনে একটা অনীহা তথা ভীতি জন্মেছে। ইতিমধ্যে আরেকটা ব্যাপার ঘটেছে। বলরামবাবু তাদের মিত্রবাড়ির বইয়ের আলমারিতে একটা আশ্চর্য বই হাতে পেয়েছেন। বইটার নাম যুগে যুগে ঘড়ি, লেখকের নাম ঘণ্টেশ্বর দণ্ডপাণি। এই বই পাঠ করেই এবং এই বইয়ের নির্দেশ অনুসারে ক্রমে ক্রমে বলরামবাবু মিশরীয়দের সুপ্রাচীন বালি ঘড়ি, আরব দেশীয় জল ঘড়ি এবং প্রাচীন রোমানদের ছায়া ঘড়ি তথা সূর্য ঘড়ি নির্মাণ করেন। বারান্দায় শেষ প্রান্তে রয়েছে বালি ঘড়ি, বেশ বড় লাটিমের আকারের দুটি কৌণিক কাচের পাত্র বিপরীতভাবে জুড়ে বসিয়ে দেওয়া হয়েছে। উপরের পাত্র বালি দিয়ে ভরা, সেখান থেকে ঝুরঝুর করে সারা দিন বালি পড়ে নিচের পাত্রে, 24 ঘন্টায় নিচের পাত্র ভরে যাবে। তখন বালি ঘড়ি উল্টে দিলেই উপরে শূন্য পাত্র এবার নিচে চলে যাবে। কাচের পাত্রের গায়ে বালির পরিমাণ অনুযায়ী দাগ কাটা আছে। প্রতিদিন সকালে ঘড়িটা উল্টে দিতে হবে, তারপর নিচের পাত্রে কতটা বালি জমলো পাত্রের গায়ে দাগ দেখে সেটা নিরূপণ করলেই সময় জানা হয়ে গেল। বালি ঘড়ির কার্যপ্রণালীর ব্যাখ্যাটা একটু জটিল হয়ে গেল। বলা বাহুল্য, এই গল্পের পক্ষে এই ব্যাখ্যা খুব একটা দরকার নয়। জল ঘড়ির ব্যাপারও তাই, শুধু জলের স্থলে বালি এবং পাত্রগুলি লাটিমের মতো নয়, গ্যালাসের মতো চোঙা আকারের। ছায়া ঘড়ি অথবা সূর্য ঘড়ি অবশ্য সোজা ব্যাপার। তিনতলা ছাদে একটা লম্বা বাঁশ দাঁড় করিয়ে রাখা আছে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত এবং সূর্যাস্ত পর্যন্ত সূর্য যেমন আকাশের এক মাথা থেকে আরেক মাথায় চলে যায়, সেই সঙ্গে এই বাঁশের ছায়া বড় থেকে ছোট হয়, এগোয় পিছোয়। ছায়ার অবস্থান দেখে বলরামবাবু অনায়াসে সময় হিসেব করে দেন। অনেক বছর আগে অল্প কিছুদিনের জন্য আমি ঘড়ি মোড়ের এই শহরে চাকরির সূত্রে বাস করেছিলাম। সেই সময়ে বলরাম মৈত্রীর সঙ্গে আলাপ হয়েছিল। তিনি আমার চেয়ে কম বয়সী, তবে সেই সময়ে তার এইসব ঘড়ি টড়ির খ্যাপামি ছিল না। যদিও তখন তার নাম নানা রকম বাতিক ছিল, ঘড়ির বিষয়ে তার অভিযোগ তিনি সেই সময়েও করতেন এবং নিজে ঘড়ি ব্যবহার করতেন না, সেটাও মনে আছে। খবরের কাগজে ঘড়ি মোড়ের ঘড়িবাবু পাঠ করে এবং পরে দূরদর্শনে বলরামবাবুকে দেখে আমার কেমন কৌতূহল হলো। যাই, ব্যাপারটা সচক্ষে দেখে আসি। কিছুটা পথ ট্রেনে, তারপর রিক্সায় আমি ঘড়ি মোড়ে পৌঁছলাম। বাড়ির ভেতরে লোক গিজগিজ করছে, বারান্দায় বালি ঘড়ি জল ঘড়ি লোকেরা দেখছে, তবে বলরামবাবু তাদের ছাদে উঠতে দিচ্ছেন না, নিচ থেকে সূর্য ঘড়ির বাঁশটা ছাদের ওপরে দেখিয়ে দিচ্ছেন। সুখের বিষয়, বলরামবাবু আমাকে দেখে চিনতে পেরেছেন এবং মনে হলো খুশিও হয়েছেন। দেখলাম তিনি ঘড়ি সম্পর্কে একটা ছোট্ট ভাষণ দিলেন। তিনি বললেন, ঘড়ি আমাদের দেশের খুব প্রাচীন ব্যাপার। সূর্য ঘড়ি মুনি ঋষির আবিষ্কার করেছিলেন, 800 বছর আগে ঘড়ি ভারতবর্ষ জয় করেছিল। একটি স্কুলের ছাত্র বাধা দিয়ে বলল, সেই ঘড়ি হলো সুলতান মোহাম্মদ ঘড়ি, সময় দেখার ঘড়ি নয়। একটু হকচকিয়ে গিয়ে বলরামবাবু বললেন, যাক, যা বলার বলেছে, এবার আপনারা আসুন দেখি। এই বলে প্রায় জোর করেই সমাগত দর্শকদের উঠোন থেকে সদর দরজা দিয়ে বার করে দিয়ে দরজায় কুলুপ পেটে দিলেন। তারপর আমাকে নিয়ে বারান্দার এক পাশে হেলান দেওয়া সিমেন্টের আসনে বসলেন। আমাকে বললেন, এতদিন পরে আপনাকে দেখে খুব ভালো লাগছে, ভেবেছিলাম ভুলেই গেছেন বুঝি। আমি বললাম, রেডিও টিভি খবরের কাগজে আপনার সম্পর্কে এত কথা পড়ে ভাবলাম একবার আপনাকে দেখিয়ে আসি। সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এখন বোধহয়

9:30 বাজে, হাত ঘড়িটা পরে আসেনি, বলরামবাবু হয়তো পছন্দ করবেন না এই ভেবে। ভদ্রলোক অবশ্য নির্বিকার, তিনি একে একে তার স্বরচিত ঘড়িগুলি দেখাতে লাগলেন। প্রথমে বালি ঘড়ি, ভালো মিহিদানার বালি আজকাল দুর্লভ, বাজারের সাধারণ বালি সমান বেগে ঝুঝুর করে পড়ে না, ফলে সময়ের গোলমাল হয়। আমি বালি ঘড়িতে হিসেব করে দেখলাম বেলা 12টা বেজে গেছে। জল ঘড়ির গোলমাল আরো বেশি, প্রথম থেকে জল ঘড়িটা ভালো চলে না। বলরামবাবু কারণটা বিশ্লেষণ করে বললেন, আমাদের গরমের দেশ, অনেক জল বাষ্প হয়ে যায়, অথচ ঘড়ির সময়ের হিসেবে সেই জলটা থাকে না। আমি জল ঘড়িতে হিসেব করে দেখলাম রাত প্রায় 2টো বাজে। জিজ্ঞেস করলাম, বলরামবাবু এ তো সব উল্টো পাল্টা সময়, আসল সময়টা কি করে ধরেন? বলরামবাবু বললেন, এ আর কঠিন কি, ছাদের উপরে সূর্য ঘড়ি আছে, সেটাও একটা গোলমাল করে অবশ্য, শীতে গ্রীষ্মে দিনে মাসে সূর্য ওঠা সূর্য ডোবে এসব সময় পাল্টে যায়, ঘড়িতে সেই হিসেব পাওয়া যায় না। একটু থেমে বলরামবাবু বললেন, তবে আমি একটা উপায় বার করছি। উপায় কি সেটাও তিনি ব্যাখ্যা করলেন। বালি ঘড়ি, সূর্য ঘড়ি, জল ঘড়ি, এইসব ঘড়ির সময় যোগ করে 3 দিয়ে ভাগ দিলেই খাঁটি সময়টা মিলে যায়। আজ খাঁটি সময় বার করা সম্ভব হলো না, কারণ আকাশ মেঘলা, রোদ নেই, তাই সূর্য ঘড়ির ছায়ার মাপ পাওয়া সম্ভব হলো না। কিন্তু আমার যে একটু সময়টা জানা দরকার, কথায় কথায় সেই সঙ্গে ঘড়ি দেখতে দেখতে সময়ের হিসেব করতে করতে অনেকটাই সময় চলে গেছে। বাসায় বলে এসেছি 12টার মধ্যে ফিরব, সেই 12টা থেকে কত দূরে আছি সেটা তো জানা দরকার। বলরামবাবুকে আমার সমস্যাটা বলতে তিনি বললেন, খাঁটি সময় জানতে চান, সে ব্যবস্থাও করতে পারি, একটু অপেক্ষা করুন। তিনি উঠে বাড়ির মধ্যে যাচ্ছিলেন। আমি জিজ্ঞেস করলাম, বাড়ির মধ্যে কোনো ঘড়ি আছে বুঝি? বলরামবাবু বললেন, হাসলেন মশাই, আমার বাড়িতে ঘড়ি, আমি নিজে কীভাবে সময় জানি, সেটা জানতে চান তো, আসুন। বলরামবাবুর পিছু পিছু বাড়ির মধ্যে দিয়ে সিঁড়ি ধরে 3তলায় উঠে গেলাম। ছাদে ওঠার পর হঠাৎ বলরামবাবু সূর্য ঘড়ির পাঁচটা বেয়ে উঠতে লাগলেন। আমি ভয় পেলাম, পড়ে না যান, কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি তরতর করে বাঁশ বেয়ে ছুড়ায় উঠে গেলেন। তারপর সেখান থেকে অনেক দূরের দিকে তাকিয়ে বললেন, এখন 11:41। আমি অবাক হয়ে বললাম, আকাশের সময় কোথায় দেখতে পেলেন, লেখা আছে নাকি? বলরামবাবু বাঁশের ডগা থেকে নামতে নামতে বললেন, এখান থেকে পুরনো গির্জার ঘড়িটা স্পষ্ট দেখা যায়, ইচ্ছে করলে আপনিও বাসটায় উঠে দেখে নিতে পারেন। আমি বললাম, না প্রয়োজন পড়বে না, আর আপনিও এই বয়সে বাস পেয়ে উঠে সময় দেখতে যাবেন না, তার চেয়ে দেয়াল ঘড়ি হোক হাত ঘড়ি হোক যা হয় একটা ঘড়ি কিনে নিন। কথাটা মনে হলো বলরামবাবুর পছন্দ হলো না, আমি নমস্কার জানিয়ে চলে এলাম। তিনিও আবার সূর্য ঘড়িতে উঠে সময় দেখতে গেলেন। এই ঘটনা গত সপ্তাহের। আজ সকালের খবরের কাগজে দেখছি বিশেষ গুরুত্ব সহকারে ছাপা হয়েছে, সূর্য ঘড়ি থেকে পতনের ফলে ঘড়ি মোড়ের ঘড়িবাবু গুরুতর আহত। এই কারণে আসল ব্যাপারটা যে কি সেটা যাতে সকলে বুঝতে পারে, আজ সারা সকাল ধরে ঘড়ি নিয়ে আমাকে এত কথা লিখতে হলো। গল্পটা এখানে শেষ হলো। শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন চিরায়ত পর্বে তারাপদ রায়ের লেখা গল্প ঘড়ি।

শ্রোতা বন্ধুরা, বাইরে বৃষ্টি হচ্ছে কিনা জানি না, তবে আসার সময় আমি যে বৃষ্টিটা পেয়েছিলাম বেশ ভালো লাগছিল। বেশ চারিদিক ঠান্ডা।

করে দিয়েছে। তার সঙ্গে আমার মনটাকেও ভালো করে দিয়েছে। এক, আজকে দুপুরের আড্ডাটা আপনাদের সঙ্গে বেশ ভালো জমবে। দুই, চারিদিকে বৃষ্টির ফলে একটা ঠান্ডা আবহাওয়া তৈরি হয়েছে, একটা ঠান্ডা, মনে হচ্ছে যেন মিষ্টি প্রেমের গল্প ছড়িয়ে পড়েছে চারিদিকে। যাই হোক, এখন আপাতত আমরা রয়েছি সফরনামা পর্বে, আর আজ সফরনামা পর্বে আমরা কথা বলবো এমন একজন শিল্পীকে নিয়ে যিনি কিনা অভিনয় জগতে দুর্দান্তভাবে নিজের প্রভাব খাটিয়ে চলছেন। না, তিনি কোনো নেপোটিজমের শিকার হননি, বা নেপোটিজমের শিকার হয়ে নিজেকে পেছনে সরিয়ে নেননি। তিনি মাটি কামড়ে পড়ে রয়েছেন বলিউডে, এবং দেখতে দেখতে আজকে তিনি যেখানে পৌঁছেছেন সেখানে মনে হয় যে পরপর দুটো ছবি এমনভাবে অভিনয় করেছেন, পরপর দুটো ছবিতে মনে হয়েছে যে না, সত্যিকারের যেই হিরোর উপরে এই ছবিটা করা হয়েছে, মানে বায়োগ্রাফি তো, তো সেই হিরো হয়তো এমনভাবেই যুদ্ধ করেছে, এমনভাবেই ফুটিয়ে তুলেছেন পুরো ব্যাপারটার। এবং বলতে গেলে ইন্টারন্যাশনালি তিনি কিন্তু ভীষণ বাহবা কুড়িয়েছেন। সেই শিল্পী বা সেই অভিনেতা হচ্ছেন রণবীর সিং ভবনানী। আজকের এই দিনে 1985 সালে তার জন্ম হয়েছিল। সত্যি কথা বলতে কি শ্রোতা বন্ধুরা, প্রথম দিকে আমার না ভালো লাগতো না রণবীর সিংকে, কেমন যেন লাগতো অভিনয়গুলো দেখতে, আর বিশেষ করে ওর যে হয়তোবা চরিত্রের খাতিরে সে তার ইমেজটা সেভাবেই তৈরি করতো, আর হয়তোবা আমার ভালো লাগতো না সেই কারণে। কিন্তু পরবর্তী সময়ে আমার সেই ভুল ধারণাটা ভেঙে গেছে। আমি তখন ভাবতে শুরু করলাম যে না, ভালো লাগছে না, তার মানে সে সেই চরিত্রটায় ঢুকে গেছে, এবং এত সুন্দর করে সেই চরিত্রটা প্লে করছে যে তাকে আমার তার চরিত্রটার জন্য ঘেন্না লাগছে দেখতে, তার চরিত্রটা দেখতে ঘেন্না লাগছে, তার মানে সেই চরিত্রটা একুরেট ফুটিয়ে তুলেছে একদম। যখন যে চরিত্র সে পেয়েছে সেই চরিত্রটাকে একদম হুবহু, মানে ফাটাফাটিভাবে তিনি অভিনয় করে গেছেন, এবং সেই চরিত্রে তিনি একটা ইমেজ তৈরি করেছেন। প্রতিটা ছবিতে তার আলাদা আলাদা ইমেজ তৈরি হয়েছে। কখনো কোনো ছবিতে সে প্রচণ্ড রুক্ষ, যেমন এক্ষুনি আমরা শুনছিলাম যে ছবি থেকে গানটা, অর্থাৎ পদ্মাবত থেকে শুনছিলাম খালি বেলি গানটা, খিলজির চরিত্রে অভিনয় করেছেন এই ছবিতে, এবং খিলজি কতটা ভয়ানক ছিল বা ভয়াবহ ছিল সেটা প্রমাণ করতে গেলে যা যা দরকার ঠিক তাই রণবীর সিং পদ্মাবত ছবিতে করেছেন। এবং আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে, বলতে ইচ্ছে করছে যে আপনাদেরকে বলতে ইচ্ছে করছে যে সে সাকসেস, আর সাকসেস বলেই ধুরন্ধর এবং ধুরন্ধর 2 এই দুটো ছবিতেই তাকে দেখা গেছে ফাটাফাটি অবস্থায়। শুনবো আমরা এই সফরনামা পর্বে আজ রণবীর সিং, হ্যাঁ সিম্বা, কে নিয়ে কিছু গল্প, আর তার অভিনীত ছবিগুলো থেকে অগুন্তি গান, এই 3টা থেকে 4টা পর্যন্ত। আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু আর যে মহুয়া রয়েছে আজকে এই পর্বগুলো নিয়ে। তো শ্রোতা বন্ধুরা, অনেকক্ষণ তো কথা হলো, এবার না হয় একটা গানে চলে যাই, গানটা থেকে একদম কথা দিচ্ছি, ফিরে আসবো গল্পে।

ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটন থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর রণবীর এই সিনেমা জগতে ঢুকে পড়লেন। 2010 সালে ইয়াশরাজ ফিল্মসের রোমান্টিক কমেডি ব্যান্ড বাজা বারাত ছবিতে একটি প্রধান চরিত্রে অভিনয় করেন। এটিই ছিল তার অভিনীত প্রথম ছবি। ছবিটি সমালোচকদের প্রশংসা অর্জন করেছিল এবং বাণিজ্যিকভাবেও সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিল। এই ছবিতে অভিনয় করে রণবীর শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে একটি ফিল্মফেয়ার পুরস্কারও জুটিয়ে নিয়েছিলেন। আসলে দেখা গেছে যে খুব কম অভিনেতা বা অভিনেত্রীরা যারা নেপোটিজমের শিকার হয়েছেন

তাদের কোনো গডফাদার কিংবা গড মাদার কারোরই প্রয়োজন নেই, তাদের পেছনে কারোর বড় শক্ত হাত নেই, তারা নিজেরাই নিজেদের মাটি শক্ত করতে পেরেছেন। হ্যাঁ, যারা নিজেরা সেই জায়গায় টিকে থাকতে পারেননি, সময়ের সঙ্গে সঙ্গে তারা নিজেদেরকে গুছিয়ে ফেলেছেন বা গুটিয়ে নিয়েছেন বা সরে পড়েছেন এই পৃথিবী থেকে। সুশান্ত সিং রাজপুত তারই একটা উদাহরণ। এত ভালো একজন অভিনেতা, এত ভালো তার পড়াশোনার কেরিয়ারটা, সব দিক চিন্তা করলে যদি সে অভিনয়ে আসতো, অলরেডি তার দক্ষতা দেখিয়ে সেরেছে অভিনয়ে, আবার যদি সে পড়াশোনার দিকটাকে বেছে নিত, তাহলে সেদিকেও কিন্তু মানে প্রচণ্ড রকমভাবে দক্ষতা সে দেখিয়ে আসতে আসতেই হঠাৎ করে ঢুকে পড়লো অভিনয় জগতে। আর অভিনয় জগতে ঢুকতে গিয়ে তাকে যতগুলো অপমান, অবহেলা, অপদস্থ অবস্থার

আবার যদি সে পড়াশোনার দিকটাকে বেছে নিত তাহলে সেদিকেও কিন্তু মানে প্রচণ্ড রকমভাবে দক্ষতা সে দেখিয়ে আস্তে আস্তেই হঠাৎ করে ঢুকে পড়লো অভিনয় জগতে। আর অভিনয় জগতে ঢুকতে গিয়ে তাকে যতগুলো অপমান, অবহেলা, অপদস্থ অবস্থার সামিল হতে হয়েছে সেখান থেকে সে রিকভারি করতে পারেনি। কিন্তু আপনারা ভাববেন না যে রণবীর কাপুরের, রণবীর সিংয়ের সঙ্গে সেরকমটা হয়নি, হয়েছে। কিন্তু ওই যে তার মধ্যে যে রয়েছে, যেভাবেই হোক আমাকে টিকে থাকতে হবে এই দুনিয়ায়। 2013-তে একটি রোমান্টিক ছবি করে লুটেরা, সঞ্জয় লীলা বনশালি পরিচালিত একটি রোমান্স, মানে রোমান্টিক ছবি, গলিও কি রাসলীলা, রামলীলা, সেটিও বের হয়েছিল 2013-তে। এবং অ্যাকশন ছবি গুন্ডে 2014-তে। গলিও কি রাসলীলা, রামলীলা ছবিটি ছিল তার অভিনীত বাণিজ্যিকভাবে সফল ছবিগুলোর মধ্যে একদম শুরুতে। 2015 সালে তিনি অভিনয় করেন কমেডি ড্রামা দিল ধড়কনে দো ছবিতে। এই বছরই বাজিরাও মস্তানি ছবিতে তিনি প্রথম বাজিরাওয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবিটি ছিল বলিউডের সর্বাধিক বাণিজ্য সফল ছবিগুলির অন্যতম। ছবিটি সমালোচকদের প্রশংসা অর্জন করে এবং এই ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারটিও নিয়ে নিলেন। আর হ্যাঁ, এই যে বাজিরাও মস্তানি ছবিটা, এই ছবিটাতে বাজিরাওয়ের ভূমিকায় যেমন অনবদ্য লেগেছিল রণবীর সিংকে, তেমনি তার দুই যে দুই স্ত্রী, অর্থাৎ রিয়েল লাইফের স্ত্রী দীপিকা পাড়ুকোন এবং রিয়েল লাইফে দ্বিতীয় স্ত্রী দীপিকা পাড়ুকোন এবং প্রথম স্ত্রী যিনি অভিনয় করেছেন, হ্যাঁ নামটা পরে বলবো, এখানে একটু চেষ্টা করব আপনাদেরকে একটু সেই আবেগ ঘন একটা ডায়ালগ শুনিয়ে দিতে। আমার তো মাঝে মাঝে এই জায়গাটা শুনতে বেশ ভালো লাগে, প্রিয়াঙ্কা চোপড়া এবং রণবীর সিংয়ের মধ্যে যে সুন্দর কথোপকথনটা, সেই জায়গাটা। হ্যাঁ অবশ্যই এই গানটার পরে চেষ্টা করব সেই জায়গা, সেই গানটা মানে সেই ডায়লগের জায়গাটা শুনিয়ে দিতে। চলুন আমরা চলে যাই ধুরন্ধর ছবির এই গানটিতে।

আমরা এতক্ষণ পরপর অনেকগুলো গান কিন্তু আমরা শুনে নিলাম রণবীর সিং এর মানে অভিনীত ছবিগুলো থেকে। আসলে আমি যে গানগুলো শোনাবো ভাবছিলাম, আমার কেন যেন ঘুরে ফিরে সেই ধুরন্ধর ছবিটা বা ধুরন্ধর টু, এই দুটো ছবি বারবার আমার সামনে চলে আসছে। এবং সত্যি কথা বলতে কি, এত সুন্দর অভিনয়, হয়তোবা আমরা রণবীর সিংকে দেখে দেখেছি এই রূপে বলে মনে হচ্ছে রণবীর সিং পারফেক্ট, হয়তো এই জায়গায় অন্য কেউ হলে সেও পারফেক্ট হতো, কিন্তু কেন যেন মনে হচ্ছে আমার যে রণবীর সিং যে রুক্ষ অভিনয় করেছে, নিজেকে যতটা রাফলি প্রেজেন্ট করেছেন আমাদের সামনে, এতটা বোধহয় সম্ভব হতো না অন্য কোনো অভিনেতার। অসম্ভব ক্রুর এই ছবিটি, তার জন্যই বারবার বলে দেওয়া হয়েছিল যে ছোট বাচ্চারা যেন এই ছবিগুলো না দেখে। হয়তো যতটা দেখিয়েছে সেই ততটুকু আমরা নিতে পারছিলাম না ছবিগুলো যখন দেখছিলাম, আদপে সত্যি কথায় বলতে গেলে এর থেকেও বেশি কর্কশ ছিল ওই সময়টা, বা কঠিন ছিল সেই সময়টা, যে সময়টায়

দিয়ে পার করে এসছেন সেই স্পেশাল হিরো যাকে যার উপরে এই ছবিটি তৈরি করা হয়েছে। যাই হোক শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে বেশি সময় নেই, তাই অল্প করেই জানিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি রণবীর সিংয়ের জন্ম হয়েছিল মুম্বাই শহরে একটি সিন্ধি পরিবারে 1985 সালের আজকের দিনে। তাই তার প্রতি আমাদের মানে শুভেচ্ছা বার্তা পাঠানোর উদ্দেশ্যেই আজকের এই একটা ঘন্টা সময় আমরা সফরনামা পর্বে শুধুমাত্র তার অভিনীত ছবিগুলো থেকে কিছু গান শুনছিলাম আর ছোটো ছোটো কিছু কথাবার্তা বলছিলাম। তো ছেলেবেলা থেকেই নাকি রণবীরের অভিনেতা হওয়ার খুব শখ ছিল। স্কুলের একাধিক নাটক ও বিতর্কগুলোতেও অংশ নিতেন মাঝে মাঝে। একবার জন্মদিনের এক পার্টিতে ঠাকুমার অনুরোধে শিশু রণবীর নেচে দেখিয়েছিলেন। রণবীরের স্মৃতিচারণ থেকে জানা যায় যে তিনি হঠাৎ এক লাফে লনে নেমে পড়েন এবং 1991 সালে অমিতাভ অভিনীত কিমি কাটকার অভিনীত সেই গানটি হাম ছবির চুমা চুমা লেলে এই গানটি নেচে দেখিয়েছিল এবং এতে করে যারা দর্শক আসনে বসেছিল তারা সবাই প্রচুর বাহবা দিয়েছিল রণবীরকে। যাই হোক, সব কিছু থেকে বেরিয়ে মুম্বাইয়ের HR কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্সে ভর্তি হন রণবীর এবং উপলব্ধি করেন যে চলচ্চিত্রে সুযোগ পাওয়াটা এতটা সহজ নয়। তো তিনি অভিনয়ের বাসনাকে দূরাকাঙ্ক্ষা মনে করে সৃজনশীল লেখালেখিতে এবার মন দেন। তিনি চলে যান সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে এবং সেখানে ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেন। তারপর বিশ্ববিদ্যালয়ে অভিনয়ের ক্লাস করার সিদ্ধান্ত নেন এবং থিয়েটারকে মাইনর হিসেবে গ্রহণ করেন। 2007 সালে পড়াশোনা শেষ করে তিনি চলে আসেন মুম্বাইতে এবং তিনি বিভিন্ন এজেন্সির হয়ে কাজ করেছেন এবং অনেক কিছু করেছেন, সহকারী পরিচালকের কাজও করেছেন। অভিনয়কে জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়ে তিনি সেই কাজ আবার ছেড়েও দিয়েছেন। স্থির করেন পরিচালকদের কাছে নিজের পোর্টফোলিও পাঠাবেন, কিন্তু এতটা কি সহজ নাকি? সব কিছুকে এত সহজে ধরা দেয় না তো। কিন্তু যদি তার মধ্যে সত্যিকারের কিছু থেকে থাকে তাহলে সেটা প্রস্ফুটিত হবেই, এমনটাই বড়রা বলে থাকেন এবং সেটাই হয়েছে। আমরা যত দিন গেছে তত দেখেছি যে রণবীর সিং তার অভিনয় ক্ষমতাকে কতটা মানে বাড়িয়ে তুলেছে। তার যে ভেতরের যে স্পৃহাটা, একজন সঠিক মাত্রায় একজন অভিনেতা হওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা কিভাবে সে তার নিজের অভিনয় দিয়ে ফুটিয়ে তুলেছেন তা আমরা দেখতে পাই বিভিন্ন ছবিগুলিতে। প্রথম দিকে ছবিগুলো একটু বালখিল্য ছিল ছবিগুলোর মধ্যে, তারপরেও কিন্তু পরবর্তী সময়ে পরবর্তী ছবিগুলোতে, যেমন সিম্বা বলুন, ধুরন্ধর বলুন, পদ্মাবত, তারপর বাজিরাও মস্তানি, এই প্রত্যেকটা ছবিতে কিন্তু বেশ মানে জাকিয়ে অভিনয় করেছেন। তারপর 2023 সালে যে ছবিটি বেরিয়েছিল রকি অর রানি কি প্রেম কাহানি, যেখানে আলিয়া ভাটের বিপরীতে অভিনয় করেছিল, সেই ছবিটাও ছিল দুর্দান্ত। যাই হোক, এক কথায় বলা যায় যে রণবীর সিং তার সমকালীন কেউ হতে পারবে না। শ্রোতা বন্ধুরা, আর কিছুক্ষণ পরেই আমরা ঢুকে পড়ব আপনাদের পছন্দের পর্বে, সেটা হচ্ছে সুরের আকাশে, যেখানে আপনারা অনুরোধ করেন এবং অনুরোধটা থাকে আপনাদের গানের, যেই গান আপনারা শুনতে চান সেই গানের অনুরোধ জানিয়ে আমাদের ফোন করে থাকেন। তো আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, আপনারা তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0942169965, এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। ল্যান্ড নাম্বার জানেন 03812326253, অর্থাৎ 03812326253, এই হলো আমাদের ল্যান্ড নাম্বার। তারপরেও আরেকটা নম্বর আপনাদের জন্য, সেটা হচ্ছে 9485007172। আবারও বলছি এই নতুন নাম্বারটা, 9485007172, এই নাম্বারেও আপনারা ফোন করে আপনাদের অনুরোধ জানাতে পারেন। হ্যালো।

0: নমস্কার, হ্যালো হ্যালো
1: হ্যালো, নমস্কার দিদি। শুভ বিকেল।
0: শুভ বিকেল।
1: আমি বলছি,
0: হ্যাঁ বল।
1: একটা গান শুনতে চাই।
0: এখনো সেই সময়টা আসেনি, আপনি অপেক্ষা করুন 4টা থেকে।
1: ঠিক আছে,
0: ধন্যবাদ। আবারও জানিয়ে দিচ্ছি নতুন, মানে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য নতুন ফোন নাম্বারটা 9485007172, এই হলো নতুন নম্বর। আর পুরনো দুটো ফোন তো আমাদের রয়েছে। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের এই পর্ব শেষ করে ফেলব। তো চলে যাই আবারও একটা গানে, সেটাও আবার ধুরন্ধর ছবি থেকেই। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আচ্ছা, ধুরন্ধর ছবিটাকেই বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে, যত মানে যখন থেকে ভেবে নিয়েছি যে আজকে সফরনামা পর্বে রণবীর সিংকে নিয়ে পর্বটা সাজিয়েছি, তখন থেকেই আমার কেবল মাত্র এই দুটো ছবির কথাই বারবার মনে হচ্ছিল। তো অনেকগুলো গান কিন্তু এই ছবি থেকে আমরা শুনে ফেলেছি। এই গানটা শুনছি, তারপর চলে যাব আরেকটা গানে, তারপর বিদায় এই পর্ব থেকে।

এখন শুনবেন নিউজ হেডলাইন্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ছয় দিনের সফর শুরু করেছেন। যাত্রার আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী জানান, এই সফরের লক্ষ্য তিন দেশের সঙ্গে ভারতের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করা। প্রধানমন্ত্রী বলেন, এই সফর ভারতের অ্যাক্ট ইস্ট নীতি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে দেশের ভূমিকা আরও মজবুত করবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীতে উপরাষ্ট্রপতি ভবনে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। তিনি বলেন, ডক্টর মুখোপাধ্যায় একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি ভারতের শিক্ষা ও গণতান্ত্রিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। উপরাষ্ট্রপতি বলেন, জাতীয় ঐক্য ও অখণ্ডতার জন্য কাজ করতে গিয়ে জম্মু ও কাশ্মীরে তিনি আত্মবলিদান দেন এবং তার আদর্শ আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনধারা ও আদর্শ ভারত গঠনের এক গৌরবময় ইতিহাস। আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আগরতলার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একথা বলেন।

দেশের অখণ্ডতা রক্ষায় ডক্টর মুখোপাধ্যায়ের অপরিসীম অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, তার চিন্তাধারা আজও প্রাসঙ্গিক এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। প্রেক্ষাগৃহের অনুষ্ঠান শুরুর আগে টাউন হল প্রাঙ্গণে ডক্টর মুখোপাধ্যায়ের পূর্ণবয়ব মূর্তি স্থাপনের লক্ষ্যে ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। আগরতলা থেকে আসামের করিমগঞ্জ পর্যন্ত নতুন বৈদ্যুতিক মেমু ট্রেন আজ সকাল থেকে নিয়মিতভাবে চলাচল শুরু করেছে। এর মধ্যে দিয়ে এনএফ রেলওয়ে এর আওতায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে এই প্রথম মেমু ট্রেন পরিষেবার সূচনা হল। আগরতলা থেকে করিমগঞ্জ ট্রেন নাম্বার 75679 অথবা 75680 রবিবার বাদে সপ্তাহের ছয় দিন চলাচল করবে। 3600 যাত্রী ধারণ ক্ষমতার এই ট্রেন পরিষেবা বান্ধব। আগরতলা স্টেশন ম্যানেজার জানিয়েছেন, সকাল 7:20 আগরতলা থেকে ট্রেনটি করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং বেলা 1:00 গন্তব্যে পৌঁছে গেছে। শুনলেন নিউজ হেডলাইন্স।

0: 101.6 মেগাহার্টজ এফএম জয়ন্ততে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শ্রোতা বন্ধুরা। আমি আজকে মগ্ন রয়েছি আপনাদের সঙ্গে আজকে দুপুরের আড্ডায়। আর এখন আমরা রয়েছি আপনাদের পছন্দের অনুষ্ঠান সুরের আকাশে পর্বে। বন্ধু আছেন একজন? হ্যালো নমস্কার।
1: হ্যালো নমস্কার।
0: হ্যালো
1: হ্যালো নমস্কার দিদিভাই।
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কে বলছিলেন?
1: আমি কুমারঘাট থেকে বুলটি দাস।
0: হ্যাঁ বলুন বুলটি দেবী, কি গান শুনবেন?
1: আনন্দ আশ্রম, আমার স্বপ্ন তুমি।
0: আমার স্বপ্ন তুমি, আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।
1: হ্যাঁ নমস্কার। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ।
0: আমার স্বপ্ন তুমি এই গানটি শুনতে চেয়েছেন ভুলটি দেবী। আরো একজন বন্ধু আছেন। হ্যালো নমস্কার।
2: হ্যালো নমস্কার।
0: হ্যাঁ
2: শুভ দুপুর।
0: শুভ দুপুর।
2: আমি রীনা পাল বলছি।
0: কোথা থেকে বলছেন?
2: আগরতলা থেকে।
0: হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলুন আগরতলা থেকে বলছেন।
2: হিন্দি হবে?
0: হ্যাঁ হবে।
2: হ্যাঁ
0: হ্যাঁ হবে, বলুন কি গান শুনবেন? নমখালাল। আচ্ছা কোন গানটা?
2: নমখালাল থেকে মে পাগে ঘুঙ্গুরু বাজে।
0: ঠিক আছে,
2: পাগে ঘুঙ্গুরু বাজে নিরানাতে।
0: ঠিক আছে, ধন্যবাদ রীনা দেবী ফোন করার জন্য।
2: ভালো থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এভাবেই ফোন করুন, মাত্র একটা ঘন্টা সুরের আকাশে পর্বে আমরা রয়েছি। আরো একজন বন্ধু রয়েছেন আমাদের নতুন ফোনে ওই পারে। হ্যালো নমস্কার। হ্যালো হ্যালো, না যাই হোক। হ্যালো নমস্কার
3: ম্যাম। নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন
3: ম্যাম। ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
3: হ্যাঁ
0: হ্যাঁ
3: বলুন। গান শুনেবেন, ছবির নাম হচ্ছে দ্য গ্রেট গ্যাম্বলার।
0: দ্য গ্রেট গ্যাম্বলার, আচ্ছা কোন গানটা?
3: পেহলি পেহলি প্যার কি মুলাকাত ইয়াদ হ্যায়।
0: পেহলি পেহলি প্যার কি মুলাকাত ইয়াদ হ্যায়, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।
3: ভালো থাকবেন ম্যাম।
0: আপনিও ভালো থাকবেন। আমরা পরপর তিনটে অনুরোধ নিয়ে নিয়েছি, এখন একটু গান শুনে নিই, তারপর আবার আমরা অনুরোধ নেব।

শ্রোতা বন্ধুরা, আমরা পরপর দুটো গান শুনলাম। প্রথম গানটি ছিল আনন্দ আশ্রম ছবি থেকে বুলটি দেবীর পছন্দের গানটি, আর এবার শুনছিলাম যেটা সেটা ছিল মমখালাল ছবি থেকে পগ ঘুংরুপান্ত মীরা নাচিতি। এই গানটি দুটো অনুরোধই ছিল ফোনের মাধ্যমে। এবার আমরা চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমাদের কাছে অনেক অনুরোধ জমি রয়েছে। একটা অনুরোধের গান শুনবো, তারপর আবার চলে যাব ফোন লাইনের ওপারে অনুরোধ নিতে। এই অনুরোধটি করেছেন লালন ঘরামি বাবু পশ্চিমবঙ্গ হাওড়া থেকে। ওয়াক্ত হামারা হ্যায় ছবি থেকে এই গানটি লালন ঘরামি বাবু আপনার জন্য।

0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, পরপর তিনটে গান আমরা শুনলাম, একটা হোয়াটসঅ্যাপ আর দুটো ফোন লাইনের ওপারে বন্ধুর থেকে দেওয়া। এবার আরো একজন বন্ধু রয়েছেন ফোনের ওপারে। হ্যালো নমস্কার।
1: হ্যাঁ ম্যাম নমস্কার, আমি সুমন বলছি মিনাসন্দর।
0: হ্যাঁ সুমন বলো,
1: কেমন আছেন?
0: ভালো আছি, তুমি ভালো আছো?
1: হ্যাঁ ম্যাম ভালো আছি। শুভ বিকেল।
0: শুভ বিকেল, বলো কি গান শুনবে?
1: রুস্তম থেকে।
0: আচ্ছা,
1: তেরে সঙ্গে ইয়ারা।
0: রুস্তম?
1: হ্যাঁ হ্যাঁ, অক্ষয় কুমারের মুভি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তেরে সঙ্গে ইয়ারা না?
1: হ্যাঁ হ্যাঁ ম্যাম।
0: আচ্ছা ঠিক আছে
1: ম্যাম। ম্যাম ম্যাম
0: হ্যাঁ বলো।
1: সেদিন কি গানটা যে শুনাইছেন?
0: হ্যাঁ,
1: এটা ম্যাম পুরান গান শুনাইছেন। আমি যেটা বলছি 2003 এর মুভি, জাহিদ খানের মুভি, চুরালিয়া হে তুমনে।
0: ও সরি সরি,
1: বুঝতে পারছি। ঠিক আছে ম্যাম, কিছু
0: হবে না, আজকে আজকে ঠিক হয়ে যাবে।
1: আচ্ছা তুই লেগাটা শুনে দিবেন ম্যাম?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কোনটা?
1: ওই তো চুরালিয়া হে তুমনে।
0: আচ্ছা ওই গানটা কোন ছবির?
1: এটাও হলো আপনার এই যে চুরালিয়া হে তুমনে মুভি, এটা হলো জাহিদ খানের 2003 এর মুভি ম্যাম।
0: জাহিদ খান তো, বুঝতে পেরেছি, চুরালিয়া হে তুমনে। আচ্ছা গানটা গানটা দেখি কাজলে কি লেখা রয়েছে। আরো বন্ধু রয়েছেন ফোনের ওপারে। হ্যালো নমস্কার। হ্যালো
2: হ্যালো।
0: হ্যাঁ নমস্কার,
2: লেখারাই বলছি নাগেরতলা থেকে।
0: বলুন রেখা দেবী।
2: হ্যাঁ শুভ বিকেল।
0: শুভ বিকেল।
2: জগন্ময় মিত্রের চিঠি, ওই গান একটা গান হবে জগন্ময় মিত্রের।
0: আমি একটা কথা বলছি, এখানে আপনারা শুধুমাত্র মানে ছবি থেকে গান, মানে হিন্দি ছায়াছবি বা বাংলা ছায়াছবি থেকে শুনতে পারবেন, কোনো অ্যালবাম থেকে শোনা যাবে না এই আজকের সুরের আকাশে পর্বটা।
2: আচ্ছা তাহলে সতীনাথ মুখোপাধ্যায়ের গান হবে?
0: কোনো ছবির গান?
2: না একটা ছবি না, জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো।
0: আচ্ছা দেখি আমি, এছাড়া কোনো ছবির গান মনে পড়ছে না জীবনে যদি।
2: আচ্ছা যদি না না হয় তাহলে সপ্তপদী থেকে একটা দেবেন।
0: আচ্ছা ঠিক আছে ঠিক আছে
2: ঠিক আছে। হারানো সুর।
0: আচ্ছা ঠিক আছে, এই দুটো থেকে যে কোনো একটা থেকে।
2: আচ্ছা আচ্ছা ভালো থাকবেন।
0: হ্যাঁ ভালো থাকবেন, আপনিও ধন্যবাদ। এবার আমরা তাহলে চলে যাচ্ছি, রাজুবাবু শুনতে চেয়েছেন দ্য গ্রেট গ্যাম্বলার ছবি থেকে এই গানটি, আশা ভোসলের কণ্ঠে শুনবো এই গানটি। আর তারপর আমরা আরেকটা গানে চলে যাব, যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছে এসছে, সেটা হলো টাকার জলা থেকে কণিকা দেবী। উনি শুনতে চেয়েছেন কাসমে বাদে ছবি থেকে আতি রেহেঙ্গি বাহারে, কিশোর কুমার, আশা ভোসলে এবং অমিত কুমারের কণ্ঠে। অবশ্যই পরপর দুটো গান শুনে আমরা আবার ফেরত আসবো আপনাদের অনুরোধে নিতে।

0: শ্রোতা বন্ধুরা, আমরা শুনলাম এক্ষুনি যে গানটি, সেই গানটি ছিল কণিকা দেবীর পছন্দের গান। আর হ্যাঁ, বন্ধু আছেন সঙ্গে। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো
1: হ্যালো,
2: হ্যাঁ নমস্কার, কে বলছিলেন?
1: হ্যাঁ, আমি বীরভূমের দুবরাজপুর থেকে বলছি দিদি, অমিতাভ ঘোষ।
0: হ্যাঁ অমিতাভ বাবু, বলুন।
1: হ্যাঁ, বৃষ্টি পড়ছে আমাদের এখানে খুব জোর।
0: বাহ, দারুণ।
1: সেই ফাঁকে বাংলা দিনের একটা গান,
0: এবার আমরা যে গানে যাচ্ছি সেই গানটা হচ্ছে সুমন আরো একদিন এই গানটা শুনতে চেয়েছিল, আমি শোনাতে পারিনি, তো সেই গানটা পেয়ে গেছি আজকে। জাহিদ খানের এই গানটা আমরা শুনব সঙ্গে। হ্যাঁ, অনেক অনেক রয়েছে অনুরোধ আমাদের কাছে, তাই আপাতত যেগুলো আছে আমাদের কাছে, একটা রয়েছে টাকার জলা থেকে বিধানবাবু শুনতে চেয়েছেন আপনা পান ছবি থেকে একটি গান, সেই গানটাও শুনব। আর রয়েছে সুমনের পছন্দের গান, রয়েছে রেখা দেবীর পছন্দের গান সপ্তপতি থেকে। তাহলে এই কয়টা গান শুনিয়ে এসে অবশ্যই আবার অনুরোধ নেব।

0: स्टॉप इट रागिनी, मुझे अकेला रहने दो, तुम जाओ यहां से।
1: শ্রোতা বন্ধুরা, আমরা এখন যে গানটা শুনছিলাম সেই গানটা ছিল বাদল খুঁটিয়াল। হ্যাঁ, উনি বাদলবাবু এই অনুরোধটা করেছিলেন। তিনি থাকেন পশ্চিমবঙ্গের হাওড়া উলুবেরিয়া থেকে। তিনি অনুরোধটা করেছিলেন, এই গানটা শুনতে চেয়েছিলেন কাছে থাকে ছবি থেকে। এবার আমাদের হাতে কিন্তু সময় প্রায় শেষের দিকে, তো অনুরোধ তো অনেক আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও রয়েছে, ফোনেও বন্ধুরা চেষ্টা করছেন। হ্যালো, নমস্কার।
2: নমস্কার দিদি।
1: হ্যাঁ নমস্কার, কে বলছিলেন?
2: আমি পশ্চিমবঙ্গ বিলাড়া হুগলি থেকে বিশ্বনাথ গায়ন।

0: বলছি দিদি।
1: হ্যাঁ বিশ্বনাথ বাবু বলুন।
0: একটু হোয়াটসঅ্যাপ আছে, ওই গানটা হবে না অন্য গান দেবো?
1: হ্যাঁ আপনি সঙ্গে থাকুন, আমি তো দুদিক মিলিয়ে চেষ্টা করছি, সঙ্গে থাকুন অবশ্যই, কারণ সময় অনুযায়ী অবশ্যই সেই গানটাও চেষ্টা করব। কারণ এদিকে আমাদের কাছে আরও অনেক রয়েছে, ফোন কলের মাধ্যমেও গান রয়েছে। হ্যালো নমস্কার। হ্যালো হ্যালো নমস্কার, কে আছেন বন্ধু? না, তাহলে এখন আমাদের কাছে রয়েছে যে অনুরোধটি, সেটি হচ্ছে শুনতে চেয়েছেন অমিতাভ বাবু বীরভূম, মানে পশ্চিমবঙ্গ বীরভূম থেকে শুনতে চেয়েছেন ইয়ে রেশমি জুলফে, এই গানটি মোহাম্মদ রফির কণ্ঠে আমরা শুনব সেই গানটি। আর হ্যাঁ, রয়েছে অনেক অনুরোধ, তো সেগুলো থেকে চেষ্টা করব অবশ্যই আপনাদের গানগুলো শুনিয়ে দিতে। হ্যাঁ বিশ্বনাথ বাবু, আপনার পছন্দের গানটি নামক হালাল থেকে অবশ্যই শুনিয়ে দেব, সঙ্গে থাকুন। আপাতত আমরা চলে যাচ্ছি ইয়ে রেশমি জুলফে ইয়ে শরবতি আঁখে, এই গানটি গেয়েছেন মোহাম্মদ রফি। এত আবেগ নিয়ে, এত ভালোবাসা নিয়ে, এত রোমাঞ্চকর গান মোহাম্মদ রফির কণ্ঠেই খুব মানিয়ে যায়, তাই না শ্রোতা বন্ধুরা?

শ্রোতা বন্ধুরা, একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি সুরের আকাশে পর্বের। তাই আর অনুরোধ রাখছি না, এক্ষুনি আমরা যে গানটা শুনছিলাম সেই গানটা ছিল পশ্চিমবঙ্গ মিলারা হুগলি থেকে, শুনতে চেয়েছিলেন বিশ্বনাথ গায়েন বাবু, নামাখালাল ছবি থেকে এই গানটা শুনতে চেয়েছিলেন। আর এখন যেই গানটা শুনতে শুনতে এই পর্ব থেকে বেরিয়ে যাব আমরা, সেই গানটা হচ্ছে পাখিজা ছবি থেকে চলতে চলতে ইহি কই। এই গানটা শুনতে চেয়েছেন জিরানিয়া থেকে ঝর্ণা দেবী, গানটি গিয়েছেন লতাজি। তারপর পর্ব থেকে বেরিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছি আরেকটি সুন্দর সুরেলা পর্ব। তাহলে চলুন আপাতত এই গানেই আমরা ঢুকে পড়ছি।

শ্রোতা বন্ধুরা, পরপর দুটো গান শুনতে শুনতে আমরা ঢুকে পড়লাম আমাদের পরবর্তী পর্বে, যে পর্বের নাম হচ্ছে গীতবাহার। এই পর্বে আমরা চেষ্টা করি এমন কোনো একজন শিল্পীর শিল্প নিয়ে কথা বলতে আর সেই শিল্প নিয়ে থাকতে পুরো দেড় ঘন্টা। অর্থাৎ আজকের শিল্পী পর্বে আমরা শুনে থাকি কোনো একজন গায়ক অথবা গায়িকাকে নিয়ে কোনো গল্প এবং তাদের কণ্ঠে অসাধারণ কিছু গান। আর গীতবাহার পর্বে আমরা শুনে থাকি কোনো একজন সঙ্গীতকার কিংবা গীতিকারকে নিয়ে থাকি আমরা গীতবাহার পর্বে এবং তাদের যে অনবদ্য সুর কিংবা লেখনীর দ্বারা সুন্দর হয়ে ওঠা আমাদের মনে জায়গা করে নেওয়া গানগুলো। আজকে গীতবাহার পর্বে এমন একজন সঙ্গীতকারকে নিয়ে কথা বলবো যিনি নিজেই নিজের পথ সৃষ্টি করেছেন। যদিও ওনার বাবা বিখ্যাত একজন কম্পোজার ছিলেন, তদুপরি তিনি তার বাবার নাম ব্যবহার করে ইন্ডাস্ট্রিতে নিজের ভিত শক্ত করেননি, যা করেছেন নিজের যোগ্যতা বলে। এবং এটা ঠিক যে এই জায়গায় বা এই প্রফেশনে আসাটা ছিল তার বন্ধুদের ইচ্ছায়, তার বন্ধুদের প্রচণ্ড চেষ্টায়।

তিনি এই প্রফেশনটা বেছে নিয়েছিলেন। হ্যাঁ, আমরা কথা বলছি উনাকে নিয়ে, যারা বেশ অনেক বছর ধরে কী বলে আমরা বলি না উত্তরসূরি, সেরকমই পিঁড়ি দর পিঁড়ি ওনারা বলিউডকে মাতিয়ে রেখেছেন তাদের কাজ দিয়ে। কখনো রাজেশ রোশন, কখনো রাকেশ রোশন, আর এখন তো রয়েছে ঋত্বিক রোশন। হ্যাঁ, আজকে আমি কথা বলছি সঙ্গীতকার রাজেশ রোশনকে নিয়ে। তো গীতবাহার পর্বে আমরা থাকছি রাজেশ রোশনের সুর করা কিছু অসাধারণ গান নিয়ে। আর হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন। তো আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে মহুয়া। তো পরপর দুটো গান কিন্তু আমরা শুনলাম রাজেশ রোশনের সুর করা দুটো ছবি থেকে। এবার যে গানটা আমরা শুনবো সেই গানটা হচ্ছে কহনা প্যার হ্যায়। হ্যাঁ, রাজেশ রোশন তার ভাইয়ের ছেলে রাকেশ রোশনের জন্য এই গানটা তৈরি করেছিলেন। আর কহনা প্যার হে ছবির প্রত্যেকটা গানের সুর অর্থাৎ সঙ্গীতকার হিসেবে রাজেশ রোশন ছিলেন। আমরা সবাই যদি একবার একটু পেছনে চলে যাই আর সেখান থেকে সেখানে গিয়ে যদি আমরা দেখতে পাই যে কহনা প্যার হে ছবিটা কী কী কারণে হিট হয়েছিল, তবে কিন্তু একটা বিশেষ কারণ দ্বারাই, সেটা হচ্ছে সঙ্গীতের জন্য। হ্যাঁ, গানগুলো যেমন লিরিক্স সুন্দর ছিল তেমনি তার সুরগুলো সুন্দর ছিল। তো কথা না বাড়িয়ে শ্রোতা বন্ধুরা, তাহলে চলুন আমরা সবাই মিলে একসাথে শুনি এই গানটি। গানটি গেয়েছেন লাকি আলী আর মিউজিক ডিরেক্টর যথারীতি রাজেশ রোশন, এবং গানটি লিখেছেন ইব্রাহিম আশক। তো সরাসরি এই গানে

পরপর তিনটে গান আমরা শুনলাম, তিনটে গান, তিনটে সুর, কিন্তু সুরকার কিন্তু একই, একই মানুষ রয়েছেন এত সুন্দর সুন্দর সুরগুলোর পিছনে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা গীতবাহার পর্বে রয়েছি, আর গীতবাহার পর্বে আমরা শুনছি আজ সুরকার রাজেশ রোশনের সুর করা কিছু অসাধারণ গান। ও যে বললাম বাবা না, বাবা কোনো ধরনের, বাবার থেকে কোনো ধরনের সাহায্য নেননি রাজেশ রোশন, উপরন্তু নিজেই যা করেছেন করেছেন, তবে তার পেছনে অবশ্যই তার বন্ধুরা রয়েছেন। সত্তরের দশক, আশি, নব্বইয়ের দশক এবং এমনকি দু হাজারের শুরুর দিকটায় খুব সুন্দর সুন্দর গান তিনি তৈরি করেছিলেন, যা আজও আমাদের মুগ্ধ করে। বিখ্যাত কমেডিয়ান মেহমুদ, মেহমুদের কথা নিশ্চয়ই সবার মনে আছে। হ্যাঁ, মেহমুদের ছোট ভাই আনোয়ার আলী, আনোয়ার আলীর সাথে রাজেশ রোশনের খুব সখ্যতা ছিল, মানে ভীষণ একদম, মানে একদম মনের বন্ধু বলতে যা বোঝায়, খুব কাছের বন্ধু আনোয়ার আলী ছিলেন। আর আনোয়ার আলী তখন কি করলেন, তিনি জানতেন যে তার ভাই বড়, মানে বড় দাদা মেহমুদ একটা ছবি তৈরি করতে যাচ্ছেন, আর সেই ছবির জন্য তিনি মিউজিক ডিরেক্টর হিসেবে আর ডি বর্মনজিকে নিয়ে নিয়েছেন। কিন্তু কোথাও যেন আনোয়ার আলীর মনে হচ্ছিল যে এই জায়গায় যদি আমার বন্ধুকে নিয়ে ঢোকাতে পারি, তাহলে হয়তো একটু অন্যরকম হলেও হতে পারে, যেমন ভাবা তেমন কাজ। তবে এই কাজটা করতে অনেকটাই কষ্ট করতে হয়েছে আনোয়ার আলীকে, বহুত কাঠ খড় পুড়িয়ে তিনি তার বড় ভাই মেহমুদের সাথে রাজেশ রোশনের মিটিং ফিক্স করালেন। এবার মিটিংয়ে যখন মেহমুদ সাহেব সুরগুলো শুনলেন, তার তৈরি করা তার মানে গান যেগুলো এই ছবিতে যাবে, ছবির সাথে যাবে, সেই গানগুলো যখন অন্য ধারার সুর তিনি শুনতে পেলেন, তখনই তিনি ঠিক করে নিয়েছিলেন যে যেভাবেই হোক পঞ্চমকে সরিয়ে পঞ্চমের জায়গায় রাজেশ রোশনকে তিনি নেবেন। ভাবুন, কোথায় পঞ্চম, মানে আর ডি বর্মন, আর কোথায় নতুন একজন শিল্পী রাজেশ রোশন। তো এইভাবেই রাজেশ রোশন নিজের জায়গা করে নিয়েছেন। আর ছবিটা ছিল কুঁয়ারা বাপ, আর এই ছবি দিয়েই কিন্তু রাজেশ রোশন হিট করে গিয়েছিলেন। তো শ্রোতা বন্ধুরা, আসলে আর ডি বর্মনের জায়গায় রাজেশ রোশন কথাটা ভাবতে একটু কেমন যেন বেখাপ্পা লাগছে, কেন কি আর ডি বর্মন এক ধরনের সুর করেন, আর এমন ভাবে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন, সেই জায়গায় তাকে সরিয়ে দিয়ে নতুন কাউকে বসিয়ে দেওয়া, সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার, ঠিক কিনা? তো এভাবেই রাজেশ রোশন তো শুরু হলো তার পথ চলা। তো আরও বন্ধুরা কিন্তু রয়েছেন তার পেছনে তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আরও দুটো গান শুনব, শুনে আবার ফিরে আসবো আমরা কথায়। ছবির নাম খামোশি, 1996 সালে মুক্তিপ্রাপ্ত ছবি খামোশি। ছবিটি তৈরি করেছিলেন সঞ্জয় লীলা বনশালী।

আর এই ছবির গানগুলোতে সুর দিয়েছিলেন রাজেশ রোশন। তো শ্রোতা বন্ধুরা, আমরা এখন যে গানটি শুনতে যাচ্ছি সেই গানটি ভুল বললাম, এই গানটি নয়, আমরা এখন অন্য একটি গান শুনতে যাচ্ছি, যেই গানটা আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, সবার ভালো লাগবে। সেই ছবিটা হচ্ছে বাতো বাতো মে। 1979 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। আর বাতো বাতো মে ছবিতে গান গেয়েছিলেন আশা ভোসলে। তো চলুন আমরা আপাতত এই গানটিতে চলে যাই, হ্যাঁ শুনবো আরো অসাধারণ কিছু গান আজকের এই পর্বে।

আসলে রাজার শোষণ যেমন খুব ধীর লয়ের গান, মানে গানের সুর দিয়েছেন, তেমনি কিন্তু কহনা প্যার হে কিংবা কয়লা কিংবা এমন অনেক ছবি রয়েছে নতুন, ওই যে ওই 2000 সালের কাছাকাছি অনেকগুলো ছবি তিনি তৈরি করেছেন, সেই ছবিগুলোর কিন্তু সুর দিয়েছেন। তাহলে একটা জায়গাতেই তিনি নিজেকে স্থির রাখেননি, যে সেই পুরনো দিনের জায়গাতে তিনি কিন্তু নিজেকে স্থির রাখেননি। তো যেটা বলছিলাম যে

0: রাজীব শোষণ এমনই একজন সুরকার যিনি প্রচুর যার সুরে প্রচুর গায়ক গায়িকা গেয়েছেন, লতা মঙ্গেশকর, কিশোর কুমার, মান্না দে, মোহাম্মদ রফি, এমন অনেকে বড় বড় সব শিল্পীরা। এই যে আমরা এক্ষুনি ইনকার ছবিতে যে গানটা শুনছিলাম তুমুংরা, এই গানটা উষা মঙ্গেশকর গেয়েছেন। তো এমনি করে কিন্তু বড় বড় সব শিল্পীরা রাজেশ শোষণের সঙ্গীতে সুর মানে সুরে কণ্ঠ মিলিয়েছেন। তেমনি তিনি পরবর্তী সময়ে নতুন প্রজন্মের সঙ্গেও মিশে গেছেন, বিশেষ করে যখন তার ভাই, ছোট ভাই মানে রাকেশ রোশন তার বড় ভাই ছবিতে আসে, তখন থেকে তিনি দেখা গেছে বেশিরভাগ ছবিতে, রাকেশ রোশনের বেশিরভাগ ছবিতেই তিনি সুর করেছেন। আর তারপরে তো রয়েছেই ঋতিক রোশন, হ্যাঁ, ভাতুষপুত্র, তার ছবিতেও কিন্তু তিনি প্রচুর মানে ম্যাক্সিমাম ছবিগুলোই কিন্তু তার হাতেরই করা, তার হাতেরই সুর দেওয়া। এমন অনেক ছবি রয়েছে যেগুলো আমাদের কাছে সত্যিই খুব গানের জন্য বিখ্যাত, কৈলা, করণ অর্জুন, অঞ্জানে, সবসে বড়া খিলাড়ি, দস্তক, তারপর হচ্ছে কহো না প্যার হে ক্যা কেহনা মেলা, না তুম জানো না হাম আপ মুঝে আচ্ছে লাগনে লাগে, এরকম অনেক অনেক অনেক রয়েছে। তো আমরা এই পর্বে শুনব অনেকগুলো ছবি থেকে গান, হ্যাঁ, নতুন পুরনো মিলিয়ে অনেকগুলো ছবি থেকে গান, যে গানগুলো সুরকার কিন্তু রাজেশ রোশন। আরেকবার কি হয়েছে, একবার তো মেহমুদ সাহেবের সঙ্গে, মেহমুদ সাহেবের ছোট ভাই আনবার আলী রাজেশ শোষণকে পরিচয় করিয়ে দেওয়ার পর, তাদের মিটিং হওয়ার পর, তিনি রাজেশ শোষণ ফিল্মি জগতে পা রাখলেন। এবার যখন একটু মানে বেশ কিছুদিন চলে গেল, রাজেশ শোষণকে লোকে তাকে চিনতে শুরু করলো, তখন আনবার আলী করলো কি, এবার মেহমুদকে ছেড়ে তিনি সোজা চলে গেলেন লক্ষ্মীকান্ত প্যারেলালজির কাছে। ওইখানে গিয়ে তিনি বলছিলেন যে আমার বন্ধু একটু নতুন, তো আপনারা ওনাকে একটু শিখিয়ে পড়িয়ে নেবেন, তাহলেই মনে হয় বেশ অনেকটাই তিনি এগিয়ে যাবেন। তো যেমন ভাবা তেমন কাজ, লক্ষ্মীকান্ত প্যারেলালজি যখন নিজেরা সুর করতে শুরু করেন, তখন একজন শিষ্য হিসেবে রাজেশ শোষণকে তাদের পাশে পাশে রাখেন, এবং পরবর্তীকালে লক্ষ্মীকান্ত প্যারেলাল এমনও উক্তি করেছিলেন যে আজকে হয়তোবা রাজেশ শোষণকে কেউ চেনে না, বা সে একজন শিষ্য হিসেবে আমাদের কাছে রয়েছে, সেই হিসেবে চিনলে চিনতে পারে, কিন্তু বিখ্যাত কিছু মানে বলে রাজেশ শোষণকে কেউ চেনে না। কিন্তু এমন একটা দিন আসবে যখন রাজেশ শোষণের গান শুনে সবাই ফিদা হয়ে যাবে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা এখন যেই গানগুলো শুনব সেই গানগুলোও কিন্তু ওনারই সুরারোপিত। আমাদের সঙ্গে বন্ধু আছেন, হ্যালো, নমস্কার।
1: নমস্কার ম্যাম, আমি তো ফোন করতে হলে অনলাইন নম্বরটা অনলাইন বিজি করে, তো ম্যাম আমি তো ফোন করতে হলে লাইন পাই না।
0: হ্যাঁ, তো এখন কি?
1: আমার নাম তো আঙ্কেল, আমি ডুমুরথাকে ফোন করছি ম্যাম। আমি তো অনেক অনেক দিনে আমি ফোন করতে হলে লাইন পাই না ম্যাম, অনলাইনটা বিজি করে।
0: আচ্ছা, তাহলে তো আমাদের কিছু করার নেই, কারণ সবটাই আমাদের নেটওয়ার্কের উপর নির্ভর করে। আমরা কারোর নাম দেখে কাউকে কারোর ফোন রিসিভ করি এমনটা কিন্তু নয়। যেখান থেকে যেই ফোন করুক না কেন বা হোয়াটসঅ্যাপ করুক না কেন, তার রেসপন্স আমরা দিয়ে থাকি। কে করেছে সেটা তো যখন আমরা রিসিভ করি তখন জানতে পারি ওইবারে আমাদের কোন বন্ধু রয়েছে। তো সরি, দুঃখিত, আপনার ফোন কেন আমাদের নেটওয়ার্কের সাথে মিলছে না সেটা তো আর বলতে পারছি না। যাই হোক, চেষ্টা করে যান, একদিন না একদিন ঠিকই পেয়ে যাবেন। এবার

তাহলে আবার ফিরে যাই আমরা রাজেশ রোশনের সুর করা কিছু গানে। শুনব কয়লা ছবি থেকে উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে, সুরকার কিন্তু অবশ্যই রাজেশ রোশন। আর গানটি লিখেছেন কে? হ্যাঁ, গানটি লিখেছেন ইন্দিবর সাহেব। তো কয়লা ছবির এই গানটিতে চলুন সবাই শুনি আমরা একসাথে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা শুনছি রাজেশ রোশনের সুর করা অনবদ্য কিছু গান। আর এখন যে গানটা আমরা শুনব, সেই গানটা দিয়েই তার কিন্তু বলিউডে পা রাখা এত বড় মাপের একজন সুরকার, যার পক্ষে সম্ভব ছিল বাবার নাম বলে অনেকটা এগিয়ে যাওয়া, যার পক্ষে খুবই সোজা ছিল। ইচ্ছে করলেই তিনি এই নামটা বললে সব জায়গায় প্রাধান্য পেতেন, কিন্তু না, তিনি সেই পথে এগোননি। তিনি করলেন কি, নিজের যা ক্ষমতা আছে সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে, এবং সত্যি কথা বলতে যার রক্তেই রয়েছে সঙ্গীত, তাকে তো আর পেছনে রাখা যায় না, তাই না? 1955 সালের 24শে মে বোম্বে শহরে জন্মগ্রহণ করেন রাজেশ রোশন। তার বাবা বিখ্যাত সঙ্গীত পরিচালক রোশন লাল নগরত ও মা ইরা রোশন একজন সঙ্গীত শিল্পী। তার বড় ভাই চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক এবং অভিনেতা রাকেশ রোশন। তার ভাতুষপুত্র ঋত্বিক রোশন, আর তিনি সঙ্গীত পরিচালক। সত্যি পরিবারটা ভাবলে একটু কেমন যেন লাগে, তাই না? সব মানে এই পরিবারের প্রায় সবাই সঙ্গীত জগৎটাকে বা অভিনয় জগৎটাকে খুব সুন্দর করে আঁকড়ে ধরেছেন, যেমনটা কি না রাকেশ রোশন। হ্যাঁ, রাজেশ রোশনের বড় ভাই রাকেশ রোশন কিন্তু চেষ্টা করেছিলেন অভিনয়ে কিছুটা ছাপ ফেলার, কিন্তু দুর্ভাগ্যবশত তার অভিনয়টাকে দর্শকেরা সেরকমভাবে কাছে টানতে পারেনি। তবে এটা ঠিক, তার যে মানে তিনি যখন প্রযোজনায় আসেন তখন সেই ছবিগুলো কিন্তু সবাই খুব ভালোভাবে নিয়ে নেয়। আর ঋত্বিক রোশনের কথা তো বলেই লাভ নেই, শুরুতেই কহনা প্যার হে ছবির মাধ্যমে যখন সে এই জগতে পা রেখেছিল তখনই কিন্তু সে একদম মানে ফাটাফাটি তার এন্ট্রি ছিল। তারপর যতটাই বয়স হয়েছে বয়সের সঙ্গে সঙ্গে তার অভিজ্ঞতা বেড়েছে, আর এই অভিজ্ঞতার নিরিখে তার অভিনয় ক্ষমতাও কিন্তু দুর্ধর্ষ হয়েছে। আর কিছুদিন মানে অল্প কিছুদিন আগেই একটি ছবি মুক্তি পেয়েছে ঋত্বিক রোশনের, আলাপ ছবিটা। অবশ্যই সেই ছবিতে ট্রেলার যা দেখাচ্ছে

0: তাতে মনে হচ্ছে এই ছবিতেও কিন্তু হৃতিক রোশন একদম টপার থাকবেন। যাই হোক, আমরা শুনবো এমন কিছু গান, আর যতক্ষণ আছি ততক্ষণ তাও রাজেশ শোষণের শুট করা। হ্যালো, নমস্কার।
1: হ্যালো ম্যাম, নমস্কার। আমি তোমার থেকে ফোন করছি, আমার নাম তো আঙ্কেল ম্যাম। আসছি কিন্তু তোমার পছন্দ মতো যে কোনো একটা গান ম্যাম।
0: আমার পছন্দ মতো বা আপনাদের পছন্দ মতো গান আমরা শুনিয়ে ফেলেছি। আমরা সেই সময় থেকে বেরিয়ে এসেছি, এখন আমরা রয়েছি গীত বাহার পর্বে। আর কি বলছিলেন আপনার নাম? আঙ্কেল। আচ্ছা, এমন নাম হয় কারোর, এই প্রথম শুনলাম। যাই হোক আঙ্কেল, আপনি আপনার আমাদের সঙ্গে আমাদের প্রতিটা অনুষ্ঠান শুনুন, তাহলে বুঝতে পারবেন যে কোন অনুষ্ঠানে আপনি আপনার অনুরোধ রাখতে পারবেন, আর সেই অনুষ্ঠানে আপনি অনুরোধ রাখবেন। আপাতত আপনি আর ফোন করবেন না আজকের মতো, যেখানে আপনাকে আমরা কোনো অনুরোধের গান আপনাকে শোনাতে পারছি না বলে আমরা দুঃখিত। যাই হোক, এখন আরও একটা গানে চলে যাচ্ছি। এই ছবিতে অভিনয় করেছিলেন রাকেশ রোশন, আর সঙ্গীতকার কিন্তু ছিলেন রাজেশ রোশন। এই গানটার পর না, প্রথম যে গানটার মাধ্যমে রাজেশ রোশন এই দুনিয়াতে পা রেখেছিল বা নিজের মাটি শক্ত করেছিল, সেই গানটা শুনবো কিশোর কুমারের কণ্ঠে কুমারা বাপ ছবি থেকে। এই গানটা শোনার পর আমরা চলে যাব খুন ভানি মাং ছবি গানটিতে।

শ্রোতা বন্ধুরা, ঠিক পাঁচটা থেকে এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম গীতবাহার পর্বে। হ্যাঁ, আর একটা গান আমরা শুনব, আর সেই গান শুনতে শুনতে বেরিয়ে পড়ব এই পর্ব থেকে, আর তার পরের পর্বগুলো নিয়ে আপনাদের বন্ধু আর যে অর্ণব কিন্তু এসে গেছেন। তো এতক্ষণ আমরা এই সুরেলা সফরে আপনাদেরকে আমাদের সঙ্গে পেয়েছি, আর আমরা সবাই একসঙ্গে ছিলাম 101.6 মেগাহার্স FM উচ্চায়ন্তর সঙ্গে। তো শ্রোতা বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো গীতবাহার পর্বে আজ আমরা শুনেছি বিখ্যাত সঙ্গীতকার রাজেশ শোষণের সুর করা কিছু গান। তো এবার এই গানটা শুনবো আমরা মিস্টার নটবর লাল ছবি থেকে, তাতেও সুর দিয়েছেন রাজেশ শোষণ। আর এই গানটি শুনতে শুনতে বিদায় নিচ্ছি, আপনারা সবাই খুব খুব খুব খুব ভালো থাকবেন।

0: ওয়ার্ক ফ্রম হোম, হাই স্যালারি, শুধু একটাই ক্লিকে, আরে বাস।
1: অন্যপদে
2: অজানা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই কথা বলে
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

শ্রোতাবন্ধু আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব এবং শ্রোতাবন্ধু স্টুডিওর ঘড়ির সময় বলছে এবারে সময় হয়ে গেছে হৃদয়ের সুর পর্বের। হৃদয় সুরের এই পর্বে আমরা শুনব লোকগান, আর লোকগান মানে আমরা প্রত্যেকে জানি লোকগান আমাদের খুব কাছের, খুব প্রাণের গান, যে গান মানুষের মুখে মুখে বেঁচে থাকে, যে গান বইয়ের পাতায় নয় মানুষের জীবনে লেখা হয় সে গান লোকগান। শ্রোতা বন্ধুরা আজকের এই পর্বে অবশ্যই আমরা শুনব হৃদয়ের গান লোকগান। বাংলার মাটি, নদী, ক্ষেত, মাঠ, গ্রাম, মানুষের হাসি, কান্না, প্রেম, বিরহ, আশা, নিরাশা সব নিয়ে বেঁচে আছে মানুষ। আর এই মানুষের জীবনের কথা যে গান বলে তার নামই লোকগান। লোকগানের কোনো নির্দিষ্ট রচয়িতা কিন্তু কোনোদিনও থাকে না, এগুলো প্রজন্ম থেকে প্রজন্মের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে কথায় ও সুরে পরিবর্তন তো এসেছে, কিন্তু তার আত্মা এখনো বদলায়নি। একসময় মানুষের কাছে ছিল না টেলিভিশন, মোবাইল বা রেডিও। মাঠে কাজ করতে করতে, নদীতে নৌকা চালাতে চালাতে,

তাকে ঘুম পাড়াতে, উৎসবে অনুষ্ঠানে কিংবা জীবনের সুখ দুঃখ ভাগ করে নিতে মানুষ গান গাইত। সে গানই ধীরে ধীরে লোকগান হয়ে উঠেছে। সে গ্রামের কথা, সে মানুষের সাধারণ জীবনযাপনের কথা লোকগানের মাধ্যমেই উঠে আসে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অনব, এবং শুনছেন আপনারা হৃদয়ের সুর। শ্রোতা বন্ধু, হৃদয়ের সুরের আজকের এই পর্বে আমরা শুনছি লোকগান, এবং লোকগান মানেই আমাদের প্রাণের গান। শ্রোতা বন্ধু, একসময় যখন মানুষের জীবন ছিল একেবারেই সহজ, তখন লোকগানই কিন্তু ছিল সাধারণ মানুষের জীবনের হারিয়ে যাওয়ার একটা পর্ব। লোকগান মানুষের জীবনের মধ্যে একেবারে বাস করত। লোকগানের ভাষা ছিল অত্যন্ত সহজ, কোনো কৃত্রিমতা ছিল না সেই ভাষাতে, এখনো নেই। গ্রামের সাধারণ মানুষের ভাষাতেই লেখা ছিল সেই লোকগান, তাই এই গান শুনলে মনে হয় যেন নিজের জীবনের গল্পই শুনছি আমরা। লোকগানের সুরও সহজ, হৃদয় স্পর্শী হয়। দোতারা, একতারা, বাঁশি, খোল, ঢোল, কর্তা, খামুক, মন্দিরা, এইসব দেশীয় বাদ্যযন্ত্র লোকগানকে আরো প্রাণবন্ত করে তোলে। লোকগানের একটি বড় বিষয় প্রেম, কিন্তু এই প্রেম শুধু নারী পুরুষের প্রেম নয় বন্ধু, এখানে রয়েছে মানুষের প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি টান, মায়ের প্রতি ভালোবাসা, ঈশ্বরের প্রতি ভক্তি, নিজের মাটির প্রতি গভীর অনুরাগ। শ্রোতা বন্ধু, বিগত দিনে লোকগান যেরকম ভাবে জনপ্রিয় ছিল, একই রকম ভাবে এখনো জনপ্রিয় রয়েছে লোকগান, কারণ লোকগান বলে মানুষের কথা। বর্তমান সময়ে হয়তো অনেক কিছু বদলে গেছে, অনেক নিত্য নতুন বাদ্যযন্ত্র যোগ হয়েছে, অনেক ধরন বদলেছে, কিন্তু তারপরেও লোকগানের যে মূল বিষয়বস্তু, মানুষের কথা বলা, প্রাণের কথা বলা, সেটা এখনো একই রয়েছে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু ভান্সি অর্ণব। শ্রোতা বন্ধু, বন্য লোকমানের সব থেকে শক্তিশালী অনুভূতিগুলোর মধ্যে একটি হল বিরহ। মাঝি নদীতে, প্রিয়জন দূরে, কৃষক মাঠে, স্বামী বিদেশে, এসব বিচ্ছেদের অনুভূতির লোকগানকে গভীর আবেগ দিয়েছে। নবান্ন, পৌষ পার্বণ, বৈশাখ, চাষাবাদ, ফসল কাটা, বিয়ে, অন্নপ্রাশন, বাংলার প্রতিটি উৎসবেই লোকগানের উপস্থিতি রয়েছে। লোকগান কেবল বিনোদন নয়, এটি ছিল মানুষের জীবনযাপনের অংশ। এবং এই লোকগানকেই কেন্দ্র করে মানুষ তাদের বিভিন্ন জিনিস উদযাপন করেছে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অনুপ। খুব বেশি সময় আর নেই, তবে আমরা শুনছি হৃদয়ের সুর পর্বে হৃদয়ের গান, লোকগান। শ্রোতা বন্ধু, লোকগানের ভাষা যেমন সহজ, তেমনি কোনো কৃত্রিমতা নেই সেখানে। গ্রামের সাধারণ মানুষের ভাষাতেই লেখা এই লোকগান, তাই গান শুনলে মনে হয় যেন আমরা নিজেদের জীবনের গল্পই শুনছি। লোকগানের সুর খুব সহজ ও হৃদয়স্পর্শী, খুব সহজ সরল বাদ্যযন্ত্র ব্যবহার হয় এই লোকগানে। লোকগানে রয়েছে প্রেম, রয়েছে বিরহ, রয়েছে মাটির টান, রয়েছে উৎসবের ছোঁয়া। নবান্ন থেকে শুরু করে বিয়ে, অন্নপ্রাশন, বৈশাখ, চাষাবাদ, সব কিছুর

সহজ ও হৃদয়স্পর্শী। খুব সহজ সরল বাদ্যযন্ত্র ব্যবহার হয় এই লোকগানে। লোকগানে রয়েছে প্রেম, রয়েছে বিরহ, রয়েছে মাটির টান, রয়েছে উৎসবের ছোঁয়া। নবান্ন থেকে শুরু করে বিয়ে, অন্নপ্রাশন, বৈশাখ, চাষাবাদ সব কিছুর ছোঁয়া রয়েছে এই লোকগানে। লোকগান বলে প্রেমিকের কথা, লোকগান বলে দূর দেশে থাকা বন্ধুর কথা, বোঝায় যে বন্ধুকে ছাড়া প্রাণ বাঁচে না।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন হৃদয়ের সুর পর্বে হৃদয়ের গান, লোকগান। আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে। তবে কোথাও যাবেন না, কিছুক্ষণ বাদেই ফিরছি অন্য কোনো পর্ব নিয়ে এবং সেরা কথা পর্ব যা নিয়ে থাকবো আরও কিছুক্ষণ।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং স্টুডিওর ঘড়ির সময় বলছে শ্রোতা বন্ধু এবারে সময় হয়ে গেছে সেরা কথা পর্বে। শ্রোতা বন্ধু, যেমনটা গান শুনলেন তেমনভাবেই আজ সেরা কথার এই পর্বে আমরা শুনব মাকে নিয়ে কিছু উক্তি। শ্রোতা বন্ধু, মায়ের ব্যাপারে একটা কথা যেটা বলতেই হয় সেটা তো অবশ্যই, বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা একমাত্র শুধু মাই ভালোবাসতে পারেন। পৃথিবীটা অনেক কঠিন, সবাই সবাইকে ছেড়ে যায়, সবাই সবাইকে ভুলে যায়, শুধু একজন যে ছেড়ে যায় না বা ভুলে যায় না আর সারা জীবন থাকে, সে মানুষটি হচ্ছে আমাদের মা।

শ্রোতা বন্ধু, মা হলেন পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি, আর বিনিময়ে খালি খুশি নেই। শ্রোতা বন্ধু, কোনো একজন বিশিষ্ট ব্যক্তি বলছেন, আমি অনেক বোকা হতে পারি, অনেক খারাপ ছাত্র হতে পারি, আমি অনেক খারাপ হতে পারি সব কিছুতে, কিন্তু আমার মায়ের কাছে আমি তার শ্রেষ্ঠ সন্তান। অর্থাৎ পৃথিবীর সমস্ত মায়ের কাছেই তার ছেলে বা মেয়ে শ্রেষ্ঠ সন্তান, এবং গোটা বিশ্বের কাছে, গোটা দুনিয়ার কাছে, সমাজের কাছে তার ছেলে বা মেয়ের অবস্থান যাই হোক না কেন, একজন মায়ের কাছে তার সেই সন্তানই শ্রেষ্ঠ। শ্রোতা বন্ধু, কোনো একজন বিশিষ্ট ব্যক্তি বলছেন, আমার মা যখন হাসে তখন আমার খুব ভালো লাগে, কিন্তু যখন মা আমার কারণে হাসে তখন আরো বেশি ভালো লাগে। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমাদের জীবনের একটা বড় লক্ষ্য কিন্তু তাই, আমাদের মা এবং বাবার মুখে হাসি ফোটানো। কেউ হয়তো সফল হই সেটাতে, কেউ হয়তো সফল হই না, কিন্তু তারপরেও আমাদের যে স্ট্যান্ডার্ড একটা বেস লাইন রয়েছে, সেখান থেকে হয়তো উঠে আমরা চেষ্টা করি, আমাদের প্রাণপণ দিয়ে চেষ্টা করি যে আমাদের মায়ের মুখে হাসি ফোটাতে, আমাদের বাবার মুখে হাসি ফোটাতে। কিন্তু আমাদের জানতে হবে, বুঝতে হবে, যেমনটা একটু আগেই বললাম, পৃথিবীর কাছে, গোটা সমাজের কাছে আমরা যেমনই হই না কেন, আমরা আমাদের মায়ের কাছে তার শ্রেষ্ঠ সন্তান। শ্রোতা বন্ধু, মায়ের হৃদয় হচ্ছে এক গভীর আশ্রয়, যেখানে আপনি সহজেই খুঁজে পাবেন মমতার সুশীতল ছায়া। জন গে বলেছেন, মা মাই হয়, তার অন্য কোনো রূপ নেই। হ্যাঁ শ্রোতা বন্ধু, মায়ের আর অন্য কোনো রূপের প্রয়োজনও নেই। মা দিয়ে মসজিদ, মা দিয়ে মাদ্রাসা, মা দিয়ে মদিনা, মা দিয়ে মক্কা, সে মাকে কষ্ট দিও না, এমনটাই কিন্তু বিশিষ্টজনরা বলছেন।

শ্রোতা বন্ধু, প্রথম স্পর্শ মা থেকেই পাওয়া, প্রথম শব্দ মা, প্রথম দেখাও সেই মাকেই। তাই শ্রোতা বন্ধু, মা থেকে বড় বা উঁচু দরের হয়তো আর কেউই নেই এই গোটা পৃথিবীতে। পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সব থেকে টেকসই শক্তি, আর তার একাগ্রতা, মমতা ও বুদ্ধিমতা আমাদের মধ্যে আনন্দ বস শক্তি প্রদান করে। সবকিছুর উৎসই যেন মায়ের সেই মমতা, মায়ের সেই ভালোবাসা। মায়েরা মনে করেন তার সন্তান সব থেকে উৎকৃষ্ট, আর মা মনে করেন বলেই আমরা মনে জোর পাই, নিজেকে উৎকৃষ্টতম করে তোলার সাহস পাই। তাই শ্রোতা বন্ধু, মায়েদের কদর তো করতেই হয়, মায়েদের কদর অবশ্যই করতে হয়, কারণ মায়েরা কোনো স্বার্থ ছাড়াই অকৃত্রিম ভালোবাসা দিয়ে যান তাদের সন্তানদের। নিজেরা হয়তো অনেক কিছু থেকে বঞ্চিত থাকেন, কিন্তু নিজের সন্তানকে সমস্ত কিছু দিতে চান।

শ্রোতা বন্ধু এতক্ষণ শুনছিলেন সেরা কথা। সেরা কথারই পর্বে আমরা শুনলাম মাকে নিয়ে উক্তি। এবারে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর গব্বর সংবাদ, এবং তার পরপরই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি জ্যোতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশ জুড়ে শ্যামা প্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শ্যামা প্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার ফল ভোগ করছেন। পশ্চিমবঙ্গের তিনটি শূন্য রাজ্যসভা আসনে আগামী 24 জুলাই উপনির্বাচন, বিহার গুজরাট ও মধ্যপ্রদেশের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্যও বিজ্ঞপ্তি জারি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মোজাম্বিক, নিকারাগুয়া, সুরিনাম, গাবনিজ প্রজাতন্ত্র, মঙ্গোলিয়া ও বাহামাসের রাষ্ট্রদূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেছেন। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতোল্লাহ আলি খামেনির শেষকৃত্যানুষ্ঠানে অসংখ্য মানুষ যোগ দিয়েছেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। জাকার্তা থেকে আকাশবাণীর প্রতিনিধি জানাচ্ছেন,
1: দ্বিপাক্ষিক সম্পর্ক আর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী ইন্দোনেশীয় ও ভারতীয় নৃত্য পরিবেশন সহ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সফরকালে প্রধানমন্ত্রী মোদি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আকাশবাণীর সঙ্গে কথা বলার সময় প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে তাদের আনন্দ প্রকাশ করেন। তাদের বিশ্বাস, এই সফরের ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে এবং বাণিজ্য বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। সন্দীপন দাশগুপ্ত, জাকার্তা, ইন্দোনেশিয়া।
0: সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী 8 তারিখে অস্ট্রেলিয়া যাবেন। মেলবোর্নে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে এক মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন, যিনি তার সমগ্র

0: জীবন ভারতের সংহতির কাজে উৎসর্গ করেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে এক ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, আধুনিক ভারতের স্থপতি হিসেবে শ্যামাপ্রসাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
1: আজ দেশ কি ধরতি, পশ্চিম বঙ্গাল কি ধরতি, আপনি এক মহান সপুত, এক মহান দেশভক্ত, ভারত কি অখণ্ডতা কে লিয়ে সমর্পিত एक युगद्रष्टा को श्रद्धा पूर्वक स्मरण कर रही है। आज हम उस विचार बीज का गुणगान कर रहे हैं जो वर्तमान समय में चारों तरफ फल फूल रहा है, जो आधुनिक भारत को दिशा देने में बड़ी भूमिका निभा रहा है।
0: প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদের জীবন ও আদর্শ গণ আন্দোলনের পক্ষে অনুপ্রেরণাদায়ক। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মহান এই নেতার জন্মদিন বিশেষ সম্মান ও মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই প্রসঙ্গে শ্রী মোদী বলেন, শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে দু বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে। গত বছর 6ই জুলাই যে অনুষ্ঠান শুরু হবে তা শেষ হবে আগামী বছরের 6ই জুলাই। উল্লেখ্য, রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী আজ গোটা দেশে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পুজো অনুষ্ঠানে যোগ দেন শ্রী শাহ। ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনেও এক অনুষ্ঠানে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রী শাহ শ্রদ্ধা জানান। সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, শ্যামাপ্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার ফল ভোগ করছেন।
2: श्यामा प्रसाद जी अनेक प्रकल्प के उन्होंने विचार भी रखे और अपने छोटे से जीवन के अंदर उसको पूर्ण करने का प्रयास भी किया, मगर सबसे बड़ा काम किया, एक ऐसा बीज बोया भारतीय जनसंघ के रूप में जिसने भारत की सारी राष्ट्रवादी ताकतों को इकट्ठा किया और सांस्कृतिक राष्ट्रवाद की नींव डालने की काम किया। और आज उन्होंने बोया हुआ वो बीज एक वट वृक्ष बनकर पूरे भारत में फल देने का काम कर रहा है।
0: শ্রী শাহ বলেন, শ্রী মুখার্জি সেই মহান নেতা যিনি ঘোষণা করেছিলেন, একটি দেশে দুটি সংবিধান, দুজন প্রধান এবং দুটি পতাকা থাকতে পারে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, পশ্চিমবঙ্গ গঠন, দেশপ্রেম এবং বিভিন্ন ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান বর্তমান ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
3: আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবাংলার পাঠ্যপুস্তকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, পশ্চিমবঙ্গ ভূমিকে ভারত মাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, তার আইনসভার বক্তৃতা, স্বাধীনোত্তর ভারতবর্ষে রাষ্ট্র পুনর্গঠনে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রসারে তার যে যোগদান অবদান, আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে বিদ্যালয়ের সিলেবাস ব্যবস্থা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মুদ্রিত, পঠিত এবং চর্চিত হওয়া উচিত বলে আমি মনে করি।
0: কলকাতার মুরলীধর সেনলেনে ভারতীয় জনতা পার্টির রাজ্য সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা এবং স্বামী প্রণবানন্দের আদর্শ অনুসরণ করেই। পশ্চিমবঙ্গে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 24 জুলাই 3টি আসনে উপনির্বাচন হবে বলে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবারায় ইস্তফা দেওয়ায় আসনগুলি শূন্য হয়। উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে আগামীকাল অর্থাৎ 7ই জুলাই। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14ই জুলাই। পরের দিন জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 17ই জুলাই। 24শে জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। এদিকে নির্বাচন কমিশন আজ বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সেই সঙ্গে শুরু হয়েছে প্রার্থীপদ দাখিলের কাজ। বিহারের বাকিপুর, গুজরাটের মজলানপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রে এই উপনির্বাচন হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী 13ই জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং 14ই জুলাই তা পরীক্ষা করে দেখা হবে।

এই আসনগুলিতে 30শে জুলাই ভোট গ্রহণ, ভোট গণনা হবে 3রা আগস্ট সকাল 8টা থেকে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মোজাম্বিক, নিকারাগুয়া, সুরিনাম, গাবোনিজ প্রজাতন্ত্র, মঙ্গোলিয়া ও বাহামাসের রাষ্ট্রদূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেন। রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে মোজাম্বিকের হাই কমিশনার আর্মান্দো পেদ্রো মুওয়ানে জুনিয়র, নিকারাগুয়ার রাষ্ট্রদূত নাদেসকা ইমারা কাদবার্ট কার্লসন, সুরিনামের রাষ্ট্রদূত হানিসা জয়রাম, গাবোনিজ প্রজাতন্ত্রের হাই কমিশনার অরেলিন মার্সেল মিনসা নগুয়েমা, মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত লুফসানজাভ এবং বাহামাসের হাইকমিশনার পিটার নিকোলাস সেমোনেট রাষ্ট্রপতির হাতে তাদের পরিচয়পত্র তুলে দেন। বিদেশমন্ত্রী ড সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর কমোরসের জনগণ এবং বিদেশমন্ত্রী এম বে মহম্মদকে সেদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। এক সামাজিক মাধ্যমের বার্তায় ড জয়শঙ্কর বলেন, মহাসাগর ভাবনাকে সামনে রেখে ভারত দুদেশের মধ্যে অংশীদারিত্ব আরও জোরদার করতে বদ্ধপরিকর। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ কালো পোশাকে সজ্জিত হয়ে যোগ দিয়েছেন। পতাকায় মোড়া খামেনির কফিন নিয়ে তারা সামিল হয়েছেন শোক মিছিলে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন তেহরানের বিভিন্ন পথ পরিক্রমা করে 12 ঘণ্টা যাত্রা শেষে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। সেখান থেকে তা নিয়ে যাওয়া হবে খামেনির জন্মস্থান মাশহাদে, সেখানকার ইমাম রেজার সমাধিস্থলে তাকে সমাহিত করা হবে বৃহস্পতিবার। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের মুখোমুখি হবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। এদিকে রাউন্ড অফ 16 খেলায় ইংল্যান্ড 3-2 গোলে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। ব্রাজিলকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ড শ্যামাপ্রসাদ মুখার্জিকে এক মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50।

আকাশবাণী আগরতলা ককটমা পরিব চিত্ত দেববর্মা তিনি ককটমা ববাগ রকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি সিমি সালদক নিবাগে ইন্ডোনেশিয়া অস্ট্রেলিয়াটাই নিউজিল্যান্ড বেড়াইনা থাকা ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়নি তিনি ফিল্ড ছাড়া নইচেবা আচাইমা সাল হা কতরবাই বাক্সা হাস্টেও ব পালাই যাকা ত্রিপুরা রংকচার নাই মথাবাই নাইকল যাক মাধ্যমিক তাই কচৌ মাধ্যমিক নি বছর বাচাও আমজমুং তিনি সিমি চেংজাকা হায়ুং কাপ ফুটবল ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল কাছাকা তাবু কক্টমা শুক্রবই মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী তিনি সিমি ইন্ডোনেশিয়া অস্ট্রেলিয়াটাই নিউজিল্যান্ড সালডক নি বেড়াইমাও থাকা বেড়াইমা পৈলা বখাগ মন্ত্রীবক্র ইন্ডোনেশিয়া থাং সগৈকা জাকাতা বীরকুংখল বন লামচক ইন্ডোনেশিয়ানি প্রেসিডেন্ট বেড়াইমা জরা খরকনি অজা বখাগনি হালকন খবৈ জুদা জুদা নাকুমা দিখিল ককলাম সালাইনে মন্ত্রীবক্রক বেড়াইমা জরা যোগা কাটাও প্রমাবানান মান্ডব বেড়াই নাইনে তাই আরও ভারতনি টংলাই রংনি বখা ককনারগনা বেড়াইমনে উলনি বখাগ মন্ত্রীবক্রক বসং সালচারনি সিমি সালচিও অস্ট্রেলিয়াও থাঙ্গনে আরও মন্ত্রীবক্রক অ্যান্টনি আলবানিজ বাই উল্টাম ভারত অস্ট্রেলিয়া বিশ্বনি কচুক বেড়েমনি কথুম লাইমাও মানজাগনে কথুম লাইমাও সাইবা নাইমাটাং তাংসেপনে খুবই জুদা জুদা নাংকুমন দিকল ককলাম সালাই যাগনা বেড়াইমনি পাইথক মন্ত্রীবক্রক অ তালিম বসং সালচিতাই সালচিছাও নিউজিল্যান্ড বেড়াইমাও থাঙ্গনে ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়নি তিনি ফিল্ড ছাড়া নইচিবা আচাইমা সাল হাকতর গনাঙে যাই যাকে বরমরে বিনি আচাইমা সালনা পালাই যাকা রাষ্ট্রপক্ষ ইয়াক্ত সিপি রাধাকৃষ্ণন বিনি তমানগ ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়নি মাংপিলিও খুমবগ খুলমু ইয়াফারে সাকা ব খরকচা মুগনাং রংকরংতাই ওয়ানছক গরং ভারত হাকতনে রংতাই লোকো ফান্ডাইদানি সেব বিনি নাংকুমা গনাং কতর সামুং তামুনি মারি তঙ্গ মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়নি আচাইমা সালো বিনি ফাইসং খুলমু ইয়াফারকা ডক্টর মুখোপাধ্যায়নি লামা তম্র সামুং টাকমন কতাল আচাইসংনে সরংনা বাকে মন্ত্রীবক্র কবকা

আকাশ বাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে। গ্রামীণ মানুষের মতামত নিয়ে পঞ্চায়েত স্তরে পরিকল্পনা প্রণয়নে গুরুত্ব আরোপ করেছেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। তিন দিনের সফরের প্রথম দিনে আজ ইন্দোনেশিয়ায় পৌঁছলেন প্রধানমন্ত্রী। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা আজ থেকে শুরু। মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল বিশ্বকাপে আজ খেলতে নামছে স্পেনের সঙ্গে। এবারে বিস্তারিত সংবাদ। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজ 125তম জন্মবার্ষিকী। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় তার জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি ভবনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বলেন, তিনি ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। ভারতের শিক্ষা ও গণতান্ত্রিক ব্যবস্থায় তাঁর অবদান গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান। তিনি ডক্টর মুখোপাধ্যায়কে জাতীয়তাবাদ, নিঃস্বার্থ সেবা এবং নির্ভীকতার এক চিরন্তন প্রতীক হিসেবে বর্ণনা করেন। দেশভাগের চরম অস্থিরতার মধ্যেও তিনি অবিচল ছিলেন। ডক্টর মুখোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হওয়ার জন্য প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। এদিকে আজ আগরতলায় শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, দেশের অখণ্ডতা রক্ষায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ছিল অপরিসীম। তাঁর আদর্শ ও চিন্তাধারাকে পাথেয় করে ভারত আজ বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। অনুষ্ঠান শুরুর আগে টাউন হল প্রাঙ্গণে ডক্টর মুখোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তি স্থাপনের লক্ষ্যে ভূমিপূজন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। গোমতী জেলাতেও তাঁর জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। কাঁকড়াবনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার। উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার। শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং।

পুর পরিষদের চেয়ারপারসন স্বপ্না বৈদ্য। এ উপলক্ষে আজ সকালে খোয়াই শহরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ঊনকোটি জেলার ফটিকরায়ের কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপশিলী জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস। কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন মাই ভারতের উদ্যোগে এবং সমাজসেবী সংস্থা পুষ্পরাজ ক্লাবের ব্যবস্থাপনায় আজ কৈলাসহরে উত্তর হিরাছড়া এসবি স্কুল প্রাঙ্গণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এদিকে প্রদেশ বিজেপির রাজ্য কার্যালয়েও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। ডক্টর মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, দলের প্রদেশ সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। ত্রিপুরা শিশু অধিকার ও সুরক্ষা কমিশনের উদ্যোগে আজ বিশালগড়ে পিএম শ্রী বাইদ্যার দিঘি দ্বাদশ্রেণী বিদ্যালয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শিশু অধিকার সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিরসন নিয়ে আলোচনা করেন কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। তিনি সিপাহীজলা জেলায় বাল্যবিবাহ প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভায় রাষ্ট্রপতি বাল পুরস্কারপ্রাপ্ত আমজাদ নগরের জ্যোৎস্না আক্তার নিজের বাল্যবিবাহ রোধের অভিজ্ঞতা তুলে ধরেন। গ্রামীণ মানুষের মতামত নিয়ে পঞ্চায়েত স্তরে পরিকল্পনা প্রণয়নের জন্য জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। আজ অরুন্ধতীনগর স্থিত স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে ষোড়শ অর্থ কমিশনের অনুদান নিয়ে রাজ্যস্তরীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। কর্মশালায় পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান 2026-27 ষোড়শ অর্থ কমিশনের অনুদান এবং ভিবিজি রামজি এই তিনটি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পঞ্চায়েত মন্ত্রী বলেন, গ্রামীণ এলাকার অর্থনীতি মজবুত করার জন্য জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিকে সমন্বয় রেখে কাজ করতে হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ছদিনের সফর শুরু করেছেন। জাকার্তা পৌঁছলে প্রধানমন্ত্রী শ্রী মোদীকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেখানে প্রবাসী ভারতীয়রা রাজকীয় এবং উষ্ণ অভ্যর্থনা জানান। ইন্দোনেশিয়ার বিভিন্ন সম্প্রদায় ঐতিহ্যবাহী ভারতীয় ও ইন্দোনেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। আগামীকাল প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে এক দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এটি হবে প্রধানমন্ত্রীর চতুর্থ ইন্দোনেশিয়া সফর। বিদেশ সফরের আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী জানান, এই সফরের লক্ষ্য তিন দেশের সঙ্গে ভারতের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করা। 8ই জুলাই পর্যন্ত তিনি ইন্দোনেশিয়া সফর করবেন। এরপর অস্ট্রেলিয়ার মেলবোর্নে খনিজ, প্রতিরক্ষা, বাণিজ্য এবং প্রযুক্তি সহায়তা নিয়ে আলোচনা করবেন। তিনি বলেন, সফরের শেষ পর্যায়ে নিউজিল্যান্ডের অকল্যান্ডে অর্থনীতি এবং বাণিজ্যিক সম্পর্ক প্রসারের বিষয়টি নিয়ে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী বলেন, এই সফর ভারতের অ্যাক্ট ইস্ট নীতি এবং ইন্দো স্পেসিফিক অঞ্চলে দেশের ভূমিকা আরও দৃঢ় করবে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী জানিয়েছেন, মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা চলবে 10ই জুলাই পর্যন্ত, উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা চলবে 14ই জুলাই পর্যন্ত। রাজ্যে 26টি কেন্দ্রে বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান, পরীক্ষার্থীর সংখ্যা মাধ্যমিকে 756 জন এবং উচ্চ মাধ্যমিকে 1570 জন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আজ সিপাহীজলা জেলার গাবর্তি বাজারে সমবায় সপ্তাহ উদযাপন করা হয়। উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ মুয়াতিয়া। তিনি বলেন, রাজ্যে গ্রামীণ অর্থনীতির বিকাশে সমবায় অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি গাবর্তি ল্যাম্পসে একটি শপিং মলের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিধায়ক মানব দেববর্মা, এমডিসি গীতারানী দেববর্মা। বিশ্বকাপ ফুটবলে প্রি কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড মেক্সিকোকে 3-2 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল তাদের প্রতিপক্ষ নরওয়ে। এরপর ভারতীয় সময় রাত 12:30 প্রি কোয়ার্টারের ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও পর্তুগাল। এরপর আগামীকাল ভোর 5:30 বেলজিয়াম

খেলবে আমেরিকার বিরুদ্ধে। টিসিএ পরিচালিত মেয়েদের ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটে আজ ছটি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে দুটি খেলায় তরুণ সংঘ কোচিং সেন্টার 104 রানে আগরতলা কোচিং সেন্টারকে এবং মডার্ন ক্রিকেট একাডেমি 20 রানে ব্রাইট ক্লাবকে পরাজিত করে। এমবিবি স্টেডিয়ামে দুটি খেলায় কসমোপলিটন ক্লাব 10 উইকেটে রয়্যাল কোচিং সেন্টারকে এবং রামনগর স্পোর্টিং ক্লাব 8 উইকেটে ইউনাইটেড বিএসটিকে হারিয়ে দেয়। টিআইটি মাঠে দুটি খেলায় ব্লাডমাউথ ক্লাব 10 উইকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে এবং কর্নেল কোচিং সেন্টার 20 রানে স্ফুলিঙ্গ ক্লাবকে হারায়। টিসিএ পরিচালিত রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের প্লেট পুলের আজ একটি খেলা হয়। উদয়পুরে অনুষ্ঠিত খেলায় লংতরাই ভেলি 4 উইকেটে আম্বাসাকে পরাজিত করে। এবারে আবহাওয়ার খবর। আগামী 24 ঘণ্টায় দক্ষিণ সিপাহীজলা, খোয়াই, গোমতি ও পশ্চিম জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে। গ্রামীণ মানুষের মতামত নিয়ে পঞ্চায়েত স্তরে পরিকল্পনা প্রণয়নে গুরুত্ব আরোপ করেছেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। তিন দেশের সফরের প্রথম দিনে আজ ইন্দোনেশিয়ায় পৌঁছলেন প্রধানমন্ত্রী। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা আজ থেকে শুরু। মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল বিশ্বকাপে আজ খেলতে নামছে স্পেনের সঙ্গে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 108.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে শ্রোতা বন্ধু, আপনাদের খুব পছন্দের আরও একটি পর্ব গান অন্তহীনের পর্ব নিয়ে হাজির হয়ে গেছি আমি। শ্রোতা বন্ধু, গান অন্তহীনের এই পর্বে আমরা শুনব বাংলা গান। বাংলা গান সেটা হতে পারে ছায়াছবির গান, হতে পারে সেটা আধুনিক গান, পুরনো গান, তবে সেই গানগুলো কিন্তু আমরা শুনবো আপনাদের পছন্দের। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন, অনুরোধ করুন আপনাদের পছন্দের গান শোনার। ফোন করুন 03-8123-2653 এই নম্বরে, এবং তার পাশাপাশি শ্রোতা বন্ধু আরও একখানা নম্বর কিন্তু রয়েছে আপনাদের জন্য, 9485007172, 9485007172 এই নম্বরটাও কিন্তু রয়েছে ফোন করার জন্য শ্রোতা বন্ধু। এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে, 9402169965 এই নম্বরটাও কিন্তু খোলা রয়েছে। শ্রোতা বন্ধু ফোন করছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন? বিশালপুর থেকে কি বলছেন? সুব্রত বাবু, বলুন সুব্রত বাবু।
1: প্রথমে আমি একটা গান শুনবো, মানে বিদেশি গান।
0: আরেকবার বলবেন, বাংলা গান? কোন গান? বাংলা গান?
1: বিদেশি গান। আমি দি তোমায় না দেখি তোমার মুখের কথা না শুনি, এই গানটা শুনতে গেছে।

0: অনুরোধ জানাই। হ্যালো,
1: আপনি আরো একবার বলুন, আমি ঠিক বুঝতে পারছি না, সম্ভবত যান্ত্রিক কোনো গোলযোগের জন্য। আরেকবার বলুন পরিষ্কার করে।
0: জানেন মানে ছবির নাম দুই জীবন।
1: ছবির নাম দুই জীবন, ওকে। দুই জীবন, কোন গানটা শুনবেন দুই জীবনের?
0: একদিন তোমায় না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে।
1: একদিন তোমায় না দেখিলে, অবশ্যই। অসংখ্য ধন্যবাদ সুব্রত বাবু ফোন করার জন্য। চেষ্টা করব আপনার পছন্দের গান শোনা।
0: আপনাদের জীবনটা ভালো যাচ্ছে?
1: হ্যালো, কি বলছেন?
0: আপনাদের জীবন দেখালে যাচ্ছেন, মানে মোবাইল নাম্বারটা দেওয়া দেখালে যাচ্ছেন। ছবিটা ভালো হচ্ছে, কেটে ভালো হচ্ছে, মানুষ একটু দেখা ছবিটা, মানে যারা শ্রোতারা লাইন খায় না, তারা ইচ্ছে করে কিছু কিছু মানুষ কিন্তু ডিস্টার্ব করে, তারা তারা কিন্তু তারা কিন্তু আর ডিস্টার্ব করে করতো না।
1: যাই হোক, অসংখ্য ধন্যবাদ সুব্রতবাবু। তো সুব্রতবাবু ফোন করলেন, এবার দেখে নেব। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যালো, আমি আগরতলা থেকে ফোন করছি।
1: আগরতলা থেকে কে বলছেন?
2: আগরতলা রাজধানী হোটেলের সামনে থেকে পরিতোষ ঘোষ।
1: পরিতোষ বাবু, বলুন পরিতোষ বাবু।
2: আমাকে একটা বাংলা গান শোনাবেন, অনুসন্ধান বলে।
1: অনুসন্ধান, অনুসন্ধান, বলুন অনুসন্ধানের কোন গান?
2: হাই রে খোলা মাটি।
1: হাই রে খোলা মাটি, ওকে, অবশ্যই চেষ্টা করব।
2: মাটি না, হাই রে খোলা মাটি।
1: ওকে, অবশ্যই দুজন শ্রোতা বন্ধু ইতিমধ্যেই অনুরোধ করলেন, তবে আজকের এই পর্ব চলুন আমার পছন্দের গান দিয়ে শুরু হোক।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ FM তঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জে অর্ণব, এবং গান অন্তহীনের আজকেরই পর্বে আমরা শুনব বাংলা গান। ইতিমধ্যেই দুজন বন্ধু অনুরোধ করেছেন, প্রথমেই সুব্রতবাবুর অনুরোধ করা এই গানখানি চলুন আমরা সবাই মিলে শুনি।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.4 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চান্ত। রয়েছি আমি আপনাদের বন্ধু আর যে অনুপ। শুনছেন গান অন্তহীনের পর্ব। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার স্যার।
0: নমস্কার,
1: আমি জম্পুজলা থেকে জরুমা বলছি।
0: জম্পুজলা থেকে কে বলছেন?
1: বিশ্রয় দেপ্রমা।
0: বিশ্রয়বাবু, বলুন কোন বাংলা গান শুনবেন?
1: গান শুনব দুজনের, বাংলা ছবির নাম
0: দুজন।
1: দুজনে
0: দুজনে, ওকে।
1: আর গানের কথাটা বুদুয়া।
0: হুম হুম,
1: বুদুয়া বুদুয়া
0: বুদুয়া, ওকে। অবশ্যই চেষ্টা করবো শোনানোর। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য।
1: ধন্যবাদ।

0: শ্রোতা বন্ধু, গানখানি শুনলেন আপনারা বিশ্রয়বাবুর পছন্দের। খুব সুন্দর একটি গান আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে, এফএম উচ্চায়ন্ত। শুনছেন গান অন্তহীনেরই পর্ব, আপনাদের পছন্দের বাংলা গান। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার, আমি আপনার সঙ্গে থেকে পিন্টু বলছি।
0: নমস্কার পিন্টু বাবু, বলুন।
1: পিঙ্কু পিঙ্কু
0: পিঙ্কু ওকে পিঙ্কু বাবু, বলুন কোন বাংলা গান শুনবেন?
1: আচ্ছা, আমি কি জেমসের কণ্ঠে একটি গান শুনতে পারবো?
0: জেমসের কণ্ঠে কোন গানখানি বলুন?
1: 10 মাস 10 দিন তোর গর্ভে ধারণ।
0: 10 মাস 10 দিন ওকে, আমি চেষ্টা করব অবশ্যই আপনাকে আপনার পছন্দের গান শোনানো। ধন্যবাদ পিঙ্কু বাবু ফোন করার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন গান অন্তহীনের এই পর্ব, আপনাদের পছন্দের বাংলা গান আমরা শুনছি এই পর্বে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: নমস্কার,
0: কে রয়েছেন বন্ধু? বন্ধু আপনার কথাটা বুঝতে পারিনি, আরেকবার বলবেন।
2: অভ্রদীপ,
0: হ্যাঁ বলুন বাবু।
2: বেদম নিয়ে ঘোষণা

0: বেদের মেয়ে জ্যোৎস্নার কোন গানটি?
1: মাগো বন্দি কারাগরে।
0: মাগো বন্দি কারাগরে,
1: হ্যাঁ
0: ওকে, চেষ্টা করব।
2: ধন্যবাদ, ধন্যবাদ বন্ধু। চলুন, অবশ্যই শ্রোতাদের বেশ কয়েকটা অনুরোধ তো পেলাম, চেষ্টা করব শোনানোর।

শ্রোতা বন্ধু, গানখানি শুনলেন জেমসের কণ্ঠে, পিঙ্কু বাবুর পছন্দের এই গানখানি। শ্রোতা বন্ধু, আমি আপনাদের বন্ধু আরজে অর্ণব রয়েছি এই পর্ব নিয়ে, এবং আজকের এই পর্ব থেকে, গানন্তহীনের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে অবশ্যই গানে গানে নেব বিদায়।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আরজে অর্ণব আপনাদের সাথে। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তিন দেশে সফরের প্রথম দিনে আজ ইন্দোনেশিয়া পৌঁছালেন প্রধানমন্ত্রী। আগামীকাল প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে একটি দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এটি হবে প্রধানমন্ত্রীর চতুর্থ ইন্দোনেশিয়া সফর। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজ 125তম জন্মজয়ন্তী। সারাদেশের সঙ্গে রাজ্যেও যথাযথ মর্যাদায় তার জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে আজ বিশাল করে পিএমশ্রী বাইদ্যার দিঘি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শিশু অধিকার সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিরসন নিয়ে আলোচনা করেন কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। গ্রামীণ মানুষের মতামত নিয়ে পঞ্চায়েত স্তরের পরিকল্পনা প্রণয়নের জন্য জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। আজ অরুন্ধতী নগরস্থিত স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে ষোড়শ অর্থ কমিশনের অনুদান নিয়ে রাজ্যস্তরীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাছাও পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় ঘন চৌধুরী জানিয়েছেন, মাধ্যমিকের বছর বাছাও পরীক্ষা চলবে 10 জুলাই পর্যন্ত। কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আজ সিপাহীজলা জেলার গাবর্দি বাজারে সমবায় সপ্তাহ উদযাপন শুরু হয়। উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আগামী 24 ঘন্টায় দক্ষিণ সিপাহীজলা, খোয়াই, গোমতী ও পশ্চিম জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 9:04, সময় হয়ে গেছে এবারে গীতি আকাশ পর্বের। গীতি আকাশের এই পর্বে আমরা শুনব নজরুল গীতি। শ্রোতা বন্ধু, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচিত ও সুররূপিত গানগুলোকে নজরুল গীতি বলা হয়। তিনি প্রায় 4000-এরও বেশি গান রচনা করেছেন। তার গানে যেমন প্রেমের কোমলতা রয়েছে, তেমনি রয়েছে বিদ্রোহের আগুন, মানবতার আহ্বান, সাম্যের বাণী, দেশপ্রেম, ভক্তি, প্রকৃতি প্রেম এবং আধ্যাত্মিক চেতনার অপূর্ব সমন্বয়। নজরুল গীতির অন্যতম বৈশিষ্ট্য হল এর বিষয় বৈচিত্র্য। একদিকে তিনি লিখেছেন শ্যামাসঙ্গীত, কীর্তন, ভজন ও ইসলামী গান, অন্যদিকে গজল, প্রেমের গান, দেশাত্মবোধক গান এবং গণজাগরণের গান। বাংলা গানে গজল ধারাকে জনপ্রিয় ও সুপ্রতিষ্ঠিত করার কৃতিত্ব অনেকাংশে কাজী নজরুল ইসলামেরই।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। শুনছেন এখন গান অন্ত। নজরুলের গান শুধু সুরের জন্য নয়, এর শক্তিশালী বাণীর জন্য মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। তার দেশাত্মবোধক গান স্বাধীনতার সংগ্রামে মানুষকে উদ্বুদ্ধ করেছে। আবার প্রেমের গানগুলো মানব মনের সূক্ষ্ম অনুভূতি, বিরহ, আকাঙ্ক্ষা আর ভালোবাসার গভীরতাকে প্রকাশ করেছে। তার ভক্তিমূলক গান মানুষকে ঈশ্বর প্রেম, মানব প্রেম এবং আত্মিক শান্তির পথ দেখিয়েছে। তবে হ্যাঁ, বিদ্রোহী কবি নজরুল শুধুমাত্র বিদ্রোহী করেননি, তিনি গেয়েছেন সাম্যের গান, গেয়েছেন তিনি প্রেমের গান। তবে হ্যাঁ, অবশ্যই মানুষের মনে বিদ্রোহ জাগিয়েছেন।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন গীতি আকাশের পর্বে নজরুল গীতি। আমি আপনাদের বন্ধু আর জন বিদায় নিচ্ছি গীতি আকাশের এই পর্ব থেকে, তবে কোথাও যাবেন না, আপনাদের আরও খুব পছন্দের আরও একটা পর্ব নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, আপনাদের খুব পছন্দের এই পর্ব, আজ রাতে পর্ব নিয়ে আমি হাজির হয়ে গেছি, থাকবো রাত 11টা পর্যন্ত। শ্রোতা বন্ধু, আজ আপনারা ভাবতেই পারেন যে হঠাৎ জন্মদিনের গান কেন জানালাম। হ্যাঁ, যারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করেন তারা কিন্তু ইতিমধ্যেই বুঝে গেছেন যে আজকের বিষয় কী, কারণ তারা জানেন আজকের বিষয় কী। কিন্তু যারা হয়তো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল কোনো কারণে ফলো করেন না, তারাও কিন্তু আন্দাজ করতে পেরেছেন যে আজকের বিষয় কী হতে পারে। হ্যাঁ শ্রোতা বন্ধু, আজকের বিষয় জন্মদিন। জন্মদিন এই শব্দটি শুনলেই মনে পড়ে যায় জীবনের আরেকটি নতুন বছরের সূচনা। জন্মদিন শুধুই কেক কাটা বা উপহার পাওয়ার দিন নয়, এটি আত্মসমীক্ষার দিন, কৃতজ্ঞতা জানানোর দিন, প্রিয়জনদের ভালোবাসা অনুভব করার দিন। কিন্তু শ্রোতা বন্ধু, সময়ের সাথে সাথে জন্মদিন উদযাপনের ধরনও অনেকটাই বদলে গেছে। একসময় যেখানে ছিল আন্তরিকতা, সরলতা আর পরিবারের উষ্ণতা, আজ অনেক ক্ষেত্রেই সেখানে এসেছে জাঁকজমক, আড়ম্বর আর সামাজিক মর্যাদা প্রদর্শনের প্রতিযোগিতা। শ্রোতা বন্ধু, সে যাই হোক না কেন, আমাদের জন্মদিন কিন্তু আমাদের প্রত্যেকের জন্য একটা আলাদা আমেজের ব্যাপার ছিল, আলাদা আনন্দের ব্যাপার ছিল, বিশেষ করে ছোটবেলা। শ্রোতা বন্ধু, আজকের এই পর্বে চলুন তাহলে আমরা সেই ছোটবেলার দিনগুলোকে মনে করি। আপনার যদি জন্মদিনের কোনো ঘটনা থাকে যেটা স্মরণীয় ঘটনা, সেটাও কিন্তু আমাদের সাথে ভাগ করতে পারেন। শ্রোতা বন্ধু, ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, এবং তার পাশাপাশি ফোন করুন 9485007172 এই নম্বরে। হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করুন 9402169965 এই নম্বরে। আপনাদের জন্য শ্রোতা বন্ধু অ্যাভেনিউ কিন্তু অনেকটা বেশি রয়েছে, অর্থাৎ আপনাদের যে সমস্যা হয় যে টেলিফোনে অনেকেই লাইন পান না, কথা বলতে পারেন না, সেই সমস্যাটা কিছুটা হলেও কিন্তু সমাধান নিশ্চয়ই হবে, তেমনটাই কিন্তু আশা করছি। ফোন করুন শ্রোতা বন্ধু 0381-232-6253 এই নম্বরে, অথবা 9485007172 এই নম্বরে। হোয়াটসঅ্যাপ নম্বর টেক্সট করার জন্য 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: খুব সুন্দর একটা টুপি কিনেছেন স্যার, ছোটবেলার স্মৃতিতে চলে গেলাম।
2: বাহ, বলুন ভীষণ বাবু।
1: ছোটবেলার স্মৃতিতে মন কন করছি আপনার সামনে। দেখুন, ছোটবেলা তখন আমি বুঝি বাবা সবসময় আমাকে নিয়ে, আমার বিশ্বম্বর দিন জন্ম, তো তাই আমার নাম কিন্তু বিশ্বম্বর। বিশ্বম্বর বিশ্বম্বর দিন ওই থেকে একজন কালী সাধক আমার নাম বিশ্বম্বর রাখছে। আচ্ছা, তখন আমি ছোট থেকেই দেখতাম বাবা আমার সবসময় মিষ্টি দোকানে নিয়ে যেত। আমি একটা ফেলে দিয়ে আসতাম বাড়িতে, যখনই কথাটা বলতাম বইনারা কইত, মা পয়সা দিয়ে কি না খাইবি, তুই খালাই তুই দিবি তা। আমি তো এই যে বদ্ধতা করতাম, বদ্ধতা। আচ্ছা, জন্মদিনে এই যে সর্বিয়া বাড়িতে এসে সবসময় গুরুদেবদের দিয়ে মিষ্টি, এখানে বাবা মিষ্টি আনতো সর্বিয়া সবসময় গুরুদেবদের দিয়ে এই মিষ্টি সবাইকে প্রসাদ দিত। এটা আমার ছোট থেকে
2: পুজো হতো, বাড়িতে পুজো দিয়ে তারপর সেটা প্রসাদ দেওয়া হতো।
1: আর সন্ধ্যা আরো তুই তো আধা ঘন্টা

0: তো এটা সবসময় আমরা ছোটবেলার থেকেই বাবারে দেখতাম এবং আমরা সবাই বসতাম।
1: আচ্ছা, তো এখনো কি এই রীতি রীতি চলছে এখনো?
0: এখন বাবা মৃত্যু হয়ে গেছে, 29 বছর হয়ে গেছে, পরে থেকে কিছুদিন আমিও চালাইছি কিন্তু সন্তানা আমি ই অসুবিধাতে আগের মতো আর হতে গুরু সূত্র গুরুর দেয়ানি দিয়ে এগুলি হয় না, পূজা হয় অনেক বছর পরে আপনারা দিয়া চালিয়ে গেছি, এখন আর আগের মতো বসা হয় না, কয়ে হয়ে গেছে অনেক বছর ধরে, 15 বছর উঠলে বাবার মৃত্যু পরে কয়েক বছর চালিয়ে গেছি।
1: আচ্ছা, কিন্তু এখন আর সেটা হয় না?
0: না, আবার ইয় লক্ষ্মী পূজার সময় আবার এই নিয়মটা হয়, একটু গুরু চৈত্র পাঠ করি, গুরু বন্দনা গুরু মন্ত্র স্তুত্র উচ্চারণ করে আরতি হয়, একটু অনুষ্ঠান করে সবাই জমিরা রে নিমন্ত্রণ করে সবাই খাওয়াইছে, আত্মীয় স্বজন কয়েকজন আছে, কিন্তু একটা জিনিস দেখলাম হ্যাপি বার্থডে এর মধ্যে কিন্তু লুচি তরকারি খাওয়াইছে, এই কারণে আমদাবাড়ির মধ্যে আরেক বাড়িতে গিয়ে বলে লুচি তরকারি খাওয়াই দিচ্ছে, অথচ মিষ্টি দুই একটা এইটা আছে, কিন্তু এইসব এই যে নেগেটিভ কথাবার্তা এইটা তো আমার কাছে একটু কটু দৃষ্টিতে বা কেমন লাগে না।
1: আচ্ছা আচ্ছা, ওকে
0: উপাসনা দেয় স্বরূপানন্দে বলুন বা উত্তম ঠাকুর বলুন, আমি তো আমি সব জায়গায় অ্যাটেন্ড করি, আমার ইনভাইট করলে ইভি আমার কাছে খুব ভালো লাগে এবং সবার যে আশীর্বাদ।
1: অর্থাৎ এই যে পূজো দেওয়া এবং মানে নিজেদের মধ্যে যে উদযাপন করা সেটা আপনার খুব পছন্দ। ধন্যবাদ কৃষ্ণ বাবু, ধন্যবাদ। সত্যি জন্মদিন, জন্মদিন কিন্তু একটা আনন্দের দিন। হ্যাঁ অবশ্যই, আমরা মৃত্যুর দিকে হয়তো এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে, এক বছর করে আমাদের জীবন থেকে কমে যাচ্ছে, কিন্তু তারপরেও যে দিনে আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম, যে দিনে আমরা পৃথিবীকে উপভোগ করতে শুরু করেছিলাম, সেই দিনটাকে উদযাপন না করলে কীভাবে হয় বলুন তো? এবং যেমনটা ঈশানবাবু বললেন যে খুব সুন্দরভাবে, খুব একেবারে ছিমছামভাবে, একেবারে সাধারণভাবে তার বাড়িতে পুজো দেওয়া হতো, মিষ্টি খাওয়ানো হতো, তার বাবা সেটা করতেন, তিনি বহু বছর দেখে এসেছেন সেটা, বাবা মারা যাওয়ার পরেও সেটা তিনি করেছেন কিছু বছর, কিন্তু এখন আর করা হয় না। কিন্তু আমি বলবো ঈশানবাবু এবং তার পরিবারকে সেই রীতিটা যাতে আবারও চালু হয়, কারণ জন্মদিনকে উদযাপন করা অত্যন্ত প্রয়োজন। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: আমি ওল্ডার তলা থেকে বলছি।
1: কে বলছেন বন্ধু?
2: শ্যামল বাবু।
1: শ্যামল বাবু, বলুন শ্যামল বাবু।
2: আজকে তো জন্মদিনের এখন তো জন্মদিন প্রতি ঘরে ঘরে
1: হয়
2: অনুষ্ঠান, অনুষ্ঠান বিভিন্ন রকমের অনুষ্ঠান, হোটেলেও বড় বড় অনুষ্ঠান হচ্ছে
1: জন্মদিনে,
2: আমরা যা খবর পাই এখন তো সব আধুনিক, আধুনিক ভাবে জন্মদিন পালন করে।
1: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। শ্যামলবাবু বললেন যে বড় বড় ভাবে এখন খুব বড় করে জন্মদিন পালন করা হয়। হ্যাঁ শ্রোতা বন্ধু, অনেক জায়গাতেই পালন করা হয়, কিন্তু অনেকেই কিন্তু ঈশানবাবুর মতো খুব ছোট্ট করে একেবারে সাধারণভাবে জন্মদিন পালন করতেও ভালোবাসেন পরিবারের লোকেদের নিয়ে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু? বন্ধু শুনতে পাচ্ছেন?
3: হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ বলুন বন্ধু, কে রয়েছেন?
3: হ্যাঁ আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
1: বলুন অম্বিকা দেবী।
3: হ্যাঁ দেখুন,

0: ছোটবেলার জন্মদিন দেখুন সত্যিই তাই, তখন যেভাবে মানে জন্মদিন সব ছেলে মেয়েদের পালন করা হয়, আমাদের সঙ্গে তখন কিন্তু এত জাঁকজমক ভাবে জন্মদিন পালন, বিশেষ করে মেয়েদের তো হতোই না। হ্যাঁ, ছেলেদের যদি বা জন্মদিন পালন করা হতো, মেয়েদের জন্মদিন বলে সেরকম কিছু ছিল না। তবে আমার জন্মদিন, হ্যাঁ, যেহেতু আমি আমার মায়ের প্রথম সন্তান এবং একমাত্র মেয়ে ছিলাম বলে আমার জন্মদিনটা একটু পালন করা হতো। হ্যাঁ, পালন মানে সেভাবে নয়, ওই আমার কটা ছোট সব বন্ধু বান্ধব আসতো, মা একটু বাড়িতে পায়েস লুচি এসব করতো, একটু মিষ্টি এইসব নিয়ে আর কি জন্মদিন। আর হয়তো একটা জামা, নতুন জামা একটা পেতাম কিছু। হ্যাঁ, এভাবেই আর কি জন্মদিনটা পালিত হতো আর কি। হ্যাঁ, পাড়া সব ছোট ছোট ছেলে মেয়ে আসতো, আর আমাদের আত্মীয় স্বজন বলতে আমার মামারা, দিদা মামা দুটো মামা, ওরা আমাদের আমার মা বাবার কাছেই থাকতো। হ্যাঁ, সেভাবে মামার বাড়ি বলতে মামার বাড়িতে ধরুন চলেই এসছে। হ্যাঁ, আর আমার জেঠু আর জেঠুমা থাকতেন, তো এই কজন মিলেই আর কি আমার জন্মদিন পালিত হতো। আর সেই সময় একটা জিনিস, হ্যালো,
1: হ্যাঁ শ্রোতা বন্ধু বলুন, শুনতে পাচ্ছি।
0: হ্যাঁ, তো সেভাবে পালন হতো। আর একটা মজার ঘটনা হয়েছিল, আমার জন্ম হচ্ছে 21শে নভেম্বর, তো তখন শীতকালের দিন, হ্যাঁ 1985 একুশে নভেম্বর, তো সেই সময় শীতকাল অগ্রহায়ণ মাস ছিল বাংলার, তো শীতকালের সময় জন্মদিনটা ছিল। একবার কি হয়েছিল, ওই জন্মদিনের দিন আমার বড় মামা আমাকে খুব ভালোবাসতেন, তো জন্মদিন হয়ে যাওয়ার পর মানে সকাল সন্ধ্যাবেলায় আমার মামা আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। হ্যাঁ, আমাকে খুব ভালোবাসতেন, কাঁধে করে নিয়ে, অনেকটাই ছোট ছিলাম তখন আমি। হ্যাঁ, তো আমাকে কাঁধে চাপিয়ে নিয়ে মামা বেরিয়েছিল ঘুরতে। হ্যাঁ, তো সেই সময় কি হয়েছিল, এক বছর মানে আমার মনে আছে একটু একটু, প্রচন্ড বৃষ্টি হয়েছিল শীতকালে। হ্যাঁ, তো বৃষ্টি হয়েছিল, এবার মামা আমাকে কাঁধে নিয়ে ঘুরছিল বেড়াচ্ছিল। হ্যাঁ, নিয়ে এক জায়গায় জল মানে দাঁড়িয়েছিল, এবার একটু আলো অন্ধারির মতন একটা ব্যাপার ছিল, তো মামা সেই জলটায় মানে না বুঝতে পেরে, হ্যাঁ, জলের মধ্যে মানে পড়ে গিয়েছিল, সঙ্গে আমিও মানে নতুন জামা পরেছিলাম, আমিও মামার সঙ্গে একদম কাঁধে থেকে নিচেতে পড়ে গিয়েছিলাম। হ্যাঁ, তো নতুন জামা টামা সমস্ত ভিজে, হ্যাঁ, তারপর বাড়ি এসেছিলাম, এইটুকুনি আমার মনে আছে যে আমি ভিজে গিয়েছিলাম, মামা আমাকে সঙ্গে সঙ্গে কোলে করে তুলে নিয়ে আবার বাড়ি এসেছিল।
1: বাহ, দারুণ স্মৃতি, একটা দারুণ স্মৃতি, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ। আমরা কথা বলছি আজ জন্মদিন নিয়ে। শ্রোতা বন্ধু, পুরোনো দিনের জন্মদিন কয়েক দশক আগে জন্মদিন মানেই ছিল পরিবারের একটি ছোট্ট আনন্দের দিন। অনেক বাড়িতে জন্মদিনের তারিখও সবাই জানতেন না। গ্রামের অনেক মানুষ বাংলা তিথি বা নক্ষত্র অনুযায়ী জন্মদিন পালন করতেন। সকালে বড়দের প্রণাম দিয়ে দিন শুরু হতো। মা বাবার আশীর্বাদই ছিল সব থেকে বড় উপহার। নতুন জামা কাপড় থাকলে ভালো, না থাকলেও কোনো আফসোস ছিল না। সে সময় কেক ছিল সব বাড়িতে, অনেক পরিবারে পায়েস রান্না হতো, দুধ চাল চিনি আর এলাচের গন্ধে ভরে উঠত পুরো বাড়ি। কোথাও সেমাই, কোথাও ক্ষীর, কোথাও লুচি আলুর দম, ছোলার ডালনা, পোলাও বা মাংস, সামর্থ্য অনুযায়ী ছোট্ট আয়োজনই ছিল সব থেকে বড় আনন্দ। তো জন্মদিনগুলো কিন্তু এভাবেই পালিত হতো আগেকার দিনে। এখন হয়তো অনেক বড় পরিসরে হয়, এখন হয়তো অনেক কিছু সংযোজিত হয়েছে, কিন্তু তারপরেও সেই সাধারণের যে চার্ম সেটা কিন্তু রয়ে গেছে। শ্রোতা বন্ধু নমস্কার, বন্ধু কে রয়েছেন?
2: নমস্কার।
1: নমস্কার,
2: আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ, ভালো আছেন?

0: ভালো আছি বন্ধু, বলুন।
1: বিষয় হচ্ছে ধরুন আমাদের সময় জন্মদিনে এত কোনো আড়ম্বর কিছু ছিল না, বুঝলেন? জন্মদিনটা আমাদের মাথায় থাকতো না বা সেরকম কোনো পারিবারিক পরিবেশ সেরকম জায়গায় ছিল না। ইদানিং আমার মেয়েরা দেখতাম নিজেরাই নিজেদের জন্মদিন পালন করতো, বুঝলেন? মাকে বলতো মা আজ তো আমার জন্মদিন, তাকে পায়েস করো। দেখতাম ওরা নিজেদের মধ্যে পায়েস করা করে ওইসব খাওয়া খাওয়া করতো।
0: আচ্ছা,
1: ইদানিং দেখছি আমার নাতনি নাতিরা আড়ম্বরে জন্মদিন পালন করছে। আমরা দেখছি আনন্দ পাচ্ছি, খাওয়া দাওয়া হচ্ছে, সামাজিকতা আস্তে আস্তে তো উন্নত হচ্ছে। আমাদের সময় ধরুন এই ধরনের এত আড়ম্বর ছিল না, আর এত মানুষের আর্থিক, সত্য কথা বলতে কি জানেন, এত আর্থিক সচ্ছলতা ছিল না, মানুষের তখন অভাব ছিল, যার জন্য এগুলো খুব একটা আড়ম্বর হতো না। আমাদের সময় কোনো কারণেই হতো না, কিন্তু দেখা গেল যে হ্যাঁ মেয়েদের সময় কিছু হচ্ছে, এখন আমার নাতি নাতনিদের সময় দেখছি হ্যাঁ ভালো রকমই হচ্ছে। আবার দিনকাল যাচ্ছে, দেখবেন এমন একটা সময় আসবে প্যান্ডেল করে হয়ে আয় করে অনেক কিছুই হবে। ঠিক আছে দাদা, ভালো থাকবেন,
0: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, জন্মদিনের ধরন কিন্তু সত্যি বদলে গেছে। যেটা আগে একেবারে সহজ সরলভাবে আমরা পালন করতাম, সেই জন্মদিন এখন হয়তো অনেক বড় আকারে পালন হয়। জন্মদিনের যে খাবারের কথা প্রথমেই শুরু হয়েছে, সেই জন্মদিনের খাবার কিন্তু যেটা দেখা যাচ্ছিল যে একেবারেই সাধারণ একটা খাবার, লুচি মাংস কোথাও বা লুচি ঘুগনি কোথাও, অথবা সেখানে কেক থাকতো আর অল্প পায়েস থাকতো, বা বাড়ি ঘরে যদি হতো সেই জন্মদিনে শুধুমাত্র থাকতো পায়েস। তো এই ছিল জন্মদিনের প্রধান খাবার। কি এই যে খাবার, এই খাবারের ধরনও কিন্তু অনেকটা বদলেছে। খাবার সেটা বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে রেস্টুরেন্টে, এবং রেস্টুরেন্টের সেই খাবার অবশ্যই সেখানে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, চিকেন হোক মাটন হোক বা বিভিন্ন ডিশ সেখানে রয়েছে। তো এইভাবেই দিনের পর দিন কিন্তু জন্মদিনের যে চলন সেটা অনেকটাই বদলে গেছে। তার পাশাপাশি উপহার, হ্যাঁ শ্রোতা বন্ধু, উপহার নিয়ে নিশ্চয়ই কথা বলবো। জন্মদিন হবে আর উপহার নিয়ে কথা হবে না, সেটা তো হতেই পারে না। চলুন, শ্রোতা বন্ধু একজন রয়েছে, নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু?
2: আমি দেবী বলছি, যাচ্ছি।
0: নমস্কার দেবী ম্যাডাম, বলুন। ঠিক, অসংখ্য ধন্যবাদ দেবী ম্যাডাম, ভালো থাকবেন আপনি। শ্রোতা বন্ধু, জন্মদিনে বড়দের প্রণাম নেওয়া কিন্তু একটা দারুণ বিষয়, এবং প্রণামের পাশাপাশি অনেক উপহারও কিন্তু পাওয়া যায়। বিশেষ করে দিদা বা ঠাম্মা যদি হয়, সেখানে প্রণাম করলেই কিন্তু টুক করে হাতে গুঁজে দেওয়া হয় একটা 100 টাকা বা 200 টাকার নোট। সেটা ছোটবেলা দারুণ বিষয় ছিল কিন্তু, এবং এখন যদিও সেই নোট সেই পরিমাণটা অনেকটা বেড়েছে, সেই 100 টাকা 200 টাকা এখন 500 টাকা 1000 টাকা হয়েছে, কিন্তু এই যে ছোট্ট করে হাতের মধ্যে গুঁজে দেওয়া দিদা বা ঠাম্মার, সেটা কিন্তু একটা অত্যন্ত ভালোবাসার প্রতীক। সকালে বড়দের প্রণাম দিয়েই শুরু হয় জন্মদিনের দিন। মা বাবার আশীর্বাদই কিন্তু একসময় সব থেকে বড় উপহার, এবং সেই দিনটা নতুন জামা কাপড় নিশ্চয়ই অনেকেরই থাকে, কিন্তু না থাকলেও আফসোস কিন্তু নেই। হই হই করে দিনটা কিন্তু কাটাতে পারলেই মনে হয় সেটা সক্ষম। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?

0: নমস্কার গৌতম বুদ্ধ বাবু, বলুন। হ্যাঁ বলুন বলুন। না দুঃখিত, শ্রোতা বন্ধুর কথাগুলো ঠিক বোঝা গেল না। যাই হোক, আশা করি তিনি আবারও চেষ্টা করবেন। গৌতম বুদ্ধ বাবু নমস্কার। বন্ধু কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু?
1: আমি
0: নীলমণি বাবু, বলুন।
1: জন্মদিন পালন করা হয়নি, আমি আমার জীবনে বাবার ছোট জীবনে একটি ঘটনা ঘটনা সম্পর্কে আপনাকে তখন আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা হরিণ জড়াইয়া আসছিল, বুঝলি? একটা হরিণ আহত আহত হরিণ দৌড়াইছে আপনার উঠলা কাদার মধ্যে আর উঠতে পারত, বুঝতে পারছেন?
0: হ্যাঁ, তারপর
1: বলুন। তারপর দ্বারা আহত ছিল, করে ওই শিকারী দৌড়া এসে তাদের সেবা করতে করতে তাদের পশ্চিম বললো, আরে হরিণ তো আমি শিকারি, হরিণ যদি শিকারি করা হল এটা ওইটার মধ্যে বুঝিয়া আমি ওরাকে মারিয়া
0: আপনারা ফোন করতে পারেন 0381-232-6253 এই নম্বরে, অথবা 9485007172 এই নম্বরে। হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? কে রয়েছেন বন্ধু? নমস্কার,
2: কৃষ্ণনগর থেকে নমিতা দেববর্মা বলছি।
0: নমস্কার নমিতা ম্যাডাম, বলুন।
2: বলছিলাম আমার তো কোনো সময় বার্থডে করা হয়নি।
0: আচ্ছা।
2: তো একদিন বাবার অজান্তে মানে আমি করছিলাম আর কি, তো আমি আমার মানে যেটা তো বোন আর কি, তো সেদিন লুচি আর মাংস খাওয়াবো সবাইকে।
0: ওকে,
2: তো বাবা বলছে যে কেন করছিস এগুলো, আজকে আমার বার্থডে না? হ্যাঁ আগে বললি না কেন? তো সবাই যারা মানে বাড়িরই সবাই যারা ছোট ওদের

0: বলেছি ভাই বোন ওরা তো এসে খাচ্ছে, একটু কম পড়েছে মাংস, তো বাবাই বলেছে যা নিয়ে আয়।
1: আচ্ছা,
0: পরের দিন বাবা বললো যে আমাকে বললি না কেন, পরের দিন বাবা আবার মাংস আনিয়েছে, মানে পাঁঠার মাংস, ওই আবার অন্য মাংস, মানে অনেক কিছু করেছে, যে আমাকে বললো না কেন। পরের দিন বাবা নিজে আবার মাংস এনে, আবার পরের দিন, পরের দিন একটু আবার কিছু, পরের দিন সবাই বলো যে না আমরা তো শুকরের মাংস খাই, তো ওটা বাবা বলে যে যা নিয়ে আয় আবার, মানে তিন দিন করলো বার্থডে,
1: 3 দিন পর পর হয়েছে বার্থডে। দারুণ ব্যাপার কিন্তু, মানুষ একদিন করার জন্য অনেক ইয়েতে থাকে আর আপনার তিন দিন জন্মদিন হয়েছে।
0: আমার তো কোনো সময় হয়নি না, বার্থডে হয়নি, আর বাবাকেও বলা হয়নি, তো বাবা ওই 3 দিন হয়েছে। তারপর থেকে যদি কোনো সময় বাবার মনে থাকে আর কি, বাবা তো অসুস্থ ছিল, তখন বাবা যদি মনে হয়, বাবা তখন বলতো যাও আজকে তো তোর বার্থডে, যা কি খাবি নিয়ে আয়, মাংসের কথা আর কি, মাংস খাবি নিয়ে আয়। তো মানে তখন এটা তো খাওয়া দাওয়া ছিল না, মনে হতো তো নিয়ে আসতাম, আর নইলে নিয়ে আসতাম না, আর এখন তো বাবা নেই, কথাও নেই, তবুও আমার বার্থডে পালন করা হয়। ওই যে সেদিন বললাম অনাথ আশ্রমে বা ওই,
1: দারুন দারুন দারুন।
0: হ্যাঁ, আর বার্থডে করা হয় মানে ওই একদিন একবার শীতের সময় করেছিলাম, ওই কম্বল কিনেছি আর মিষ্টির প্যাকেট কিনেছি, কিনে রাতের বেলা 12টার সময় বের হয়েছি আমরা, আমার একটা বোন গাড়ি দিয়ে বের হয়েছি, ভাতিজা, সবাই মিলে 12টার সময় বের হয়ে রাস্তায় যে ঘুমায় ভিখারি, ওরা ওদেরকে ঘুমায় যে ওদের গায়ে দিয়েছি আর কি, ওরা কে আর পাইনি, ওদের গায়ে দিয়ে দিয়ে মিষ্টি, যারা উঠেছে উঠেছে, আর মিষ্টি প্যাকেটটা পাশেই দিয়ে কারোর হাতে দিয়ে মিষ্টি প্যাকেটটা, ওই দিন খুব ভালো লেগেছিল,
1: দারুণ ব্যাপার, দারুণ
0: মানে শীতের দিন কম্বল দিয়েছি আর মিষ্টি প্যাকেটটা দিয়েছি, ওইগুলি ভালো। আর অনাথ আশ্রমে যাই কিছু দেই, ওটা খুব ভালো লাগে আমার।
1: দারুণ ব্যাপার, খুব খুব সুন্দর ভাবে আপনার জন্মদিনটা আপনি পালন করেছেন, অসংখ্য ধন্যবাদ নমিতা ম্যাডাম ফোন করার জন্য, ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত, আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি জন্মদিন নিয়ে। শ্রোতা বন্ধু, জন্মদিন আগে হয়তো একেবারে সহজ সরলভাবে পালিত হতো, এখন অনেকটা আড়ম্বরতা বেড়েছে, কিন্তু নমিতা ম্যাডাম যেই কথাটা বললেন যে তিনি নিজের জন্মদিনের যে আনন্দ, যে খুশি, সেটা নিজের মধ্যে বা নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধুবান্ধবদের মধ্যেই রাখেন না। আমরা একটা জন্মদিন যখন পালন করি তখন হয়তো প্রচুর টাকা খরচ করি, সেই আনন্দ থেকে আমরা যদি একটু অন্যের কথাও ভাবি, যেটা যেমনটা নমিতা ম্যাডাম ভাবেন, তিনি যারা গৃহহীনরা রয়েছেন তাদের জন্য তিনি ভেবেছেন, তিনি কম্বল এবং মিষ্টির প্যাকেট তাদের হাতে তুলে দিয়েছেন, অনাথ আশ্রমে গিয়ে ছোট্ট শিশুদের সাথে পালন করেছেন, এমন অনেকেই কিন্তু করে থাকেন। শ্রোতা বন্ধু, এই জিনিসটা যদি আমরা আরও বেশি করে করি, তাহলে হয়তো যারা হয়তো সেই অনাথ আশ্রমে থাকে, যারা হয়তো বৃদ্ধাশ্রমে থাকে, যারা হয়তো রাস্তার পাশে দিন শেষে ঘুমিয়ে পড়ে, তাদেরও তো কিছুটা হলেও কিছু মুহূর্তের জন্যও আনন্দ হবে, তাই না? নিজের আনন্দ আমরা শুধু যদি নিজের মধ্যে না রেখে অন্যের কাছেও ভাগ করে নিই, তাহলেই তো হয়তো সেই আনন্দের সঠিক ভাবে আমরা উদযাপন করতে পারবো, আমাদের জন্মদিনটা তখনই হয়তো আরও সার্থকভাবে আমরা উদযাপন করতে পারবো।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং আজ রাতে পর্বে আমরা কথা বলছি জন্মদিন নিয়ে। শ্রোতা বন্ধু, আজ 6ই জুলাই, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়েরও আজ 125তম জন্মজয়ন্তী। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী, সাংসদ সদস্য এবং রাজনীতিবিদ। এবং শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী গোটা ভারতবর্ষে যেরকমভাবে পালিত হচ্ছে, আমরা জানতে চাইছি আজ যে আপনার জন্মদিন কেমনভাবে পালিত হতো, বা পালিত যদি না হতো, এখন যখন অন্যদের জন্মদিন পালিত হতে দেখেন সেটা কেমন লাগে, এবং আপনার যে জন্মদিন পালিত হতো যেটা আগে

0: আগেকার দিনে হয়তো একেবারে সহজ সরলভাবে পালন হতো, সেটার থেকে এখনকার যে জন্মদিন পালন সেটা আলাদা কিভাবে এবং কোনটা আপনার বেশি ভালো লাগে জানুন আমাকে ফোন করুন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে অথবা 9485007172 এই নম্বরে। হোয়াটসঅ্যাপ নম্বরও আমাদের খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি গান্ধীগ্রাম থেকে অমিত ভদ্র বলছিলাম। মনম্বাবু নমস্কার।
0: অমিত বাবু নমস্কার। অমিত বাবু বলুন,
1: কি বললেন? আজ ভারত কেশরী অমরপ্রসাদের জন্মদিন, আজকে তিনি একটা সুন্দরী আনছেন, শুনতে পাচ্ছেন?
0: হুম, শুনতে পাচ্ছি, বলুন।
1: তো দেখুন, সত্যি কথা বলতে কি, আমরা যখন ছোট ছিলাম তখন জন্মদিন কি জিনিস বুঝতাম না। অনেকটা ধরুন না, কোন যেটুকু জানতাম যে সকালবেলা উঠলে মা বলতো যে বাবুকে নমস্কার কর, করলাম, সেদিন হয়তো বাড়িতে একটু মাংস আনা হলো তাই, এবং সন্ধ্যার সময় বাবা বলতো মাকে নমস্কার করেছি, সেও করেছি, বলে কি আজকে তোমার জন্মদিন, এইটুকুই মানে বান্দার জন্মদিন। তারপর তো আর কোনো জন্মদিন কি জিনিস বুঝিনি, তবে বুঝতে পারলাম যখন নাকি আমার বড় মামার মেয়েটার জন্ম হলো, তখন যে সেই বাড়িতে কেক বানানো হলো, তারপর পাড়া প্রতিবেশীদেরকে নিমন্ত্রণ করা হলো, তারা আসলো লুচি এবং সাথে একটু পায়াস একটা মিষ্টি দেওয়া হলো, ওকে যে মানুষের এখানে গিফট দিল, তখনই বুঝতে পারলাম যে জন্মদিনটা কি করে পালন করা যায়। তখন আমি ক্লাস 9 এ পড়ি।
0: আচ্ছা, বাহ,
1: ঠিক আছে। তারপর তো যাই হোক গেল, কিন্তু তখনের জন্মদিন, তারপর আজকে আমারও সন্তান হয়েছে, আমারও সন্তানের জন্মদিনই এইভাবেই করলাম। সেখানে যার যেমন টাকা সে অনুযায়ী সবাই খরচ করে, এখন অনেক কিছুই হয় জন্মদিনে। ছোট মেয়ের জন্মদিন একবার ছিলাম, ও যখন ক্লাস 8 এ পড়তো, তখন ওই নরসিংগর যে উষাবাজার যে আমাকে কিছু টাকা দাও, কি হয়েছে আজকে তো আমার বার্থডে, কি করবে কলেজে তো বন্ধু বান্ধবের সাথে সেলিব্রেশন, মানুষকে কি বলবো, আজকে জন্মদিন দেখা যায় যে পার্কে হচ্ছে, হোটেলে হচ্ছে, হ্যাঁ দেখা যায় দু তিনজনে মিলে একটা কেক নিয়ে আসলো, হোটেলে বসে কাটলো, এটা বলছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে, বাস শেষ।
0: ঠিক ঠিক।
1: তো এখন আর বাড়ি ঘরে, তারপর কিছুদিন আগে দেখতে পেয়েছিলাম স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামের ভিতরে হ্যাপি বার্থডে হচ্ছে।
0: আচ্ছা আচ্ছা,
1: পার্কের ভিতরে হ্যাপি বার্থডে হয় ছোট্ট একটা কেক এনে, তারপর একবার দেখলাম হাঙ্গিলের ভিতরে খেতে বসেছি, মেয়েকে নিয়ে গেছি যে আমার সাথে বাড়ির মানুষ, দেখলাম পাশের টেবিলে দু তিনটা মেয়ে এলো, একজন পুরুষ মানে কয়েকজন ছেলে মেয়ে ছিল, ওরা দেখলাম বাস কেক খুলে টেবিল পুরো বুক করে নিল, এখানে হ্যাপি বার্থডে। সেটা আগে হ্যাপি বার্থডে হতো অর্থাৎ জন্মদিন আমরা পালন করতাম বাড়ি ঘরে, আর এখন হোটেলের রেস্টুরেন্টের রাস্তাঘাটে, আর কি বলবো বলুন, আর কি বলবো বলুন,
0: বুঝতে পেরেছি।
1: আসলে কি আপনি দেখেন, এইটুকুই আর কোনো কিছু বলার নেই। তবে ভালো লাগে যখন নাকি মা বাবা পরিবার নিয়ে সবাই নিজের বাড়িতে একটু ছোট করে করো, কোনো কিছু নাই, কিন্তু জন্মদিনের আনন্দটা পরিবারের সাথে ভাগ করে নাও, কারণ তুমি তো এই পরিবারের, মা বাবাকে ছেড়ে বাইরে গিয়ে পয়সা উড়িয়ে ভালো লাগে না জিনিসটা, মানে আমার কাছে ভালো লাগে না।
0: বুঝতে পারলাম, অসংখ্য ধন্যবাদ অমিত বাবু, অসংখ্য ধন্যবাদ। অমিত বাবু তার নিজের মতামত জানালেন যে বাড়িতেই জন্মদিন পালন করা উচিত, তার বক্তব্য হচ্ছে সেটাই, বাইরে গিয়ে শুধু শুধু জন্মদিন করে টাকা নষ্ট করার লাভ নেই সেটা তিনি বলছেন। তবে অবশ্যই অমিতবাবু দেখুন, বাড়িতে বাড়ির একেবারে মা বাবাকে ছেড়ে গিয়ে বাইরে কেউ জন্মদিন পালন করে এমনটাও কিন্তু নয়, অনেকেই আছেন যারা বাড়িতেও করছেন এবং বন্ধুদের সঙ্গে, হয়তো সেখানে বাড়িতে সেরকম পর্যাপ্ত পরিবেশ নেই বা পরিস্থিতি নেই বাড়িতে পালন করার জন্য, তখন কিন্তু তারা বন্ধুদের সাথে গিয়ে বাইরে, যেমনটা আপনি বললেন যে স্বামী বিবেকানন্দ ময়দানে স্টেডিয়ামে সেখানে হচ্ছে, বন্ধুরাই হয়তো করছে সেখানে, বা কোনো একটা পার্কে বন্ধুরা মিলে অন্য বন্ধুকে নিয়ে গিয়ে সারপ্রাইজ দিল, সেখানে তার জন্মদিন হচ্ছে। জন্মদিন মানে আনন্দ করা এবং একটা দিন সেখানে, হ্যাঁ অবশ্যই সেখানে বেশি টাকা খরচ করা এবং সেখানে একটা স্ট্যাটাস সিম্বল দেখানো, শো অফ করা, সেই জিনিসগুলো সাপোর্ট আমি করছি না। তবে হ্যাঁ, আনন্দ যদি বন্ধুদের মধ্যে হয় কোনো এক বন্ধুর জন্মদিনকে নিয়ে, তাহলে ক্ষতি কী তাতে? শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: নমস্কার।

0: হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ, আমি আগরতলা থেকে বলছি, রঞ্জিত আচার্য।
1: আবার নামটা বলবেন।
0: হ্যাঁ, রঞ্জিত আচার্য।
1: রঞ্জিত বাবু, বলুন। রঞ্জিত বাবু,
0: আমি বলছিলাম যে আমরা যে জন্মদিনটা করি, অ্যাকচুয়ালি কি যে জন্মদিনটা হয় এটা কি ভারতীয় সনাতনী কালচারে হয় না ব্রিটিশ কালচারে হয়, বিদেশি কালচারে হয়?
1: আচ্ছা,
0: কারণ আমি তো জানি যে আমাদের
1: জন্মদিন আপনি কিভাবে করেন,
0: সনাতনী কালচারে।
1: বাহ, তাহলে তো হলো, দারুণ ব্যাপার। কিভাবে করেন আপনি সনাতনী ভাবে?
0: প্রদীপ প্রজ্বলন হয়।
1: বাহ, দারুণ।
0: যত বছর হয় ততটা প্রদীপ, তারপর যখন পিতা মাতার কাছে যখন আমরা প্রণাম করুন, তখন পিতা মাতা একটা মন্ত্র আছে দোলাই, সেটা বলে তাকে আশীর্বাদ দেবে।
1: বাহ,
0: কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি আমরা যেটা করছি, আমরা মোমবাতি ধরিয়ে নিচ্ছি, তারপর মোমবাতিটা,
1: তারপর আর কি আছে আপনার আপনার যে পদ্ধতি সেখানে আর কি আছে খুব ভালো এবং সুন্দর সবাই জানতে পারবে, বলুন।
0: একটু বললাম যে আপনার আমরা এখানে মোমবাতি ধরাই না, আমরা প্রদীপ ধরাই,
1: প্রদীপ জ্বালানো হয়। আচ্ছা,
0: হ্যাঁ, প্রদীপ জ্বালানো হয়। তারপর প্রদীপ জ্বালানোর একটা মন্ত্র আছে আপনার, যে মন্ত্রটা আমরা উচ্চারণ করে নিই। হ্যাঁ, তোমার সময় জ্যোতি গমে জ্যোতির ভ্রমা, তোমার সময় যে মন্ত্রটা আছে এটা আমরা বলে নিই। তারপর আপনার হয় যদি আপনার যদি ওটা না ধরানো হয় তাহলে একটা একটা আগুনের মতো হয়ে গেল, এই কারণে প্রদীপ প্রজ্বলন মন্ত্রটা বলতে হয়।
1: আচ্ছা,
0: তারপর যত বৎসর চলে ততটা প্রদীপ আর প্রদীপ গুলা নিবানো হয় না, কারণ তার জীবন আলোকিত করার জন্য আমরা প্রদীপটা ধরানো হয়। কিন্তু আমরা দেখা গেল কি মোমবাতিটা ধরিয়ে তারপর মধ্যে ফুদি আমরা নিভিয়ে দিলাম, তার মানে কি তার জীবনটা আরো অন্ধকারের দিকে ঠেলে দিলাম। মোমবাতিটা ধরানো মানেটা কি?
1: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রঞ্জিত বাবু, খুব সুন্দর ভাবে আপনি বললেন, আপনার অভিজ্ঞতা ভাগ করে নিলেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন। তো আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং শ্রোতা বন্ধু আজ কিন্তু আমরা কথা বলছি জন্মদিন নিয়ে। আপনার জন্মদিন কেমনভাবে পালিত হতো? আপনি যখন ছোট ছিলেন সেখানে খুব স্বল্পভাবে পালিত হতো জন্মদিন, নাকি আড়ম্বরতার সাথে পালিত হতো? এবং এখনকার দিন যখন আড়ম্বরতাই রয়েছে সবথেকে বেশি, সেই জন্মদিনগুলোকে কীভাবে দেখেন আপনারা? ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, অথবা 9485007172 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সটও করতে পারেন 9402169965 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যালো, নমস্কার, বলছি। আজকের প্রসঙ্গটা খুবই সুন্দর।
1: আপনার নামটা আরেকবার বলবেন।
2: জন্মদিন মানে খুবই আনন্দ। আগের দিনে আমি
1: বন্ধু একটু ব্রেক দিন, আপনার নামটা আরেকবার বলবেন, ধীরে ধীরে বলুন, এত তাড়াহুড়ো নেই, আরো সময় আছে আমার হাতে, ধীরে ধীরে বলুন, আপনার নামটা আরেকবার বলবেন, নামটা আরেকবার বলবেন,
2: এখন তো জন্মদিনে সব খ্রিস্টান হয়ে গেছে,
1: আপনার নামটা আরেকবার বলবেন বন্ধু।
2: দশের মতে চলতে নাকি দাদা?
1: যাই হোক বন্ধু, খুবই তাড়াহুড়োতে রয়েছেন, যে তাড়াহুড়ো হলে তো খুব বেশি তাড়াহুড়ো যখন আমরা করি তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, তাই বন্ধুর সঙ্গে কিন্তু কথা বলা গেল না। বন্ধু আবারও যদি আপনি ফোন করেন তাহলে অবশ্যই বলবো যে একটু ধীরে সুস্থিরে কথা বলুন, সময় তো আমার হাতে রয়েছে, আপনার কথা নিশ্চয়ই শুনবো আমি। শ্রোতা বন্ধুরা আপনারা ফোন করতে পারেন 0381-232-6253 এই নম্বরে, অথবা 9485007172 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করতে পারেন 9402169965 এই নম্বরে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় বলছে রাত 10:23:50 হয়ে গেছে, আর খুব বেশি সময় কিন্তু আমাদের হাতে নেই, 11টা পর্যন্ত থাকবো আপনাদের সাথে। তবে আজকের যে বিষয়, আজকের বিষয় জন্মদিন। জন্মদিন নিয়ে আমরা কথা বলছি। আপনার জন্মদিন কীভাবে পালন হতো সেটা জানান আমাকে। এবং জন্মদিন শব্দটা শুনলেই আপনার মনে কেমন ভাব প্রকাশ হয় সেটাও জানান আমাদের। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, অথবা 9485007172 এই নম্বরে। হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু, একটা হোয়াটসঅ্যাপ টেক্সট এসছে, তিনি লিখছেন, তোমার আজকের এই বিষয়টা শুনে হঠাৎ যেন মনটা একটু ভালো হয়ে গেল, কারণ আগামী মাসেই আমার জন্মদিন। যদিও অনেকটাই বয়স হয়েছে, তবুও আমার জন্মদিন আমার কাছে খুব প্রিয়। আমার কাছে জন্মদিনটা শুরু হয় রাত 12টা থেকে। আমার কাছের মানুষেরা যদি ওই সময় উইশ না করে তাহলে আমার খুব কষ্ট হয়। আর সেলিব্রেশন বলতে আমার ভালো লাগে সকালে মন্দিরে যাওয়া, তারপর বাকি সময়টা বাড়িতে মজা করে আনন্দ করা। রেস্টুরেন্টে পার্টি আগে নয় পরে করতে পারি, কিন্তু সেই দিনটা শুধু বাড়িতে ফ্যামিলির সাথেই ভালো লাগে। বা খুব ভালো একটা বিষয়, বাড়ির ফ্যামিলির সঙ্গে যে দিনটা কাটানো সেটা।

0: কিন্তু অনেক ভালো একটা বিষয়। শ্রোতা বন্ধু, আপনারাও কিন্তু ফোন করতে পারেন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে, অথবা 9-4-8-5-0-0-7-1-7-2 এই নম্বরেও কিন্তু আপনারা ফোন করতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বরও আমাদের খোলা রয়েছে 9-4-0-2-1-6-9-9-6-5 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: আমি দিলীপ মঙ্গল বলছি। এবার তাড়াতাড়ি বলবো না, আস্তে ধীরে বলি আপনি শুনবেন?
0: একদম আস্তে ধীরে বলুন,
1: কম শুনি, বুঝছেন তো? এর লেগেই জন্মদিন করলে হয় না, জন্মদিন দেখতে হবে দিন কেমন আছে, টাইম কেমন আছে, আকাশটা সূর্য ঝলমল করছে কিনা, এটি সবকিছু ফলো করে বার্থডে হয়। আমার যখন জন্ম হয়েছিল আশ্বিন মাসে হয়েছিল, আকাশটা খুব ঝকঝক করেছিল।
0: আচ্ছা, ঝকঝক করছিল আকাশ?
1: হ্যাঁ, আকাশটা খুব সুন্দর থাকতে করেছে, তবে হ্যাপি বার্থডে খুব সুন্দর হবে। জন্ম মৃত্যু বিয়ে এগুলো কিন্তু মেঘলা দিনে কিন্তু কোনোদিন ভালো হবে না।
0: হুম হুম, আচ্ছা, বাহ, তাহলে আপনি আপনি জন্মদিন পালন করেন, যদি পরিষ্কার হয় আকাশ তবেই কি জন্মদিন পালন করেন?
1: অশান্তি লাগবে হাজবেন্ড হয়ে।
0: অসংখ্য ধন্যবাদ দিলীপ বাবু ফোন করেছেন।
1: তো বিয়ে নিমন্ত্রণ গেছে খেতে, তো আমি তো মাছটা কোনোদিন মন হলে খাই, আর মাংস জাতীয় তো জিনিস আমি একদম খাই না, আমি পছন্দ করি না। যার জন্য বাজারে যদি পাঠা কিছু কাটে আমি নশা করে বেরিয়ে চলে যাই, সেবা করি নাকি।
0: বাহ, দারুণ ব্যাপার। অসংখ্য ধন্যবাদ দিলীপ বাবু, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, কথা বলছি আজ জন্মদিন নিয়ে। শ্রোতা বন্ধু, আগেকার দিনে জন্মদিনের যে মেনুর কথা বলছিলাম, মেনু কিন্তু খুব একটা বড়ও ছিল না, কিন্তু ভালোবাসার পরিমাণ ছিল অগাধ। উপহার, জন্মদিন আর উপহার কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। শ্রোতা বন্ধু, আজকের মতো দামি মোবাইল, স্মার্ট ওয়াচ বা ব্র্যান্ডেড জিনিসের চল তখন কিন্তু ছিল না বন্ধু। তখন উপহার বলতে আমরা বুঝতাম একটা গল্পের বই, একটি কলম, নতুন জামা, চকলেট, হাতঘড়ি, কিংবা নিজের হাতে বানানো একটি শুভেচ্ছা বার্তা। এই শুভেচ্ছা কার্ড বা বার্তা দিয়েও কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু ব্যক্ত করতাম মনের। অনেক ভাই বোন নিজের হাতে ছবি এঁকে দিত, কবিতা লিখে দিত, ফুল তুলে এনে শুভেচ্ছা জানাতো। এই উপহারের আর্থিক মূল্য হয়তো কম ছিল বন্ধু, কিন্তু আবেগের মূল্য ছিল অপরিসীম। প্রতিবেশীরাও ছিলেন পরিবারের অংশ। পুরনো দিনে জন্মদিন শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকতো না, থাকতো প্রতিবেশীদের মধ্যেও। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন বন্ধু?
2: হ্যালো, আমি লঙ্কামুড়া থেকে। সুমিত্রা সরকার বলছি।
0: কি সরকার বলছেন?
2: সুমিত্রা সরকার।
0: সুমিত্রা সরকার, আচ্ছা সুমিত্রা দেবী, আপনি দয়া করে আপনার যে রেডিও সেটটা রয়েছেন, রেডিও সেট থেকে দূরে চলে যান, অথবা রেডিও সেটটা বন্ধ করে তারপর কথা বলুন।
2: আচ্ছা, ঠিক আছে,
0: বলুন সুমিত্রা দেবী।
2: আমরা যখন ছোট ছিলাম তখন তো জন্মদিন হয়নি। এখন আমার তিন নাতনি আছে, তাদের জন্মদিন পালন করি।
0: বাহ, কিভাবে করেন তাদের জন্মদিন পালন?
2: তাদের জন্মদিনে আমরা কেক আনি, তারপরে মাংস খাওয়া হয়, ডাল খাওয়া হয়, সুস্থি চাটনি করা হয়।
0: অসাধারণ
2: নাতনি।
0: উপহার কি দেওয়া হয় তাদের?
2: তাদের অনেক কিছু দেওয়া হয়।
0: কি কি জানেন আমাদের, আমরা একটু শুনি।
2: তারপরে আমি তো দেই কেকটা আনি আমার নাতনির জন্য। আমি কেকটা আনি আর কি, আমার নাতনি ছেলের ঘরে নাতনি একজন, মেয়ের ঘরে নাতনি দুজন।
0: বাহ, দারুণ ব্যাপার। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সুমিত্রা দেবী ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। সত্যি সুমিত্রা দেবী বললেন যে তিনি যখন ছোট ছিলেন তখন তো জন্মদিন করা হতো না, কিন্তু এখন

0: যখন তিনি পারছেন তার নাতনি রয়েছেন তিনজন, সেই নাতনিদের জন্মদিন তিনি পালন করছেন। শ্রোতা বন্ধু, যেটা বলছিলাম একটু আগেই যে প্রতিবেশীরাও পরিবারের অংশ ছিলেন এবং পাশের বাড়ির কাকু পিসি মাসি দাদু দিদা সবাই এসে আশীর্বাদ করতেন। ছোটরা একসঙ্গে খেলাধুলা করত, কেউ হয়তো হাতে করে দুটো মিষ্টি নিয়ে এলেন, কেউ হয়তো একটা ছোট্ট খেলনা, কেউ কত দামি উপহার দিলেন তা নিয়ে কিন্তু কারও কোনো চিন্তা ছিল না। মানুষ মানুষকে সময় দিত, সেই সময়টাই ছিল সব থেকে বড় উপহার। জন্মদিন মানেই আশীর্বাদের দিন। আগে জন্মদিন একটি কথাই বেশি শোনা যেত, ভালো মানুষ হবি, সুস্থ থাকিস, মানুষের পাশে থাকিস। এই কয়েকটি বাক্য যেন জীবনের সব থেকে বড় সম্পদ। ধীরে ধীরে সময় তো বদলেছে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার, আমি বলতে চম্পকনগর থাকা গোবিন্দ।
0: চম্পকনগর থেকে গোবিন্দবাবু বলছেন?
1: আমার জন্ম হইল ফাগুন মাসের 14 তারিখ, মানে বুধবার দিন আর কি জন্ম।
0: আচ্ছা বলুন, তারপর তারপর কিভাবে পালন হতো আপনার জন্মদিন সেটা বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি বন্ধু, বলুন আপনার জন্মদিন কিভাবে পালন হতো।
1: আরে আমরা ট্রাইবের তো কি বলবো, ওই খাওয়া দাওয়া হয় আর কি।
0: আচ্ছা, কি খাওয়া দাওয়া হতো, কি খেতেন আপনারা?
1: ওই তো মাছ মাংস খাওয়াই আর কি, বছরে একবার।
0: দারুণ ব্যাপার,
1: মানুষে বছরে একবার।
0: মানে সেটা কি আত্মীয় স্বজনদের মধ্যেই হতো নাকি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তাদের সবাইকে ডাকতেন বাড়িতে?
1: আমরা গ্রামে 50-60 জন মত লোক হয় আর কি।
0: ওরে বাস, দারুণ ব্যাপার, গ্রামের প্রত্যেক লোকেরই মোটামুটি ওরা আসতেন আপনাদের বাড়িতে।
1: এই তো আমি তো মারা যাওয়ার পরে আমি ওই আপনার রুকুনি সমাজের চুদরি করে আমি চিনি, গ্রাম চুদরি আর কি।
0: আচ্ছা আচ্ছা,
1: এরপরে ওই বউ মারা যাওয়ার পরে তো বউ মারা যারে পথটা ছাড়িয়ে দেওয়ার লাগে। আমি স্কুল হুসমিং যাবে স্কুল প্রেসিডেন্ট আসলো আর রুকুনি সমাজের চুদরি আসলো, এখন সব ছাড়িয়ে দিছে আর কি বউ মারা যাওয়ার পরে। এখন নাম তো এখন 74 বছর হয়েছে বয়স, 1952 জন্ম।
0: বাহ বাহ, দারুণ ব্যাপার, অসংখ্য ধন্যবাদ গোবিন্দবাবু ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, জন্মদিন কথাটা মনে হতেই কিন্তু আনন্দে ভরে যায়, সেটা আমরা যত বয়সী হোক না কেন। অন্ততপক্ষে আমার তো দারুণ আনন্দ হয় জন্মদিনের সময়। এমনকি নমিতা ম্যাডাম যেমন বলেছিলেন যে 3 দিন জন্মদিন হয়েছিল তার, সেই জন্মদিন অনেকেরই কিন্তু 1 দিন বা 2 দিন কিন্তু হয়ে থাকে, কিভাবে হয় সেটাও বলছি। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু?
2: রাজীব
0: দাস, অভয়নগর থেকে বললাম। রাজীব বাবু,
2: অভয়নগর থেকে বলুন। রাজীব বাবু, কুচি পরোটা আর মাংস নিয়ে সবাই মিলে লাভ করলাম প্রতিবেশী নিয়ে, খুব আনন্দ, ভাই বন্ধু বধি নিয়ে।
0: দারুন, মানে সেখানে আপনি মানে আপনার তরফ থেকে সেখানে পার্টি থাকে তাই তো? দারুন দারুন দারুন, কোনদিন আমাদেরও ডাকবেন। ধন্যবাদ,
2: অবশ্যই
0: ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য রাজীব বাবু, ধন্যবাদ। শ্রোতা বন্ধু, হ্যাঁ সময় তো বদলে গেছে, আজ জন্মদিন মানেই বড় রেস্তোরাঁ, থিম পার্টি, ডিজে, ফটোবুথ, পেশাদার ফটোগ্রাফি, দামি কেক, বেলুনের সাজ, সোশ্যাল মিডিয়ায় রিল এবং অসংখ্য ছবি। উদযাপন বড় হওয়াতে দোষ নেই বন্ধু, আনন্দ ভাগ করে নেওয়াটাও তো অবশ্যই সুন্দর। কিন্তু প্রশ্ন, আনন্দ কি সত্যিই বেড়েছে নাকি শুধু তার প্রদর্শন বেড়েছে? এই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এবং জন্মদিন মানেই সেখানে একটা উদযাপনের বিষয় রয়েছে, পার্টির ব্যাপার রয়েছে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, সেটা নিয়েও কিন্তু অবশ্যই কথা বলবো।

0: নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু? নমস্কার বন্ধু, কে রয়েছেন? হ্যালো, নমস্কার।
1: নমস্কার, ভালো আছেন?
0: ভালো আছি বন্ধু, আপনি কে কে বলছেন?
1: আমি কানাই দাস।
0: কানাই দাস? বলুন কানাই বাবু।
1: জন্মদিন তো কি আমরা আগে জানতাম না। হ্যাঁ,
0: আচ্ছা,
1: এখন আমার মেয়ের ধরে নাতিন হয়েছে, এখন আমরা জন্মদিন নাতিনের জন্মদিন পালন করি।
0: আচ্ছা,
1: আগে তো আমরা জন্মদিন কি জানতামই না। এখন মেয়ের ঘরে নাতিন হয়েছে, নাতিনের জন্মদিন পালন করি, নাতিন খুব খুশি হয়।
0: বাহ,
1: জন্মদিন পালন করলো,
0: দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, সত্যি দারুণ ব্যাপার। তো কিভাবে পালন করেন?
1: হ্যাঁ,
0: কিভাবে পালন করেন?
1: ওই তো জন্মদিনের যেদিন জন্মদিন সেদিন কেক আনি, তারপর আত্মীয় স্বজন নিমন্ত্রণ করি, বন্ধু বান্ধব নিমন্ত্রণ করি, তাদের সাথে সবাইকে নিয়ে সেলিব্রেট করি।
0: ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে।
1: হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়। তো আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব,

আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি জন্মদিন নিয়ে। সময় খুব বেশি কিন্তু আর হাতে নেই, 11টা পর্যন্ত থাকব। আপনারা ফোন করতে পারেন 0381 232 6253 এই নম্বরে, 9485007172 এই নম্বরও কিন্তু আপনাদের জন্য খোলা রয়েছে। হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965 খোলা রয়েছে আপনাদের জন্য। হোয়াটসঅ্যাপ টেক্সট একটা ইতিমধ্যেই এসে পৌঁছে গেছে আমার কাছে, খুব বড় একটা টেক্সট এসে পৌঁছে গেছে, পাঠিয়েছে সুমেলি। সুমেলি লিখছে, ছোটবেলায় মা বাবা সবসময় বলতেন জন্মদিনে নখ কাটা বা চুল কাটা একদম নয়। সত্যি সত্যিই তাই, সেটা আমার মা বাবাও বলে। কিন্তু আমার ভাগ্যে বোধ হয় একটা অন্যরকম গল্প লেখা ছিল। আচ্ছা, সেবার 10ই ফেব্রুয়ারি আমার জন্মদিনই পড়েছিল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনালের দিন। খেলতে নেমে এমন এক অবস্থা করলাম যে হাত পা হাঁটু এমনকি নাক মুখ পর্যন্ত কেটে ছেড়ে একেবারে আহত হয়ে বাড়ি ফিরলাম। আর সেদিনই আবার বাড়িতে ছিল আমার জন্মদিনের বিশাল আয়োজন। দাদু দিদা ঠাকুরদা ঠাম্মা মা বাবা মামা মামি মেসো মাসি জেঠু জেঠি দাদা বৌদি ভাই বোন বন্ধু বান্ধব সবাই এসেছেন। আর জন্মদিনে কিনা আমার ব্যান্ডেজে মোড়া শরীর, তবুও সব আনন্দ যেন একটুও কমেনি। আমার দিদি আমাকে যত্ন করে সাজিয়ে দিয়েছিল। তখন জন্মদিন মানিয়েছিল অন্য রকমের উত্তেজনা, সবাই আসবে, কেক কাটা হবে, রঙিন বেলুন ভরে যাবে ঘর, নতুন জামা পরব, অনেক উপহার পাব। আজ অনেক বড় হয়ে গেছি, জন্মদিন এলেই সবাই যখন বলে এবার কিভাবে সেলিব্রেট করবে, তখন কেমন যেন একটু লজ্জাই লাগে। পুরনো অ্যালবাম খুলে ছোটবেলার জন্মদিনের ছবিগুলো দেখলেই মনে হয় সময়টা সত্যিই কত সুন্দর ছিল। এখন আর আগের মতো বাড়ি ভরে মানুষ আসে না, সেই কোলাহল সেই হাসি সেই একসঙ্গে কেক কাটার মুহূর্তগুলো যেন ধীরে ধীরে স্মৃতির পাতায়। এখন নিজের খুব কাছের কয়েকজন মানুষ ছাড়া বেশিরভাগ জন্মদিনের শুভেচ্ছা এসে পৌঁছায় ফেসবুক পোস্টে কিংবা হোয়াটসঅ্যাপের মেসেজে। সময়ের সাথে সাথে উদযাপনের ধরন বদলে যায়, মানুষের ব্যস্ততাও বেড়ে যায়, কিন্তু ছোটবেলার সেই জন্মদিনগুলোর উষ্ণতা, বাড়ি ভর্তি মানুষের ভালোবাসা আর অপেক্ষার আনন্দ আজও মনকে একইভাবে ছুঁয়ে যায়। সুমেলি, সত্যিই সুমেলি, সেই ছোটবেলার জন্মদিন যত ছোটই হোক না কেন, যত বড়ই হোক না কেন, তার যে একটা আনন্দ, তার যে একটা স্মৃতি, সেটা হয়তো এখনকার ঝাঁ চকচকে বিভিন্ন হোটেলে গিয়ে পালন করা জন্মদিন কখনো ছাপিয়ে যেতে পারবে না।

0: শ্রোতা বন্ধু, এখন অনেক ক্ষেত্রে উপহারের মূল্য নির্ধারণ হয় দামের ট্যাগে। কে কত দামি ফোন নিল, কে সোনার গয়না দিল, কে ব্র্যান্ডেড পারফিউম দিল, কে কত বড় ফুলের তোড়া পাঠালো, এসব নিয়ে অনেক সময় অপ্রয়োজনীয় তুলনাও শুরু হয়। তবে বন্ধু, উপহার কখনো ভালোবাসার পরিমাপ হতে পারে না, কিন্তু সমাজের একাংশে যেন সেটাই হয়ে উঠেছে। আর তার পাশাপাশি আজকাল জন্মদিন মানে অসংখ্য পোস্ট, স্টোরি, রিল, অনেকেই আনন্দের মুহূর্ত ভাগ করে নেন, এটি স্বাভাবিক। কিন্তু কখনো কখনো এমনও হয় অনুষ্ঠানটি যেন বাস্তবে মানুষের জন্য নয়, বরং ক্যামেরার জন্য। কেক কাটার আগের ছবি, খাওয়ার আগের ছবি, উপহার খোলার আগের ছবি, মুহূর্তকে উপভোগ করার চেয়ে মুহূর্তকে দেখানোর প্রবণতা যেন বেড়ে গেছে অনেকটাই। আগে জন্মদিনে অতিথিরা গল্প করতেন, হাসতেন, গান গাইতেন, এখন অনেক অনুষ্ঠানে সবাই নিজের ফোন নিয়ে ব্যস্ত থাকেন বন্ধু। আগে মানুষ একে অপরকে সময় দিত, এখন অনেক সময় মানুষ শুধু উপস্থিতি জানান দেয়। আগে আশীর্বাদ ছিল আন্তরিক, এখন শুভেচ্ছা অনেকটাই হয়ে গেছে একটি টেমপ্লেট বার্তা বা এআইয়ের পোস্টার। তবে কি সবই খারাপ? না, মোটেও না। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন? বাহ, বলুন বন্ধু আপনার নাম।
1: আমার নাম বদলে যাবে, হরিবেশ

0: অনিমেষ বাবু বলুন। অনিমেষ বাবু
1: বলছি, প্রথম আপনাকে আমি স্বাগত জানাই।
0: ধন্যবাদ, আপনাকেও স্বাগত, বলুন।
1: জন্মদিন, জন্মদিন নিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, তার আমি দু একটি কথা বলি। আমার 1973 সালের জন্ম, আর এখন বর্তমানে 2026, তার মানে আমার 51 বছর পূর্ণ হলো।
0: বাহ,
1: 51 বছর হয়ে গেছে, আমি কোনোদিন জন্মদিন আমার কোনোদিন পালন হয়নি।
0: আচ্ছা,
1: 50 বছর পূর্ণ হয়েছে যখন, এই জানুয়ারিতে আমার 50 বছর পূর্ণ হয়েছে। 11/1/73 আমার 50 বছর পূর্ণ হইল। আমার মেয়ে আমাকে না জানিয়ে আমার জন্মদিনটা পালন করল।
0: বাহ, দারুণ ব্যাপার, এর থেকে ভালো বোধ হয় কিছু আর হতে পারে না, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে করেছে, আমি জানি না। বাড়িতে কখন আসবে? আমি রাত্রে 7-8 বাজে, এর আগে চলে আসবো। আমি 4-4:30 দিকে আসলাম, আয়া দিকে বিরাট এলাইকার ফেনা করে বসে আছে। আমি খাবার টাবার অনেক কিছু করেছে, ওর বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করেছে। আর ও করছে আমার গুরুদেব, আমি তো গুরু শিষ্য বলতে রামটা করেছি, ও আশ্রমে গিয়ে আমার নামে মন চালিয়ে ভুল প্রসাদ দিয়েছে, ভোগ লাগিয়ে দিয়েছে, অনেক কিছু করেছে ও আমাকে না জানিয়ে। তখন আমি বাড়িতে আসলাম, আমাকে বলে স্নান টান করলাম, আমার জন্য নতুন জামা কাপড় সব কিছু করেছে। আমি এইসব দেখে আমি অবাক হয়ে গেলাম, আমি ব্যাপারে কোনো কিছু জানি না। আমি কোনোদিন জন্মদিন আমার কোনোদিন পালন করিনি, আমার মেয়ে এই বছর 50 বছর করেছে। আর আমি আমার মেয়ের জন্য আমি সবসময় নিজের আর্জিতেই আমি করি, কোনো নিমন্ত্রণ নিমন্ত্রণ করিনি। একবার করেছিলাম, একবার বড় করে মেয়ের জন্মদিন করেছিলাম, তখন এটা নিয়ে ওই খাবারটা ভালো হয় না, ওই কাজে ওই খাবারটা দিচ্ছে, এটা হয়েছে ওই খাবারটা দিচ্ছে, এরকম একটা সমালোচনা হয়েছে। তারপর থেকে আমি কাউকে নিমন্ত্রণ করি, এটা আমার অপছন্দ লাগে।
0: আচ্ছা আচ্ছা,
1: এই বলছি, এখন নিজের ভিতরেই আমি এটা বড় করে ওর বন্ধু বান্ধব আর ঠাকুর মন্দিরে ওকে নিয়ে যাই, মন্দির দর্শন করে প্রসাদ বাড়িতে আনি, অন্নভোগ টন্নভোগ আনি, আনিয়ে নিজের ভিতরেই এটা পরিবেশন করে আমরা সবাই বার্থডে সেলিব্রেট করি আর কি।
0: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অনিমেষ বাবু, ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত, আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। শ্রোতা বন্ধু আরও একজন হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছেন, তিনি লিখছেন, নমস্কার দাদা, আজকের টপিকটা হলো এমন একটা টপিক যেটা আমাকে ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। বিশেষ করে আমি যখন ছোট ছিলাম তখন মা বাবাকে জন্মদিন পালন করার জন্য বায়না করতাম, কিন্তু সবসময় বায়নাটা হয়তো বাস্তবে পরিণত হতো না। আচ্ছা, যাই হোক, জন্মদিনের দিন আমার মা আমাকে সঙ্গে করে মন্দিরে নিয়ে যেত, যেটা আমার মোটেই ভালো লাগতো না ওই সময়ে, কারণ আমি দেখতাম আমার বাড়ির পাশে শিশুদের খুব জাঁকজমকভাবে জন্মদিন পালন করা হতো, কেক কাটছে, খেলনা পাচ্ছে ইত্যাদি। কিন্তু এখন মনে হচ্ছে যে মা যে জন্মদিনের দিন মন্দিরে নিয়ে যেতেন, এটাই ছিল সব থেকে উত্তম, কারণ ঈশ্বরের আশীর্বাদ তার থেকে বড় কিছু আর হয় না। একবার আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন মোটামুটি জাঁকজমকভাবেই পালন হয়েছিল আমার জন্মদিন, পরনে নতুন পোশাক, কেক কাটার ছুরি, মাথায় পরনে টুপি, মনে অফুরন্ত আনন্দ, এবং পরিবার আত্মীয় স্বজন সমবয়সী এবং ছোট ভাই বোনদের সঙ্গে তোলা ছবি। আজ যখন ওই ছবিটা দেখি তখন অনেক স্মৃতি মনে পড়ে যায়। এখন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, সেই ছোটবেলা এবং সেই সময়টা এবং আমাদের চেহারাগুলো। যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে জন্মদিন উদযাপন করার সেই উৎসাহটা, সেই আনন্দটাও কোথায় যেন হারিয়ে গেছে। এখন জন্মদিন মানে শুধু একটা সাধারণ দিন, কিন্তু ছোটবেলা সে দিনটি ছিল বছরের সব থেকে অপেক্ষার অবসানের দিন। যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো, জন্মদিন পালন করো, বিশেষ করে ছোটবেলায়, কারণ এই ছোটবেলা একবার চলে গেলে জন্মদিন পালন করার সেই উৎসাহ বা আনন্দ তুমি আর খুঁজে পাবে না। ধন্যবাদ, শুভরাত্রি।

0: অবধি ভালো থাকবেন রূপকশীল খয়েরপুর। রূপকবাবু সত্যি কথাই বলেছেন যে ছোটবেলায় জন্মদিন পালন করা অত্যন্ত প্রয়োজন। শ্রোত বন্ধু, নমিতা ম্যাডাম যেরকম বলেছেন তার জন্মদিন তিন দিন পালন করা হয়েছিল একবার। হিসানবাবু বলেছেন যে বিশ্বকর্মা পুজোতে তার জন্মদিন, সেটা কিন্তু বিশেষ একটা ব্যাপার। সত্যি কথা, এমন বিশেষ দিনে যদি জন্মদিন পড়ে কিন্তু মজাই হয়। আমার জন্মদিনের কথা যদি বলি বন্ধু, আমার জন্মদিন দুদিন পালন হয়। কিভাবে হয়? হ্যাঁ, আমার জন্মদিনের কথা যদি বলি, খুব মজার বিষয় এটা, আমার বিশেষ করে খুব মজার বিষয় এটা। সবাই একদিন পালন করে, আমি দুদিন পালন করতে পারি ছোটবেলা থেকেই। কারণ সেখানে একদিন হচ্ছে যেটা বাংলা ডেট, 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন সেই দিনে, এবং আরেকটা দিন যেটা ইংলিশ, কারণ প্রত্যেক বছর একই রকমভাবে 25শে বৈশাখ তো আর ইংলিশ ডেটে পড়ে না। এবং যেটা আমরা এতক্ষণ বলছিলাম যে সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব, সোশ্যাল মিডিয়াতে কাউকে তো আর বোঝানো যায় না যে 8 তারিখ 25শে বৈশাখ পড়তেও পারে নাও পড়তে পারে, তাই দিন অনুযায়ী তো আর ইংলিশ ডেট চেঞ্জ করা যায় না, তাই দুদিনই পালন করা হয়। এরকম কি কারণ আছে আপনাদের কাহিনী? তাহলে ফোন করুন, আর অল্প সময় কিন্তু রয়েছে, 0381-232-6253 অথবা 940-948-500-7172। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার অনুপদা, আমি মিল্টন চক্রবর্তী, মুর্শিদাবাদ জেলার বেলহা থেকে।
0: নমস্কার মিল্টন বাবু, বলুন।
1: আজকে লাকি আমি, এই কারণে যে আজকে আমার প্রিয়তম জন্মদিন।
0: বাহ, এবং আমাদের তরফ থেকে তাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা দেবেন।
1: আমি ভাবতেই পারছি না যে সম্পর্কে, তাই বললাম আপনার বৌদিকে, বললাম দেখো কি সুন্দর বিষয় দিয়েছে, আমরা সবাই শুনছি এবং আমি যে বলতে পারছি, মানে এটা বিরাট বড়। আমার সকালে তো অনেক মায়ের পায়ের সাইজ সবই পড়েছিল, কিন্তু আজকে যে আকাশবাণীতে বলতে পারলাম, মানে মুচ্ছন্দ্রে
0: রয়েছেন
1: সঙ্গে, সেটা বলতে কি এটা মানে বড় কাজ।
0: আকাশবাণী পরিবারের প্রত্যেকের পক্ষ থেকে শুভ জন্মদিন, ভালো থাকবেন আপনি, সুস্থ থাকবেন। শ্রোতা বন্ধু, জন্মদিনের কথা বলছিলাম, জন্মদিন আগেকার দিনের উপহার বদল অনেক কিছুই বদলে গেছে, কিন্তু জন্মদিনের যে মূল ভাবনা, মূল যে ভাবনা, সেটা কিন্তু পরিবর্তিত হয়নি। আনন্দ করা, একটা দিনকে উদযাপন করা, সেটা বদলায়নি। শ্রোতা বন্ধু রয়েছেন, ছোট্ট করে কথা বলবো। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন বন্ধু?
2: নমস্কার,
0: নমস্কার, কে রয়েছেন? খুব বেশি সময় নেই, তাড়াতাড়ি বলতে হবে। একেবারেই নয় আমাদের, কেন হিন্দু ধর্মে বা আমাদের যে ভারতীয় সংস্কৃতিতে জন্মদিন পালন হয় না?
2: আমার বাড়িতে আমি ছেলে, ছেলের বউ, নাতি নাতনিদের সবার জন্মদিন পালন করি। আমি কি করি, গৃহ দেবতার কাছে মিষ্টি ফল মিষ্টি দিই, দিয়ে স্নান করে নতুন জামা কাপড় পরে আমি প্রদীপ জ্বালিয়ে চন্দনের টিপ পরিয়ে দিই।
0: হ্যাঁ,
2: আশীর্বাদ করি এবং ওরা প্রণাম করে, আর সেই দিয়ে মানে বাড়িতে ভালো মন্দ খাওয়া হয় না। তো আমি খুব একটা মানে নিজের ঘরের লোক ছাড়া বাইরের অন্য আত্মীয় স্বজনদেরও নিমন্ত্রণ করি না, কারণ কি এরা কি করে মানে প্রেজেন্টেশন নিয়ে আসে, আমি যে প্রেজেন্টেশনটা দেয় এটা আমি ঠিক একটা পক্ষ নই, কারণ কি এটা একটা বৈষম্য সৃষ্টি হয়, সবার তো সামর্থ্য সমান থাকে না। না
0: আমাদের
2: এটা আমার মনে হয় এই যেন আমি ঠিক সেটা আমার ঠিক ভালো লাগে না, যে আমি কোন অন্যদিন খাওয়াবো নিমন্ত্রণ করে, কিন্তু কোন একটা এই ধরনের অনুষ্ঠানে যাতে একটা মানে বৈষম্য সৃষ্টি হয়। তো তবে এটা বলবো, জন্মদিনে চকলেট কলম বই যাই দেওয়া হোক, একটা করে গাছ যেন দেওয়া হয়, সে ফুলের গাছই হোক, ফলের গাছই হোক বা ক্যাকটাসই হোক, এইটা যেন প্রেজেন্ট করলে আমার মনে হয় ভালো। তাহলে ছোট ছোট বাচ্চাদের

0: আপনাকে কি কোনটা দিব শোনা যাচ্ছে?
1: হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন।
0: একটা কি এখন জিনিসটা, আমার কিন্তু মেয়ে আমার জন্মদিনে, আমার বয়স হয়ে গেছে, জন্মদিন পালন করে, মানে ওই সাধারণ ভাবে ঘরে ঘরে কখনো হয়তো ঠাকুর বাড়ি যাওয়া হয়, উনি তো আমাকে গাছ প্রেজেন্ট করে, আমিও ওর জন্মদিনে গাছ প্রেজেন্ট বা ওদের ম্যারেজিং বলছে যে গাছ প্রেজেন্ট করি।
1: বাহ, দারুণ ব্যাপার।
0: তো একটা জিনিস কি, অনেক সময় আমি দেখি তো আমার বাড়ির কাছেই একটা নিম্ন এক, মানে সবারই ইচ্ছে করে না একটা অনুষ্ঠান পালন করতে, উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত, তো এটা হয়তো একটা ছোঁয়াচে রোগের মতন হয়ে যায়। আমি কেন করবো না, ওই বাড়িতে ও করেছে আমি কেন করবো না, কিন্তু দেখা গেল আর্থিক দিক থেকে সমর্থ নেই না, হয়তো ওদের নুন আনতে পান্তা ফুরোয়, কিন্তু দেখছে যে এদেরই এদেরই সমাজের এ করছে, তো হয়তো ঋণ করে করছে, আর একজন এই নিয়ে হয়তো অনেক সময় দেখা যায় যে পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। এটা আমি একদম প্রত্যক্ষ, আমি একদম প্রত্যক্ষ দর্শী,
1: আমরা শুনলাম জন্মদিনকে নিয়ে আলাদা একটা উন্মাদনা কিন্তু আমাদের প্রত্যেকের মনে রয়েছে, এবং জন্মদিনের কথা যদি বলি, সময় বদলাবে, আয়োজন নিশ্চয়ই বদলাবে, খাবার বদলাবে, উপহারও বদলাবে, কিন্তু যেটা বদলানো উচিত নয় সেটা হচ্ছে মানুষের ভালোবাসা। জন্মদিনের আসল আনন্দ কেকের আকারে নয়, উপহারের দামে নয়, অতিথির সংখ্যাতেও নয়, আসল আনন্দ লুকিয়ে থাকে একটি আন্তরিক আলিঙ্গনে, একটি আশীর্বাদে, একটি ফোন কলে, একটি ছোট্ট হাতে লেখা শুভেচ্ছা বার্তায়। শ্রোতা বন্ধু, আজকের এই পর্বে এসে শুধু একটা কথাই বলতে চাই, জন্মদিন যেন প্রদর্শনী নয়, সম্পর্কের উৎসব হয়। আপনার জন্মদিনে যদি একজন মানুষও সত্যিকারের মন থেকে হাসতে পারে, যদি একজন মানুষও আপনার জন্য আন্তরিকভাবে আশীর্বাদ করেন, তবে সেই জন্মদিন সব থেকে সফল, সব থেকে সুন্দর।

শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকাল 24 ঘন্টার গোটা দিনের আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় দক্ষিণ সিপাহী জেলা, খোয়াই, গোমতী ও পশ্চিম জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালকের গোটা দিনের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 কল্পনক অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:25 হায়ুনি খোরাং। অভিজ্ঞাপন শুনবেন সকাল 7:45। তোমায় গান শোনাবো শুনবেন সকাল 8:40। বলছি তোমায় আর যে অপরাজিতার সাথে শুনবেন সকাল 9:12। তুমি অনন্যা বেলা 10টায়। চিরায়ত শুনবেন দুপুর 2:30। রিদ মাঝারে দুপুর 3টে। ফেলে আসা দিনের গান সঙ্গে থাকবে আর যে অঙ্কিতা বিকেল 4টে। আপনার সমীপে বিকেল 5টায়। ভালোবাসা কারে কয় শুনবেন বিকেল 5:30। ছন্দে গানে শুনবেন সন্ধ্যে 6:30। সেরা কথা 7:25 শুনবেন। সুস্বাস্থ্য রাত 8:05 শুনবেন। যেজন সেবেছে ঈশ্বর শুনবেন রাত 9:02। শুনবেন অনুষ্ঠান আজ রাতে আর যে অন্তরা।

রাত 9:30 থেকে। রাত 11টা থেকে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। শ্রোতা বন্ধু, রাত 11টা থেকে কাল সকাল 6টা পর্যন্ত শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:30। আমি আপনাদের বন্ধু আরজে অর্ণব বিদায় নিচ্ছি এই পর্ব থেকে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই মনে রাখবেন, জন্মদিন উদযাপনের দিন, তবে সেখানে শো অফ না করে আমরা ভালোবাসাকে বেছে নিয়ে চলুন। শুভরাত্রি।